অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত পৌঁছে গিয়েছি আমরা। সকাল ৬টা পর্যন্ত সৌম্যকান্তি ১০৭ এফএম রেনবো আপনাদের সঙ্গে রয়েছি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে ১০৭ এফএম রেনবো শুনবেন ভোরাই। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস।

তা ফের বাঁধন কাটু রসের বর্ষণে হৃদয় আমার শ্যামল মধুর করুণ স্পর্শনে তপের তাপের বাঁধন কাটু।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। অনুষ্ঠান শেষ হতে আর কিছু সময় বাকি। সকাল ছটা থেকে 107 FM রেনবো শুনবেন ভোরাই। প্রহাসিনী কাব্যগ্রন্থের অনাদৃত লেখনী, সম্পাদকী তাগিদ নিত্য চলছে বাহিরে, অন্তরেতে লেখার তাগিদ একটু নাহিরে। মৌন মনের মধ্যে গদ্যে কিংবা পদ্যে, পূর্বযুগে অশোক গাছে নারীর চরণ লেগে ফুল উঠিতে জেগে, কলিযুগে লেখনীরে সম্পাদকের তারা নিত্যই দেয় নাড়া। ধাক্কা খেয়ে যে জিনিসটা ফোটে খাতার পাতে, তুলনা কি হয় কবুতার অশোক ফুলের সাথে? দিনের পরে দিন কেটে যায় গুনগুনিয়ে গে, শীতের রৌদ্রে মাঠের পানে চেয়ে, ফিকে রঙের নীল আকাশে আতপ্ত সমীরে, আমার ভাবের বাষ্প উঠে ভেসে বেড়ায় ধীরে। মনের কোণে রচে মেঘের স্তূপ, নাই কোনো তার রূপ, মিলিয়ে যায় সে এলোমেলো নানান ভাবনাতে, মিলিয়ে যায় সে কুয়োর ধারে সজনে গুচ্ছ সাথে। এদিকে যে লেখনী মোর একলা বিরহিণী, দৈবে যদি কবি হতেন তিনি, বিরহ তাঁর পদ্যে বানিয়ে নিচের লেখার ছাদে আমায় দিতেন জানিয়ে, বিনয় সহ এই নিবেদন অঙ্গুলি চম্পাসু, নালিশ জানাই কবির কাছে জবাবটা চাই আসু। যে লেখনী তোমার হাতের স্পর্শে জীবন লাভে, অচল কুটের নির্বাসন সে কেমন করে সবে? বক্ষ আমার শুকিয়ে এলো বন্ধ মসি পান, কেন আমায় ব্যর্থতার এই কঠিন শাস্তি দান? সাধিকারে

সত্তা কি ছিলাম কোনোদিন, করেছি কি চঞ্চু আমার ভোঁতা কিংবা ক্ষীণ, কোনোদিন কি অপঘাতে তাপে কিংবা চাপে অপরাধী হয়েছিলাম মশি পাতন পাপে, পত্রপটে অক্ষর রূপ নেবে তোমার ভাষা, দিনে রাতে এই ছাড়া মোর আর কিছু নেই আশা, নীলকণ্ঠ হয়েছি যে তোমার সেবার তরে, নীলকালিমার তীব্র রসে কণ্ঠ আমার ভরে, চালাই তোমার কীর্তিপথে রেখার পরে রেখা, আমার নামটা কোনো খাতায় কোথাও রয় না লেখা, ভগীরথকে দেশ বিদেশে নিয়েছে লোক চিনে, গোমুখী সে রইল নীরব খ্যাতি ভাগের দিনে, কাগজ সেও তোমার হাতের স্বাক্ষরে হয় দামি, আমার কাজের পুরস্কারে কিছুই পাইনি আমি, কাগজ নিত্য শুয়ে কাটায় টেবিল পরে লুটি, বাঁদিক থেকে ডান দিকেতে আমার ছোট ছুটি, কাগজ তোমার লেখা জমায় বহে তোমার নাম, আমার চলায় তোমার গতি এইটুকু মোর দাম, অকীর্তিত সেবার কাজে অঙ্গ হবে ক্ষীণ, আসবে তখন আবর্জনায় বিসর্জনের দিন, বাচালতায় তিন ভুবনে তুমি নিরুপম, এ পত্র তার অনুকরণ আমায় তুমি ক্ষম, নালিশ আমার শেষ করেছি এখন তবে আসি তোমার কালিদাসী।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের আজকের মতো শেষ গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সঙ্গে। সুপ্রভাত। আর প্রভাত বিনায়, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কোনো মনীষীদের নিয়ে, কোনো অনুষ্ঠান নিয়ে, কোনো বিশেষ দিন নিয়ে, সব রকম বিষয় নিয়েই আমরা কথা বলে থাকি। আজকে কথা হবে এমন এক মানুষের, যেই মানুষটি জড়িয়ে আছেন ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। শুধু তাই নয়, যে সময় আমরা জানি ভারতের মেয়েদেরকে

সবসময় নিয়ম শৃঙ্খলার আবরণে বদ্ধ করে রাখা হতো। তাদেরকে ভুলিয়ে দেওয়া হতো যে তারা এক স্বতন্ত্র মানুষ, তারাও সমাজের সমস্ত কাজে নির্ভীকভাবে কাজে লাগতে পারেন। তিনি এমন একজন মানুষ যিনি কিনা সমস্ত কাজেই নির্ভীকভাবে লাগতে পারেন, শুধু ঘরের কাজে তাকে গৃহবন্দী করে না রেখে। তো এমন এক নারী যার সাথে সশস্ত্র বিপ্লব ভারতবর্ষের, তার নাম জড়িয়ে রয়েছে, রয়েছে ভগৎ সিং এর নাম জড়ানো, যিনি সকল বিপ্লবীদের কাছে ছিলেন এক অভিভাবিকা, তাদের বিপদে তাদের আপদে যিনি কিনা মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছেন। আজকেই তার জন্মদিন, 1907 সালের ঠিক আজকের দিনে এই বিপ্লবী যার নাম দুর্গাবতী দেবী, মূলত দুর্গা ভাবী বলে পরিচিত ছিলেন এই নারী। আমরা যদি দেখি ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলন, তার সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত। মাত্র 11 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এক অদম্য নারী। 1907 সালে এলাহাবাদ, এখন যার নাম প্রয়াগরাজ, তার এক যথেষ্ট ধনী জমিদার পরিবারে জন্ম। একেবারে বাল্যকাল থেকে দেখে বড় হওয়া দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষের, শোষিত মানুষের যন্ত্রণা, এবং এই যন্ত্রণা সেই মেয়েটিকে ঠিক শিশুকাল থেকেই ভীষণ ক্রুদ্ধ করত, তাকে অনুতপ্ত করত, তাকে প্রশ্ন করত তার মনকে কিভাবে এই নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কাজে লাগা যায়। তার মাথায় নানান ধরনের বিপ্লবাত্মক কর্মকাণ্ডের চিন্তা শৈশব থেকেই কিন্তু আসত। এই জন্যেই তার পিসি, তার অভিভাবিকারা, মূলত বাড়ির মহিলা অভিভাবিকারা, তারা কিন্তু খুব চিন্তিত, খুব চিন্তান্বিত ছিলেন এই মেয়েকে নিয়ে, যে এই মেয়েকে কীভাবে নিয়ম শৃঙ্খলের বেড়াজালে সংসারে আবদ্ধ করে রাখা যায়। কিন্তু সংসারে আবদ্ধ থাকার মেয়ে তো সে নয়। 11 বছর বয়সে যদিও সে বিবাহ বন্ধনে বাধা পড়তে বাধ্য হলো পরিবারের কারণে, কিন্তু তার স্বামী হয়ে দাঁড়ালেন তার চালিকা শক্তি। পুরো গল্পে যাব কিন্তু এক গানের ওপারে।

19 ডিসেম্বর 1928 সাল, লাহোর স্টেশন। লাহোরের কনকনে ঠান্ডায় গভীর রাতে এক ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায়। সেদিন গোটা স্টেশন ছিল পুলিশের দখলে, একের পর এক গাড়ি থামিয়ে চলছিল তল্লাশি। কয়েক ঘন্টা আগে সেদিন বিকেলেই স্যান্ডার্সকে খুন করা হয়েছে। অভিযুক্ত এক পাগড়ি পরা শিখ তরুণ। গোটা শহর স্তব্ধ করে যখন সেই তরুণের খোঁজ চলছে, সেই শুনশান স্টেশনে আসা গাড়িটিতেও তল্লাশি করতে গেলে পুলিশরা দেখেন এক সাহেবি দম্পতি তাদের কোলের ছেলেকে নিয়ে চলেছেন, সঙ্গে এক কাজের লোক। পুরুষটির পরনে সাহেবি কোট প্যান্ট, চুল ছোট করে কাটা, মাথায় সাহেবি টুপি, মেয়েটির পরনে দামি শাড়ি, গয়না, লিপস্টিক। ছেলেটির কোলে একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা, সঙ্গে গ্রাম্য জামা পড়া এক কাজের লোক। নবীন দম্পতির কাছে ফার্স্ট ক্লাসের টিকিট। কাজের লোকটি যাবে একই ট্রেনের তৃতীয় শ্রেণীর কামরায়। ট্রেন রওনা হয় লখনৌর দিকে। সেই সময় ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে তাদেরই নাকের ডগা দিয়ে পালিয়ে যান সেই শিখ তরুণ ভগৎ সিং, সঙ্গে দুর্গাবতী দেবী, তার ছেলে শচীন, এবং ওই যে কিনা তৃতীয় শ্রেণীর কামরায় গেল তিনি বিপ্লবী রাজগুরু। আসলে লালা লাজপত রায়ের মৃত্যুর বদলা নিতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির কর্মীরা ভগৎ সিংয়ের নেতৃত্বে যখন ব্রিটিশ পুলিশ সুপার জেমস স্কটকে হত্যার পরিকল্পনা করেন, কিন্তু ঘটনার সময় চিনতে না পেরে স্কটের জায়গায় তারা হত্যা করেছিলেন সুপার জেপি স্যান্ডার্সকে, তখন তাদের ধরার জন্য গোটা ব্রিটিশ পুলিশ শহর ঘিরে ফেলে তল্লাশি চালাতে থাকে। তখন গভীর রাতে ভগৎ সিং রাজগুরুর আশ্রয় নিতে আসেন ভগবতী চরণ বোহরা এবং দুর্গাবতী দেবীর বাড়িতে। এই দুর্গাবতী দেবীর আজকে জন্মদিন, যিনি সেই সময়ে আশ্রয় দিলেন ভগৎ সিং এবং রাজগুরু, এবং অসম্ভবের মধ্যেই শহর ছেলে পালানোর এক দুরন্ত পরিকল্পনা তিনি তৈরি করলেন। নিজের চুল ছোট করে কেটে, কোট প্যান্ট পরে ভগৎ সিংকে পুরো দস্তুর সাহেব সাজিয়ে, দুর্গাবতী নিজেও দামি শাড়ি গহনা পরে নিজের শিশু সন্তান শচীনকে নিয়ে 500 টাকা সংগ্রহ করে উঠলেন, লাহোর স্টেশনে পৌঁছলেন। সঙ্গে তাদের সঙ্গে ছিল সেই অস্ত্র। ব্রিটিশ পুলিশরা যখন পরিচয়পত্র দেখতে চাইছিলেন, তল্লাশি করছিলেন, সেই সময় ঠান্ডা মাথায় দুর্গাবতী তার নিজের সন্তানকে একটি চিমটি কাটেন। ছেলেটি যখন কাঁদতে শুরু করল, তখন পুলিশকর্মীরা একদম সহৃদয়ভাবে বললেন, না না, আপনাদের আর পরিচয়পত্র দেখাতে হবে না, চলে যান আপনারা। এইভাবেই ভগৎ সিংকে নিয়ে, রাজগুরুকে নিয়ে দুর্গাবতী পালালেন এবং লখনৌ পৌঁছে আবার রাজগুরু চলে গেলেন বেনারসে, ভগৎ সিং দুর্গাবতী চলে এলেন আমাদেরই কলকাতায়।

আমরা ভগৎ সিংকে পড়েছি ইতিহাসের পাতায়, সেই অবিস্মরণীয় নাম, কিন্তু ভুলে গিয়েছি সেই মেয়েটিকে যিনি সেই বিপদের হাত থেকে তাকে রক্ষা করেছিলেন, দুর্গাবতী দেবীকে, যিনি জীবনের বাজি লড়ে ভগৎ সিংদের আশ্রয় দিয়েছিলেন, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সামাজিক নিয়মকানুনের তোয়াক্কা না করেই ভিন রাজ্যে যাত্রা করতে পিছপা হননি। ইতিহাস তাকে কি মনে রেখেছে? বোধ হয় না।

আমাদের ভারতবর্ষ এই সমস্ত নারীদেরকে সবসময়ই বোধ হয় সংসারের নিয়ম কানুনের বেড়াজালে আবদ্ধ করে রাখতে চেয়েছে, তাই হয়তো ইতিহাস ভুলে গিয়েছে তাদের অবদানের কথা। আমরা যদি দেখি আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কত না নারী আছেন যারা হারিয়ে গেছেন ইতিহাসের অতল গর্ভে। ভগৎ সিংয়ের সমবয়সী এই দুর্গাদেবী, যিনি ওই যে বললাম একেবারে বাল্যকাল থেকেই দেখেছেন জমিদারি সূত্রে তার পিতার বাড়িতে শোষিত মানুষদের, এবং তাদেরকে কি করে শোষণমুক্ত সমাজ দেখানো যায় ছোটবেলা থেকেই সেই মেয়েটি ভাবত। আর তার পিসি তাকে একের পর এক অর্থহীন সাংসারিক কাজ তার উপরে চাপিয়ে দিত, যাতে কোনোরকম বিপজ্জনক চিন্তাভাবনা সেই মেয়েটির মাথায় না থাকে। প্রয়াগরাজ বর্তমানে এলাহাবাদের সেই জমিদারি ব্যবস্থায় বড় হওয়া মেয়েটি যখন 11 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সংসারের চার দেওয়াল তাকে কিন্তু আটকে রাখতে পারেনি। ভগৎ সিংয়ের সমবয়সী হওয়া সত্ত্বে তিনি কিন্তু দেখিয়েছেন কিভাবে লড়াই করা যায়। বিবাহ সূত্রে ভগবতী চরণ বোহরার সঙ্গে যখন বিবাহ হলো, প্রথমে জড়িয়ে পড়েছিলেন অসহযোগ আন্দোলনে, তারপরে ন্যাশনাল কলেজে ভগৎ সিংয়ের সঙ্গে ভগবতী চরণ বোহরার আলাপ হলে স্বামী স্ত্রী দুজনেই, দুর্গাপতি দেবী এবং ভগবতী চরণ বোহরা দুজনেই যেন অন্য এক রাজনৈতিক ভাবনা চিন্তার অনুরণন খুঁজে পেলেন এবং জড়িয়ে পড়লেন সশস্ত্র বিপ্লবে। আর বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের জেল জীবন নিয়ে লেখা বন্দী জীবন দুর্গাপতির মনে গভীর দাগ কেটেছিল, তার নামেই তার ছেলের নাম রেখেছিলেন শচীন্দ্র। এবং যেহেতু অবস্থাপন্ন পরিবারের মেয়ে এবং বধূ, সেই জন্য তাদের বাড়িটি ছিল এক সাংগঠনিক কর্মকাণ্ডের আখড়া। কখনো মারাঠি মেয়ে সেজে অস্ত্র পাচার করেছেন জয়পুর থেকে দিল্লি গিয়ে, কখনো দিল্লি থেকে পেশোয়ারে গিয়েছেন শিল বানানোর সমস্ত সামগ্রী পৌঁছে দিতে, এবং কখনো ভগৎ সিংদের আশ্রয় দিয়েছেন, তাদেরকে নিরাপদে পালাতে সাহায্য করেছেন। এবং তবুও তাকে কিন্তু ইতিহাস সেই অর্থে মনে রাখেনি। আজকে তার জন্মদিনে এই বিস্তৃত প্রায় বলা যেতে পারে ইতিহাসের পাতায় বিস্তৃতির অতলে থাকা এই নারীকে নিয়ে একটু কথা বলছি আমরা প্রভাত বিনায়। আমি অর্পিতা।

এই মাটির এই কন্যা যখন বাড়ি বাড়ি তার নিজের জীবনের কোনো একটি ঘটনা নয়, অসংখ্য ঘটনার স্থল তার জীবন। যেমন আমরা যদি দেখি, রাজনৈতিক বন্দীদের ব্রিটিশ সরকার যে মর্যাদা দিত না, সেই মর্যাদার দাবিতে দীর্ঘ 63 দিন অনশন করে যখন শহীদ হলেন বিপ্লবী যতীন দাস, লাহোর জেল থেকে তার শবযাত্রার মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন দুর্গাবতী দেবী। এবং ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত যখন দিল্লির সংসদে গিয়ে সংসদ হলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখনও কিন্তু সেই সব কর্মকাণ্ডের দায়িত্বে ছিলেন দুর্গাবতী দেবী। ভগৎ সিংদের যখন মৃত্যুদণ্ড ঘোষণা হলো, তখনও কিন্তু গান্ধীজির সাথে দেখা করে আলোচনা করতে গিয়েছিলেন দুর্গাবতী দেবী। কিন্তু যদিও বলা যেতে পারে সেই পরিকল্পনা সার্থক হয়নি, ভগৎ সিংদের মৃত্যুদণ্ড রদ করা যায়নি, কিন্তু নানানভাবে নানান রকমভাবে তাদের মুক্তির চেষ্টা করে গিয়েছেন দুর্গাবতী দেবী। এর মধ্যেই তার ব্যক্তিগত জীবনে হয়ে গেল চরম ক্ষতি। রাবি নদীর তীরে এক দুর্ঘটনায় শহীদ হলেন ভগবতীচরণ বোহরা। যেহেতু ব্রিটিশ পুলিশের নজর ছিল তাদের ওপর, এই দম্পতির ওপর, কোনো শোক প্রকাশ করারও সময় কিন্তু তিনি পাননি। এবং নানানভাবে যখন রাজনৈতিক কর্মকাণ্ড তার ব্রিটিশ সরকার জেনে ফেলল, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্রিটিশ সরকার, 1931-32 তার জেল হয়। 3 বছর জেলবন্দী ছিলেন দুর্গাবতী দেবী। এবং তার লেখায়, তার বিভিন্ন বয়ানে উঠে এসেছিল সেই জেল জীবনের কথা, জেলের নির্মমতা, নিপীড়ন, এবং তার সন্তানের সাথেও তাকে দেখা করতে দেওয়া হয়নি। তার জীবনসঙ্গীর মৃত্যুতেও তিনি শোক প্রকাশ করার কোনো সময় পাননি। কিন্তু আজকের এই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই নারীকে বিস্মৃত হয়ে যাওয়া, যে নারী বিপ্লবী কর্মকাণ্ডের অন্যতম এক মুখ ছিলেন যিনি, তার কথা আমরা স্মরণ করছি গানে এবং কথায়।

দুর্গাপতি দেবীর কথায় প্রভাত বিনায়। আমি অর্পিতা, ঘড়ির কাঁটা বলছে 6:43 হয়ে 32 সেকেন্ড। দেশ যখন ইংরেজ মুক্ত হল, দুর্গাপতি দেবী কিন্তু রাজনীতির অঙ্গন থেকে চলে গিয়েছেন বহু দূরে। তিনি মন দিয়েছিলেন ভবিষ্যৎ প্রজন্মের দিকে। লখনৌতে গড়ে তুলেছিলেন সাধারণ মানুষের, দুঃখী নিপীড়িত শোষিত মানুষের শিশুদের জন্য এক বিদ্যালয়। তিনি বিস্তৃতির অতলে থাকলেও সেই বিদ্যালয়টি ছিল তার প্রাণ, যেখানে তিনি শিশুদের গড়ে তুলতেন। নানানভাবে নানান রকম প্রতিবাদে আন্দোলনে তাকে দেখা গিয়েছে, কিন্তু ওই যে তিনি কোনোদিনই প্রচারের আলোর সামনে আর আসেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার চিরজীবনের সাথে যখন ভগবতী চরণ বোহরা শহীদ হলেন, তিনি কেন টিকে গেলেন, তিনি কেন আমৃত্যু টিকে গেলেন এই সশস্ত্র সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রামে কেন এই লড়াইতে তিনি থাকলেন, সেটা কি তার জীবন সঙ্গীর স্বপ্ন পূরণের জন্য, নাকি নিজস্ব মতাদর্শগত দায়বদ্ধতা থেকে? তিনি বলেছিলেন যে নিজেকে না বুঝে নিলে কি টিকে থাকতে পারতাম, সহজেই টলে যেতাম না? এক দৃঢ়চিতা নারী, বিপজ্জনক আপোষহীন এক জীবন বেছে নিয়েছিলেন সশস্ত্র ব্রিটিশ বিরোধী সংগ্রামে। বিভিন্ন বিপ্লবীদের কাছে ছিলেন অভিভাবিকা, কখনো দিদি, কখনো বৌদি, কখনো পিসিমা। নানানভাবে তার পরিচয়ে ব্রিটিশ গুপ্তচররা দিয়েছে তাদের বিভিন্ন তথ্য প্রমাণে, যার ফলে তাকে জেলের কয়েদি হিসেবেও থাকতে হয়েছে। কিন্তু ওই যেই সমাজ, যে গৃহ তাকে বাঁধতে চেয়েছিল, সেই পরিকাঠামোটাকেই তিনি ভেঙে চুরে এক বিপজ্জনক মেয়ে হয়ে দাঁড়িয়েছিলেন রাষ্ট্রের কাছে সেই সময়, যাকে ব্রিটিশ সরকার সমীহ করত, সম্মান করত, সম্ভ্রম করত। নিজস্ব পরিচয়ে, নিজস্ব মতে, নিজস্ব শর্তে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম বিস্তৃত প্রায় মুখ ছিলেন দুর্গাপতি বোহরা।

ভগবতী চরণ বহুড়ার স্ত্রী হিসেবে সীমাবদ্ধ না থেকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য হিসেবে শুধুমাত্র ভূমিকা বা নির্বাক ভূমিকা পালন না করে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব, বটুকেশ্বর দত্তর মতো বিপ্লবীদের কাছে এক মায়ের মতো আশ্রয়স্থল, এমন মধ্যেমতি ছিলেন যে ল্যাবরেটরির কোনো জটিল সমীকরণের মতন সমস্ত ব্যবস্থা নিখুঁত করতেন। বিপ্লবীদের থাকা খাওয়া, অস্ত্র লুকোনোর ব্যবস্থা এতটাই তার মগজাস্ত্র তীক্ষ্ণ ছিল, ব্রিটিশ গোয়েন্দারা সহজে তার নাগাল পেত না। এবং ওই যে বললাম, তার অসম্ভব সাহস, অদম্য সাহস, সেই অদম্য সাহস বারবার বিপ্লবীদের রক্ষা করেছে। তার জীবন ছিল ত্যাগের এক চরম নিদর্শন। সমস্ত ব্যক্তিগত শোককে রূপান্ত

ব্যবহার করেছেন তার শক্তিতে। আর যখন দেশ স্বাধীন হল, প্রচারের আলো কিন্তু কোনোদিন নিজের উপরে পড়তে দেননি। তার সেই অগ্নিঝরা দিনগুলো ইতিহাসের চাপা পড়ে গেল। স্বাধীন ভারতে কোনো রকম সরকারি পদ, সরকারি পেনশনের তোয়াক্কা করেননি। একটি ছোট সেই বিদ্যালয় গড়ে তুলে দরিদ্র শিশুদের পড়িয়ে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন নিভৃত চারিণী হিসেবে। তিনি ছিলেন বিপ্লবীদের কাছে দুর্গা ভাবী। কখনো তিনি ছিলেন গৃহিণী, কখনো মা, কখনো বৌদি, কখনো দিদি, কখনো পিসিমা, নানান ভূমিকায় তিনি কিন্তু পালন করেছেন। কিন্তু ওই যে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জাদুকরী নীরব মহাকাব্যের নীরব নায়িকা, একেবারে নিভৃত চারিণী, ইতিহাস তাকে ভুলেই গিয়েছে। তিনি প্রমাণ করেছিলেন যে বিপ্লবের আগুন শুধুমাত্র আমাদের দেশের পুরুষদের বুকে নয়, নারীদের আঁচলেও সমানভাবে প্রজ্বলিত হয়। এবং তার এই ভয়ঙ্কর সাহসিকতা বাল্যকাল থেকেই ছিল। ১৯০৭ সালের ঠিক আজকের দিনেই এই নারীর জন্ম, যাকে আমরা দুর্গাবতী বোহরা বা দুর্গাবতী দেবী বলে জানি। বিপ্লবীরা তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, বিশ্বাস করতেন। বাড়ি বাড়ি তাদের গৃহে যেহেতু আশ্রয় পেয়েছিলেন বিপ্লবীরা, মায়ের মতন তিনি আগলে রেখেছিলেন তাদের। আজকে দুর্গাবতী দেবীর যেহেতু মাতৃপক্ষ শুরু হতে আর বেশি দিন বাকি নেই, আজকে 7ই অক্টোবর, 8-9-10 তারিখেই মহালয়া, মানে দেবীপক্ষের শুরু। দেবীপক্ষ যত এগিয়ে আসছে, আমরা মাতৃশক্তির বন্দনা করব, মাতৃশক্তিকে স্মরণ করব বলে আমরা প্রস্তুত হচ্ছি। সেই রকমই এক নীরব মাতৃশক্তিকে আজকে স্মরণ করলাম 7ই অক্টোবর। আমি অর্পিতা প্রভাত বিনায়। যেতে যেতে রেখে যাব গান, আর এই বিস্তৃতির অতলে তলিয়ে যাওয়া যে ভারতের স্বাধীনতার ইতিহাস, আমরা যেন চিরস্মরণে রাখি।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনির মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে। আর কথা হবে আজকে কি বিষয় নিয়ে, আমরা মনির মেলোডিতে থাকি নানান বিষয় নিয়ে প্রতিদিন। আজকে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলবো ক্ষমা নিয়ে। আসলে আজকে ক্ষমা এবং সুখ দিবস। ক্ষমা করলে যে মনের ভেতরে যে প্রশান্তি, যে আন্তরিকতার সুখ পাওয়া যায়, এবং ক্ষমার মাধ্যমে আমি যদি কাউকে তার অপরাধের জন্য ক্ষমা করে দিই, সেই ক্ষমা আমার মনে যে শান্তি এবং সুখের জন্ম দেয়, সেই অনুভূতিকেই আজ উদযাপন করার দিন। এর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, মানুষের মন থেকে হিংসা, ক্ষোভ, প্রতিশোধ নেওয়ার যে মানসিকতা, সেটি দূর করে ক্ষমার মাধ্যমে প্রকৃত সুখকে খুঁজে পাওয়া। কারণ ক্ষমা আমাদের প্রশান্তি দেয়, হিংসা ক্ষোভ প্রতিশোধ স্পৃহাকে দূর করে। কিন্তু আজকে আপনাদের বিষয় এটাই যে ক্ষমা সত্যি, ক্ষমা মানুষকে শক্তিশালী করে তোলে। ক্ষমা কি সত্যি প্রকৃত অর্থে নিঃস্বার্থে ক্ষমা আমরা কি কোনো মানুষকে করতে পারি, যেই মানুষটি আমাদের দুঃখ দিয়েছে বা কোনো অপরাধ করেছে আমাদের কাছে, নিঃস্বার্থে ক্ষমা করে

থেকে আমরা উঠতে পারি? ক্ষমা করা কি এতই সহজ জীবনে? তাই নিয়ে কথা বলতে আসুন 9903055992 তে, আমি অর্পিতা আপনাদের সাথে।

অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold Day।

ক্ষমা সত্যিই নিঃস্বার্থ হতে পারে, তবে সবসময় নয়। কাউকে ক্ষমা করার অর্থ তার ভুলকে সঠিক বলে মনে করা নয় বা মেনে নেওয়া নয়। অনেক সময় ক্ষমা করি নিজের মনের ভারটা নামিয়ে রাখার জন্য, যাতে রাগ অভিমান বা কষ্ট আমাদের ভেতরটায় প্রতিদিন না পড়ায়। সেখানে কোনো প্রতিদানের আশা থাকে না, সেটাই নিঃস্বার্থ ক্ষমার সবথেকে সুন্দর দিক। তবে একটা কথা মনে রাখা জরুরি, ক্ষমা করা আর আগের মতো বিশ্বাস করা এক জিনিস নয়। কাউকে ক্ষমা করেও তার থেকে দূরত্ব রাখা যায়, নিজের সীমারেখা বজায় রাখা যায়। ক্ষমা হৃদয়কে মুক্ত করে কিন্তু বুদ্ধিকে অন্ধ করে না। সৌভিক সরকার লিখেছেন কসবাহালতু থেকে। নিঃস্বার্থ ক্ষমা এটি খুব কঠিন জিনিস। যে মানুষ আপনার কাছে অপরাধ করেছে, যে মানুষ আপনাকে দুঃখ দিয়েছে, যে মানুষ আপনার কথা না ভেবে বারে বারে আপনাকে আঘাত করেছে, তাকে নিঃস্বার্থ ক্ষমা কি করা যায়? এবং নিঃস্বার্থে কোনো শর্তহীন ক্ষমা সেটা করা ইহজীবনে সত্যিই কঠিন। কিন্তু ক্ষমা মানুষকে শক্তিশালী করে। ক্ষমা মানুষের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত, যাতে সুখ এবং প্রশান্তি আসে, মনের ক্ষোভ প্রশমিত হয়, মনের দুঃখ, মনের যন্ত্রণা, মনের রাগ, ক্রোধ সমস্ত উপশম হয় ক্ষমার মাধ্যমে। কিন্তু নিঃস্বার্থ ক্ষমা কি সত্যিই কাউকে করা যায়? তাই নিয়ে কথা বলতে আসুন 9903055992 তে। আমি অর্পিতা আপনাদের সাথে।

আমরা শুনছি মনের মেলোডি। আমি অর্পিতা আপনাদের সাথে বলে দিই, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে আপনারা শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। আর শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 শতবর্ষের পথে আকাশবাণীর এই বিশেষ অনুষ্ঠান। সুপ্রভাত দিদি ভাই, ক্ষমাই আসল মূল মন্ত্র। ক্ষমা করলে নিজেও ভালো থাকা যায়, অন্যজনকেও ভালো রাখা যায়। ক্ষমা করলে অনেকটাই নিজেকে হালকা বলে মনে হয়, একটি আলাদা শান্তি আসে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন। রজত বানপুর নদিয়া থেকে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। ক্ষমা চাওয়া মানেই ছোট নয়, নিজের কর্মের জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকে সেখানে ক্ষমা চাওয়াই শ্রেয়। এমন অনেক সম্পর্ক আছে ক্ষমা চাওয়া হয়নি বলে ভেঙে গেছে, আবার ক্ষমা চেয়ে অনেক নতুন সম্পর্ক গড়ে উঠেছে। ক্ষমা করা বিষয়টি আলাদা, এবং আমরা কি মন থেকে ক্ষমা করতে পারি? আমার মনে হয় নিঃস্বার্থ ক্ষমা এখন কমে গেছে, সব জায়গায় এখন স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। নিঃস্বার্থ এবং নিঃস্বার্থ এই দুই ক্ষমাই কিন্তু আমরা কি সত্যি করতে পারি? আপনারা আসুন কথা বলতে 9903050992।

আমরা কথা বলছি মনের মেলোডিতে, নিঃশর্ত ক্ষমান সত্যি খুব কঠিন কি? আমি ক্ষমার পক্ষে, কারণ ক্ষমা করে সুযোগ দেওয়া উচিত মানুষকে। অপরাধী যতই অপরাধ করুক না কেন, সেই অপরাধ কেন করলো, কোন পরিস্থিতিতে করেছে, সেই সঠিক কারণ জেনে তাকে ক্ষমা করে সুযোগ দেওয়া উচিত। মনুষ্যত্ববোধ থাকলে সে আবার মূল স্রোতে ফিরে আসতে পারবে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, ক্ষমা পরম ধর্ম। ক্ষমা নাকি মানুষকে শক্তিশালী করে। যে শক্তিশালী মানুষ, মানসিকভাবে শক্তিশালী, সেই নাকি ক্ষমাশীল হয়, ক্ষমা সুন্দর হয়। লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। ক্ষমা ধর্ম, ক্ষমাযোগ্য, ক্ষমা বেদ, ক্ষমা দ্রুত শ্রুতম, অর্থাৎ ক্ষমাই ধর্ম, ক্ষমাই যোগ্য, ক্ষমাই বেদ, ক্ষমাই সমস্ত শাস্ত্রের নির্যাস। কেউ যদি অনিচ্ছাকৃত ভুল করে অনুতপ্ত হয়, তবে তাকে ক্ষমা করা উচিত। কিন্তু বাড়ি বাড়ি ইচ্ছাকৃত ভুলের ক্ষমা হয় না। ক্ষমা করার অর্থ এই নয় তাকে আবার আগের মতো বিশ্বাস করতে হবে। নিজের সুরক্ষার জন্য দূরত্ব বজায় রেখেও মন থেকে ক্ষমা করা যায়। লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা, আপনাদের গুরুত্বপূর্ণ বার্তা আমার কাছে মূল্যবান। 9903055992 লিখুন। ক্ষমা সত্যি কি করা সম্ভব কোনো মানুষকে? নিঃস্বার্থে, নিঃস্বার্থে ক্ষমাকে আমরা সত্যি করতে পারি ইহজীবনে। এমন অনেক

অপরাধ থাকে যার কোনো ক্ষমা হয় না, তবুও মানুষ ক্ষমাশীল হয়, ক্ষমা সুন্দর হয়, ক্ষমা তাকে নাকি শক্তিশালী করে। আজকে ক্ষমা এবং সুখ দিবস, ক্ষমা করলে সুখের প্রশান্তি আসে, তাই নিয়ে কথা হচ্ছে। লিখেছেন রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে, ক্ষমা কথাটি ছোট হলেও খুব শক্তিশালী। ক্ষমা করে ক্ষমা চেয়ে যে আনন্দ পাওয়া যায় তা ভালো করে আমার জীবন দিয়ে অনুভব করেছি। ক্ষমা করলেও অনেকেই তা গ্রহণ করতে পারে না, তাদের জন্য ঈশ্বর ক্ষমা করে দেন। আমরা মানুষ হয়তো মনের অজান্তেই অনেক অন্যায় করি, তার জন্য অবশ্যই ক্ষমা করে দেওয়া মানুষের কর্তব্য। ক্ষমা অনেকে গ্রহণ করতে পারে না, এটা কিন্তু সত্যি রমা রায় দি ঠিকই বলেছেন যে ক্ষমা নিতে অনেকেই পারে না। যাই হোক, চলে যাব বিরতিতে, সংবাদ বিরতির পরে আসছি।

সংবাদ বিরতির পরে আবারও আসছি আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলতে। সংবাদ বিরতির পরে বিজ্ঞাপন বিরতির পরে মনের মেলোডিতে আমি অর্পিতা থাকব, আবারও কথা গান বিষয় সমস্ত কিছু নিয়ে। আপনারা টিউন করেছেন এফএম গোল্ড

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা দক্ষিণ দিনাজপুর এই জেলার বসবাস করেন এবং এই জেলার বিভিন্ন অংশে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক সেই রকমই যারা পুরুলিয়া জেলার অধিবাসী তাদের ক্ষেত্রেও সতর্কবার্তা। 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যাই হোক, আসলে এখনও মানে মৌসুমি বা ওই যেতে যেতে যখন ওই বর্ষা চলে যায় তখনও তো বৃষ্টি থেকে যায় এবং সেই বৃষ্টি কিন্তু হচ্ছে মহালয়া আসন্ন। আজকে 7ই অক্টোবর, 8-9 দুদিন বাদেই মহালয়া দেবীপক্ষ শুরু হবে, তবুও বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। যাই হোক, আমরা কথায় থাকবো, গানে থাকবো আর বিষয়ে থাকবো। আপনারা আছেন আমাদের সাথে, আপনাদের বার্তা নিয়ে চলে যাই পরের বার্তায়। পরের বার্তায় কে আছেন? শুভ সকাল অর্পিতাদি, চন্দনকুণ্ড আগরপাড়া থেকে। ক্ষমা একটি বৃহৎ গুণ, যেটি সবাই পারে না। যে ক্ষমা করতে পারে তার পথটাই আলাদা হয়, আর যে তাকে ঠকায়, আঘাত করে, সেরকম ব্যক্তিকে সত্যিই ক্ষমা করা যায় না। ক্ষমা সত্যি কাকে করা যায় কাকে করা যায় না, ওই যে বললাম, খুব আপেক্ষিক বিষয় এটি। সুপ্রভাত অর্পিতা। আর লিখছি আমরা, লিখছেন কোথায় আছেন, লিখেছেন যে বিষয় প্রসঙ্গে, ক্লাস 8-এ গুড সামারিটনে পড়েছিলাম, আ ম্যান আস্কড জেসাস, হাউ মেনি টাইমস আ ম্যান শুড ফর গিভ হিজ ব্রাদার, 7 টাইমস, অ্যান্সার দিস কোয়েশ্চেন, জেসাস সেইড নো 7 টাইমস বাট 70 টাইমস। কিশোরীবেলায় পড়া এটি আমার মনে দাগ কেটেছিল। জীবনভর শুধু ঠকেছি, বঞ্চিত হয়েছি, অপমানিত হয়েছি, প্রতারণা অপবাদ সব পেয়েও হাসি মুখে আগের মতোই উচ্ছলতা নিয়ে কথা বলি। তার জন্য কেউ ভাবে বোকা, কেউ ভাবে লাজ লজ্জাহীন, ব্যক্তিত্বহীন, কিন্তু বিশ্বাস করো আমি তো জেসাস নই, তাই পুরো ক্ষমা করতে পারিনি। তবে মানুষ চিনে তাদের সংস্পর্শ এড়িয়ে চলি, কলমের খোঁচায় তাদের প্রতিশোধ নিই। নন্দা রায় পোরেল লিখেছেন, বিলগাছিয়া এল রোড হাওড়া থেকে, খুব সুন্দর। এই প্রসঙ্গে মনে পড়ল, এই ঠিক গল্পটার মতনই মহাভারতের সেই কাহিনী যে শিশুপাল এবং কৃষ্ণের কাহিনীতে আমরা কিন্তু পেয়েছি যে শিশুপালের শততম অপরাধ নাকি শ্রীকৃষ্ণ ক্ষমা করেছিলেন, শততম অপরাধের পরে তারপরে তাকে শাস্তি দিয়েছিলেন। তাই ক্ষমা করারও একটা সীমারেখা নিশ্চয়ই থাকা উচিত, নিশ্চয়ই সেটা খুব গুরুত্বপূর্ণ। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন।

কষ্ট নেই, কলকাতা সত্য থেকে যে মানুষটি আমাদের চরম দুঃখ দিয়েছে, বড় কোনো অন্যায় করেছে, তাকে কোনো স্বার্থ ছাড়া মন থেকে ক্ষমা করা মুখে বলা যতটা সহজ বাস্তবে ঠিক ততটাই কঠিন করা। আমরা যখন কাউকে ক্ষমা করি মনের গভীরে কোথাও না কোথাও একটা প্রত্যাশা থাকে সে তার ভুল বুঝবে বা অনুতপ্ত হবে বা পরিতপ্ত হবে, কিন্তু যখন প্রকৃত অর্থে নিঃশর্তে নিঃস্বার্থে ক্ষমার কথা আসে সেখানে কোনো শর্ত থাকে না। তাই ক্ষমা অপরপক্ষের জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্য প্রয়োজন। রাগ বা ক্ষোভ বা দুঃখ পুষে থাকলে নিজেদেরই ক্ষতি হয়। তাই নিঃশর্তে নিঃস্বার্থে ক্ষমার অর্থ অপরাধকে মেনে নেওয়া নয়, বরং সেই তিক্ত অতীতকে ভুলে নিজেকে চিরতরে মুক্তি দেওয়া। কতটা সহজ মানে কথাটা নয়, বিশাল এক হৃদয়ের প্রয়োজন, তবে কঠিন হলেও এটি সম্ভব। ঠিক যেভাবে এক ফোঁটা বৃষ্টি রোদে পুড়ে যাওয়া মাটিকে শান্ত করে, তেমনি নিঃশর্ত নিঃস্বার্থ ক্ষমাও মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়। খুব সুন্দর সুন্দর বার্তা আসছে এই যে ক্ষমা, নিঃশর্তে ক্ষমা করা কাউকে, কঠিন অপরাধকে নিঃশর্তে ক্ষমা করা যায় না আর নিঃস্বার্থেও হয় না। স্বার্থ বোধহয় জড়িয়ে থাকে প্রত্যয়, ওই যে বললেন ওই উপলব্ধিটা যে এই ব্যক্তিটি হয়তো একদিন অনুতপ্ত হবে, তবেই না ক্ষমা সুন্দর ক্ষমাশীল মানুষ সেটাই আশা করে। যাই হোক, চলে যাই পরের গানে।

আপনাদেরকে বলি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের সম্বন্ধে। ভারত সরকারের ডাক বিভাগের একটি বিশ্বস্ত প্রাচীন এই জীবন বিমা ব্যবস্থা খুব কম প্রিমিয়ামে সর্বোচ্চ আর্থিক সুরক্ষা দেয় আমাদের ভারতবাসীদের, এবং সবথেকে বড় কথা, সরকারি গ্যারেন্টিযুক্ত আকর্ষণীয় বোনাস পাওয়া যায়। এবং আপনারা যারা চান আবেদন করতে, কারা কারা করতে পারেন, সরকারি আধা সরকারি কর্মচারীরা, শিক্ষক, ব্যাংক কর্মী, পেশাদার ব্যক্তিরা এবং যারা ডিফেন্সে কাজ করেন, সেই সমস্ত ভারতের অধিবাসীগণ আবেদন করতে পারেন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইফ ইন্স্যুরেন্স আমাদের ভারতবর্ষের ডাক বিভাগের দ্বারা আমরা এই লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা নিতে পারি।

বলে দিই। পরের বার্তায় শুভ সকল অর্পিতা, ক্ষমা শব্দটার পরিবর্তে মার্জনা শব্দটা ব্যবহার করা ভালো বলে আমি মনে করি। কারণ যখন কেউ গুরুতর অপরাধ করে, যেমন তার কাজের জন্য কোনো মানুষের যদি ভীষণ ক্ষতি হয়, তখন আদালতে বিচারপতি তখন মৃত্যুদণ্ডের, যদি কারোর মৃত্যু হয়ে থাকে কারোর অপরাধের কারণে, মৃত্যুদণ্ডের নির্দেশ দেন, তখন ওই ব্যক্তি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, ক্ষমা প্রার্থী হয়। তখন এই শব্দটা ব্যবহার করা ভালো, মার্জনা শব্দটা ব্যবহার করাই ভালো। অপরাধের ধরন অনুযায়ী নিঃস্বার্থে নিঃস্বার্থে ক্ষমা করা যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু জটিল সমস্যার সমাধান হয় ক্ষমা দিয়ে। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন, কেউ যদি কারোর প্রাণহানি করে, সেই অপরাধের বোধহয় ক্ষমা হয় না। কারণ আমি যখন প্রাণ সৃষ্টি করতে পারছি না, তখন প্রাণ হরণ করার অধিকারও আমার নেই। তাই এই অপরাধটি ক্ষমার অযোগ্য অপরাধ বলেই মনে হয়। তো কিন্তু নিঃস্বার্থে ক্ষমা, যা মানুষের মনকে ভারী করে, ভারাক্রান্ত করে, এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার, এমন কোনো আচরণ, সেই ক্ষেত্রে কি সত্যি নিঃস্বার্থে ক্ষমা ভীষণ প্রয়োজন কি মনে হয়? লিখেছেন সীমা দাস, শুভ সকাল অর্পিতাদি। ক্ষমা করা মহৎ গুণ, তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিপদে ফেলা বা ক্ষতি সাধনকারীকে নিঃস্বার্থ ক্ষমা করা বুদ্ধিমানের কাজ নয়। কেউ যদি ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে অনুতপ্ত হয়, তবেই তাকে ক্ষমা করা যায় এবং উচিত। এতে মনের শান্তি বজায় থাকে, নিজের মানসিক শান্তি সুরক্ষার জন্য ক্ষতিকারক মানুষের থেকে দূরে থাকা জরুরি। খুব সুন্দর লিখেছেন, চলে যাই পরের গানে।

চলে যাই পরের বার্তায়। কিশোর হাওড়া বালি থেকে লিখেছেন, বড় বড় মহাপুরুষদের সন্ন্যাসী গীতার বাণী সব জায়গাতে দেখেছি, ক্ষমা করতে হয়। কেউ যদি ছোটোখাটো ভুল করে থাকেন তাহলে, অন্যায় করে থাকেন, তাকে ক্ষমা করে দেওয়া যেতেই পারে। কোনো ব্যক্তি যদি কারোর পরিবারের কাউকে প্রাণহানি করেন, সেখানে ক্ষমা করা বোধহয় যায় না, আর ক্ষমা করা উচিতও নয়। অবশ্যই প্রাণহানি করার অধিকার আমাদের কারোর নেই।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: FM গোল্ডে টিউন করেছেন মনের মেলোডিতে, আমি অর্পিতা আপনাদের সাথে। মনের মেলোডিতে পবিত্র সাহা লিখেছেন, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে ক্ষমা করা মহত্বের লক্ষণ। লিখেছেন অমিতা ভোহর, ক্ষমা করে আবার মনের মধ্যে খুব পুষে রাখলে সেই ক্ষমাকে কে নিঃশর্ত ক্ষমা করা বলে। ক্ষমা করা কঠিন না হলেও সহজ নয়। ক্ষমা একটি মহৎ কাজ, ক্ষমা করতে পারলে তার উপর কিছুই হয় না। যে ক্ষমা করে আবার অহংভাবে ভাবিত হলে সেই ক্ষমা মূল্যহীন। ক্ষমা মানুষকে সংশোধন করে, আবার ক্ষমা করে অপরকে হেয় করাও উচিত নয়। মূল কথা, ক্ষমা একটি মহৎ কাজ। অমিতা ভোহর গলফ গার্ডেন কলকাতা থেকে লিখেছেন। অনিরিনা ঘোষ লিখেছেন, আজকের বিষয়টি যেমন সুন্দর তেমনই শক্ত। জীবনে অনেক পরিস্থিতি আসে যেখানে মনে হয় কখনোই ক্ষমা করতে পারবো না, অপরদিকের মানুষটি ক্ষমার অযোগ্য। আমার মা বলতেন, এমন কোনো অপরাধ নেই যা সমাজের নিরিখে ক্ষমা করা যায় না। যতক্ষণ যতদিন না পর্যন্ত অপর প্রান্তের মানুষটিকে বা বিরোধীকে উচিত শিক্ষা দিতে পারছি, মনটা যেন সারাদিন সেই ব্যাপারেই বিচলিত হয়ে থাকে। নিজের কোনো জরুরি কাজ করা মুশকিল হয়, তাই বৃহত্তর মহৎ উদ্দেশ্যে অনেক সময় আমাদের ক্ষমা করতে হয়, আর তার ফলও পরিস্থিতি অনুযায়ী ভালো হয়। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন যে ক্ষমা নিয়ে, কাউকে ক্ষমা করলে যে ক্ষমা করে সে ছোট হয় না, কিন্তু কাউকে বারবার ক্ষমা করা উচিত নয়। এটি যাকে ক্ষমা করা হয় সে যদি এর মূল্য না বোঝে তবে সেই ক্ষমা অর্থহীন। তা না হলে ক্ষমার কোনো মানেই থাকে না যদি অনুতপ্ত না হয় যে অপরাধী। যে ক্ষমা করে তার উদার মানসিকতার প্রমাণিত হয়, কিন্তু যে অপরাধী তাকেও বুঝতে হবে বারবার

ক্ষমা পাওয়া যাবে না, সুযোগ জীবনে একবারই আসে। হাওড়া জগাছা বাড়োয়ারিতলা থেকে লিখেছেন পূর্ণা ঘোষ, লিখেছেন প্রদীপ মুখোপাধ্যায়। ক্ষমা পরম ধর্ম হলেও কিছু কিছু অপরাধের কোনো ক্ষমা হয় না। কিছু কিছু গুরুতর অপরাধ যেমন খুন, রাহাজানি, সেই ধরনের অপরাধের ক্ষমা হয় না, হওয়া উচিত নয়। হাওড়া জগাছা থেকে প্রদীপ মুখোপাধ্যায় লিখেছেন। লিখেছেন আরও অনেকে, নিশাকর ধর লিখেছেন, কেউ যদি অন্যায় করে একবার হোক দুবার হোক স্বীকার করলে তাকে যে অন্যায়টা করেছে ক্ষমা করা যায়, কিন্তু যদি জেনে শুনে বারে বারে অন্যায় ইচ্ছাকৃতভাবে করে সেই অন্যায়কে কখনোই ক্ষমা করা যায় না। আমার নিজের পরিবারের কথা, দুবার এইরকম, আচ্ছা ও এইটা আপনার ব্যক্তিগত কথা, এটা এমন কোনো গুরুতর অপরাধ নয়, যাই হোক, কিন্তু বারে বারে একই অপরাধ গুরুতর অপরাধ করলে যদি কোনো ব্যক্তি করেন তাহলে তাকে ক্ষমা করা যায় না, কিন্তু এই যে অপরাধের কথা আপনি লিখেছেন সেটি এমন কোনো গুরুতর নয়, তার জন্য ক্ষমা করে দেওয়াই যায়। আমতা জগধাত্রীতলা হাওড়া থেকে নিশাকর ধর তার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা লিখেছেন, সেটি খুব, বলা যেতে পারে, খুব লঘুতর অপরাধ যার জন্য ক্ষমা অবশ্যই করা যায়। বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন লিখেছেন, যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে, দুহাত দিয়ে বিশ্বেরে ছই শিশুর মতো হেসে, যাবার বেলা সহজেরে যাই যেন মোর প্রণাম সেরে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি নানান জটিল পরিস্থিতিতে আমাকে দিশা দেখায়। আপ্রাণ চেষ্টা করি সম্পূর্ণ ডিটাচমেন্টের আশ্রয় নিয়ে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থে সকলকে ক্ষমা করতে, জীবনের মূল মন্ত্র করার চেষ্টা করে চলেছি, ফরগিভ অ্যান্ড লেট গো। কোনো অপমান দুঃখই এখন আর খুব একটা স্পর্শ করতে পারে না, জীবনটা সত্যি খুব ছোট, শেষের দিনটিতে মনে শুধু অপার শান্তি, মানুষের জন্য, প্রকৃতির জন্য পূর্ণ ভালোবাসা নিয়ে যেতে চাই। সারা জীবনে সঞ্চিত সব আঘাত, দুঃখ, অপমান, ক্ষোভ, বঞ্চনা থেকে নিজেকে মুক্ত না করলে সেটা তো সম্ভব নয়, সেই রবীন্দ্রনাথই আশ্রয়। ওগো কভু সুখের কভু দুঃখের দোলে, মোর জীবন জুড়ে কত তুফান তোলে, যেন চিত্ত আমার এই কথা না ভুলে, তুমি আমায় ভালোবেসেছ। সত্যি খুব সুন্দর বার্তা, চন্দ্রাবলীদি সবসময় খুব খুব খুব মিনিংফুল, গুরুত্বপূর্ণ বার্তা আমাদের দেন।

প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে দুলতে থাকুক, দোলন চাপার যে সুগন্ধ সত্যি আমাদের প্রেমের বড়ই প্রয়োজন। জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত ক্ষোভ প্রশমিত করতে গেলে, ক্ষমাশীল হতে গেলে প্রেম প্রয়োজন। লিখেছেন, ক্ষমা কথাটি সুন্দর, অনেকেই বলেন ক্ষমা করে দিলাম বলে মহত্ত্ব প্রকাশ করেন, কিন্তু সত্যি কি ক্ষমা করা যায়? অনুশোচনা বোধ যার মধ্যে থাকবে সে অবশ্যই ক্ষমার যোগ্য, কিন্তু যার মধ্যে অপরাধ করার পরও এতটুকু হেলদোল নেই সে কীভাবে ক্ষমা পেতে পারে? ক্ষমা করে দিয়ে তাকে আরও অপরাধের দিকেই কি ঠেলে দেওয়া হলো না? আমরা এমন অনেক কথাই বলে থাকি তার গভীরতা না বুঝে। অপরাধীকে অবশ্যই তার অপরাধ জানতে বা বুঝতে হবে, তাকে অনুশোচনায় দগ্ধ হতে হবে, অনুতপ্ত হতে হবে, তবেই সে ক্ষমা পাবে। এটি আমার একান্ত অভিমত। কন্যাগত থেকে মানুষই বৈদ্য, ক্ষমা করারও বোধ হয় সীমারেখা থাকা উচিত, সেটা আমারও মনে হয়। ক্ষমা কতবার করব আর কাকে ক্ষমা করছি, কোন সময়ে কোন প্রেক্ষিতে ক্ষমা হচ্ছে সেটিও ভীষণ প্রয়োজন। সুমিন যাদবপুর থেকে লিখেছেন, বিজ্ঞান বলে রাগ অভিমান পুষে রাখলে শরীরে কর্টিসল বাড়ে, ঘুম নষ্ট হয়, মন ভারী হয়, একটি কাঁটাযুক্ত গাছে কাঁটাই হয়, ফুল আশা করা ভুল। এটি বুঝলে রাগ কমে, ক্ষমা আসে। নিঃস্বার্থ নিঃস্বার্থ ক্ষমা দুর্বলতা নয়, সবথেকে বড় স্বার্থ নিজের শরীরের শান্তি, মনের শান্তি। মনে রেখো, ক্ষমা সম্পর্কে রেখো দূরত্ব। আসলে হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমি, আমার শরীর ক্ষতি হচ্ছে কারোর বিরুদ্ধে রাগ ক্ষোভ পুষে রাখার ফলে, ক্রোধ পুষে রাখার ফলে কর্টিসল বাড়ছে, টেনশন স্ট্রেস অ্যাংজাইটি বাড়ছে, সেই ক্ষেত্রে শরীরের শান্তি মনের শান্তির জন্য ক্ষমা করে দেওয়া ভালো। দূরত্ব রাখুন, সম্ভ্রম রাখুন, সম্ভ্রমসূচক দূরত্ব রাখুন। যেই ব্যক্তি অপরাধ প্রবণ তিনি কিন্তু বারবার আঘাত করবেনই, তার থেকে দূরত্ব রাখাই ভালো। ক্ষমা করে দিন হয়তো যদি পারেন মনে মনে, কোনো অপরাধ করলে কাউকে যদি ক্ষমা করা যায়, যদি তার মনের ভেতরে অনুশোচনা না থাকে সেই কাজ সে তো বারবার করতে থাকে। এবং তপন কুমার রায়চৌধুরী বাগুইহাটি জোড়া মন্দির থেকে লিখেছেন আরও অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, ক্ষমা করা নিশ্চয়ই মহৎ কাজ, কিন্তু সব অপরাধের ক্ষেত্রে ক্ষমা বিচার্য নাও হতে পারে, সমাজে তার তালে বিরূপ প্রভাব পড়ে। আর উৎপল মুখোপাধ্যায় পুনা থেকে লিখেছেন, নিজেকে ভালো রাখার জন্য ফরগিভ অ্যান্ড ফরগেট মোডে চলে গেছি। কেউ যদি ইচ্ছা করে বারবার ক্ষতি করে, আঘাত দেয়, তাকে এড়িয়ে যাই, জানি সে কোনোদিনই নিজের ভুল স্বীকার করবে না, তাই ক্ষমা করে দেওয়া উচিত। সহজ নয়, কিন্তু শান্তির একটি পথ। তাই সবাইকে বলবো ফরগেট অ্যান্ড ফরগিভ মোডে থাকবেন। কেউ বড় ভুল করলে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত বলে মনে করি।

আশা ভোসলের কণ্ঠে গান শুনতে শুনতে চলে যাই পরের বার্তায়। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন, ভুল যদি কেউ করে তাহলে ক্ষমা হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না। অপরাধীকে ক্ষমা করলে সে আবারও সেই অপরাধ করবে, আর নিঃস্বার্থ ক্ষমা তাকেই করা যায় যে কিছু না জেনে ভুল করেছে, এবং জানলে হয়তো ভুল করতো না। আর ক্ষমা করলে একটি অপার শান্তি আসে, তবে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন, গুড মর্নিং অর্পিতা। ক্ষমা করা এত সহজ না, নিজে অপমানিত হবার পরে সম্পর্ক আগের মতো কোনো দিন আর হয় না। হয়তো ক্ষমা করে দিলাম, প্রধান কথা কেউ যদি একই কাজ করে, বাড়ি ভুল কাজ করে, তবে নিজেকে নিয়ে চুপচাপ থাকাই ভালো। ভুলু সাহা লিখেছেন মধ্যমগ্রাম থেকে, হ্যাঁ ওই যে অ্যালুফ হয়ে যাওয়া বা দূরে থাকা, ঠিকই বলেছেন, সেটাই বোধহয় বাঞ্ছনীয়। লিখেছেন ক্ষমা চাওয়া, আবার সেই রবীন্দ্রনাথকেই উদ্ধৃতি দিতে হচ্ছে, ক্ষমা যেথা হীন দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, আসলে সত্যি কথা, ক্ষমা সুন্দর ক্ষমাশীল হওয়া এটা খুব কঠিন। ঐশী সরকার চিনারপাক থেকে লিখেছেন, অনেকে দেখি এখন সরি বললেই ক্ষমা চেয়ে নেয়, অ্যাপোলজি বা ক্ষমা চায় না। অবশ্যই তাই, সরি বললে সব অপরাধের কি ক্ষমা হয়? আর সেটা কি সত্যি ক্ষমা? ক্ষমা চাওয়া যদি অন্তর থেকে না আসে তাহলে তা মূল্যহীন। লক্ষ্মী দে লিখেছেন সুভাষগ্রাম থেকে, অবশ্যই ক্ষমা যদি সত্যি মন থেকে না চাওয়া হয় তাহলে সত্যি মূল্যহীন। বামুনপুকুর বটতলা দাসপাড়া থেকে লিখেছেন ভোপাল দাস, দিদি ভাই তার উপর ভীষণ রেগে গিয়ে চুপচাপ বসে ভাবছিলাম যে বাড়িতে এলে যা কিছু বলবো এবং কোনো দিন ভুলবো না, তারপর যখন পেছন থেকে জড়িয়ে ধরে যে অপরাধ করেছে সেই মানুষ, বলে আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর আমি করবো না,

বলি পরের বারটা ক্ষমা করা এক বড় ব্যাপার, কিন্তু সবসময় ক্ষমা করা উচিত নয়, কারণ সে বারবার দোষ করলে তাকে ক্ষমা করে দিলে সে একটি সুযোগ পেয়েই যাবে। পূর্ণিমা দত্ত গঙ্গাসাগর শ্রীধাম থেকে লিখেছেন, সত্যি ক্ষমা কি সবসময় করা যায়? যায় না। আর সময়ও নেই আজকের মতন সবার বার্তা সম্ভবত পড়ার চেষ্টা করেছি, দুই একটি বার্তা হয়তো পড়া হয়ে ওঠেনি সময়ের নিরিখে, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ সবসময় সবটা হয়তো আমরা পড়ে উঠতে পারি না, তার জন্য একদমই কিছু মনে করবেন না, এবং সেটি ইচ্ছাকৃত কিন্তু ভুল বা ত্রুটি নয় বলেই জানবেন, কারণ ইচ্ছাকৃতভাবে আপনাদের বার্তা না পড়ে আপনাদের দুঃখ দেওয়ার কোনো অভিপ্রায় আমার কিন্তু নেই। যাই হোক, আর সময় নেই, মনের মেলোডিতে অর্পিতা ছিলাম। আজকে 7ই অক্টোবর, দেবীপক্ষ আসছে, সকলে সুস্থ থাকবেন, পুজোর আনন্দে মেতে থাকবেন, দেবীপক্ষে ভালো থাকবেন। এই বার্তা মনের মেলোডি থেকে, মন ভালো রাখা গান উপহার দিয়ে আজকের মতো বলবো টাটা, বাই বাই।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রধান হিসেবে তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট কি পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। আরবিআই রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করেছে। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে।

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও গড়ে তোলা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানুষের আস্থা এবং কোটি কোটি দলীয় কর্মীর নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, আরও শক্তি ও উদ্যম নিয়ে মানুষের সেবা করে যাওয়ার জন্য আজ সকালে শ্রীবিনায়ক মন্দিরে গিয়ে দেশ ও 140 কোটি দেশবাসীর কল্যাণ কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত 25 বছরে মানুষের আস্থা এবং অভিজ্ঞতা তার বড় সম্পদ।
1: 7 অক্টোবর 2001 जब मैंने गुजरात के मुख्यमंत्री के रूप में शपथ ली थी, तब सोचा नहीं था कि कभी ये पड़ाव भी आएगा। आज मुझे हेड ऑफ द गवर्नमेंट के तौर पर निरंतर सेवा करते हुए 25 वर्ष पूरे हो गए। ये जनता जनार्दन के निरंतर आशीर्वाद का परिणाम है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটির ভারতীয় কৃষি রূপান্তর নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করেন। গুজরাটে জাতীয় স্তরে কৃষির পরিবর্তনে সেচ, বিদ্যুৎ, গ্রামীণ সড়ক, প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের পরিবর্তনের পাশাপাশি কৃষকদের সরাসরি সহায়তা, ফসলের বৈচিত্র্য এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রীর 25 বছরের যাত্রার কথা এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। সরকারের প্রধান হিসেবে জনসেবার 25 বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামে বিকশিত ভারত সংকল্প সভা সেবা জ্যোতি যাত্রায় তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 370 ধারা বিলোপ, নকশালবাদ নির্মূল এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী মোদী জনসেবাকে জীবনের মূল লক্ষ্য করেছেন এবং রাজনীতিকে দেশ সেবার মাধ্যম হিসেবে নিয়েছেন। দেশের প্রতি গত 25 বছরের নিরলস সেবার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। নীতিন নবীন বলেন, দরিদ্র, যুব, কৃষক ও মহিলাদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার।
2: जब किसी व्यक्ति के साथ उनकी सोच, उनकी दृष्टि 140 करोड़ लोगों का संकल्प बन जाता है, तो वो एक सामूहिक स्वप्न बनता है। जो आधुनिक भारत के शिल्पकार हैं, वही विकसित भारत 2047 के सूत्रधार हैं। इस संकल्प को पूरा करने के लिए आपके देश के लोगों को शक्ति की सप्तधारा का रोड मैप दिया है।
0: পশ্চিমবঙ্গে এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবা জ্যোতি প্রজ্বলন করেন। মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতা বিধায়করা বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করে শপথ পাঠ করেন। মুখ্যমন্ত্রীর শপথে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখার অঙ্গীকার করেন। সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266টি কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী শিল্প নেতৃত্ব এবং ভারত ও ইএফটিএভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইনের মতো দেশগুলি এই সম্মেলনে যোগ দিচ্ছে। এর লক্ষ্য হল অর্থনৈতিক সহযোগিতা মজবুত করার পাশাপাশি বাণিজ্যের নতুন সুযোগ তৈরি, অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবনী ক্ষেত্রগুলিকে আরও মজবুত করা। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, নিম কোটেড ইউরিয়া 2015। একটি প্রতিবেদন,
3: কৃষি উৎপাদন বাড়াতে সারের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন ধরে ইউরিয়ার অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির গুণমান, ফসলের পুষ্টিসাম্য এবং কৃষকের খরচ সবকিছুর উপরই প্রভাব ফেলছিল। এই পরিস্থিতিতে 2015 সালে নিম কোটেড ইউরিয়া ব্যবহারের উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সামনে আসে। কৃষিক্ষেত্রে সারের সঠিক ব্যবহার ও কৃষকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেন ডায়মন্ড হারবার মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়েক।
4: নিম কোটেড ইউরিয়া মূলত নাইট্রোজেনের অপচয়টাকে রোধ করার জন্য ব্যবহার করা হয়, বা ইউরিয়া মাটিতে দেবার পর অ্যামোনিয়াকাল নাইট্রোজেনটা নাইট্রেট নাইট্রোজেনে পরিণত হয় এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিত। তো সরকার যেহেতু

0: এটা একটা বড় পরিমাণ ভর্তুকি দেয়, তা যদি আমরা ব্যবহার করি এবং আস্তে আস্তে ধীরে ধীরে গাছের পক্ষে এটা গ্রহণযোগ্য হয়, সেই জন্য নিমকোটের ইউরিয়াটা খুব কার্যকরী, গাছের স্বাস্থ্যও ভালো থাকে এবং অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকেও ফসল সুরক্ষা পায়।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করেছে। 2023 সালের ফেব্রুয়ারির পরেই প্রথম রেপো রেট বাড়ানো হল। 2025 সালে মোট 125 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর গত 4টি পর্যালোচনায় তা 5.25% অপরিবর্তিত রাখা হয়েছিল। খুচরো মূল্য বৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় এই হার বাড়ানো হয়েছে। 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নতুন রেপো রেট ঘোষণা করেন RBI এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে বাড়ি ও গাড়ি ঋণের সুদের হার বৃদ্ধি পেতে পারে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর কাজে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ মেনেই কাজ করবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্নের আবহে গতকাল এক বিবৃতি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। জানানো হয়েছে 1950-এর জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের সমস্ত কাজ হবে। আজ বিশ্ব তুলা দিবস। প্রতিবছর 7ই অক্টোবর বিশ্বজুড়ে তুলার অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই দিনটি পালিত হয়। এবছরের ভাবনা কটন ফর গুড, বাণিজ্য রূপান্তর ও অংশীদারিত্বের মাধ্যমে সমৃদ্ধি করে তোলা। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তুলা শিল্পের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন এই দিনটি সেই কৃষকদের সম্মান জানানোর দিন যারা মাঠে তুলা চাষ করেন। তাদের উৎপাদিত তুলোকে কেন্দ্র করে সুতো কাটা, তুলো থেকে বীজ আলাদা করা, বস্ত্র তৈরি এবং পোশাক তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে OIC ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। রাষ্ট্রসংঘের লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পাকিস্তান থেকে আসা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। জম্মু কাশ্মীর নিয়ে OIC মন্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন সন্ত্রাসবাদ এখনও ভারতের কাছে বড় হুমকি। পহেলগাঁও হামলায় 26 জনের মৃত্যুর কথাও তিনি উল্লেখ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য গড়ে তোলা হচ্ছে। ঘানার রাজধানী আকড়ায় ফরেন সার্ভিস ইনস্টিটিউটে এক সমাবেশ ভাষণে তিনি বলেন কূটনীতির প্রধান কাজই হল স্বার্থের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তোলা এবং প্রতিযোগিতা যাতে কোনোভাবেই সংঘাতের রূপ না নেয় তা সুনিশ্চিত করা। ডক্টর জয়শঙ্কর অর্থনীতি, পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি এবং উৎপাদন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। ভারত ও আফ্রিকা দুপক্ষেরই তরুণ জনসংখ্যাকে দক্ষ ও ক্ষমতায়িত নাগরিক হিসেবে গড়ে তোলার উপর তিনি জোর দেন। শ্রী জয়শঙ্কর বলেন আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্বের পরিধি বাণিজ্য, পরিকাঠামো, সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, বিপর্যয় মোকাবিলা, কৃষি, স্বাস্থ্য এবং পরিচ্ছন্ন জ্বালানি পর্যন্ত বিস্তৃত। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 171 রানে অল আউট হয়ে যায়। 172 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রধান হিসেবে তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে বলেছেন মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও BJP সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। RBI রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করেছে। জম্মু কাশ্মীর ও পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে OIC ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि दूरदर्शी नीतियों और कड़ी मेहनत के बल पर भारत वर्ष 2047 तक विकसित राष्ट्र बनने का अपना सपना जरूर पूरा करेगा। नई दिल्ली में आज विकसित भारत संकल्प सभा को संबोधित करते हुए श्री मोदी ने कहा कि कभी नीतिगत निष्क्रियता की चर्चा से जुड़ा भारत अब अपनी बढ़ती ताकत और चुनौतियों से निपटने की क्षमता के लिए चर्चा में है। उन्होंने कहा कि पिछले 12 वर्षों में स्थिति पूरी तरह बदल गई है।
4: देश ने मुझे बहुत कुछ दिया है, इसलिए देश के लिए मेरा दायित्व भी सबसे

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.

তোমায় গান শোনাবো নিয়ে আপনাদের জন্য স্টুডিওর এ প্রান্তে এমিলিয়া কোয়েল। আর আপনাদের অনুরোধ, প্রচুর প্রচুর অনুরোধ, সব অনুরোধ রাখতেও পারবো না এই স্বল্প সময়ে। শুরু করছি এই গান দিয়ে, উৎপলা সেনের কণ্ঠে। এই গান শুনতে চেয়েছেন তাপসকান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে। সত্যি মেঘ বৃষ্টি শরৎ এই খেলা তো চলছেই, আর গানে গানে উৎপলা সেন সে কথাই বলছেন। অমিয় দাশগুপ্তর কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে শিল্পী উৎপলা সেন।

অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুকান্ত, রিজু, রিভু, সাথী ভট্টাচার্য, গোবরা গোরস্থান, কলকাতা 46 থেকে। অমল মুখোপাধ্যায়ের এই গানের কথা অনিল দাশগুপ্তর, সুর হেমন্ত মুখোপাধ্যায়ের।

বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সুধীন দাশগুপ্তর কথায় সুরে, এপার ওপার ছবি থেকে শিল্পী বনশ্রী সেনগুপ্তর।

এই পূজোর সময়টা যারা টেলারিংয়ের কাজ করেন তাদের ব্যস্ততা কতটা আমরা সবাই জানি। আমাদের সবার একটা প্রত্যাশা থাকে পূজোর আগে আগে যত অল্টারিং এবং পূজোর সময় পোশাকের জন্য যে আকুলতা সেটা সারা বছরের অপেক্ষাকে একদম পুষিয়ে দেয় বলতে গেলে। আর এই টেলারিংয়ের কাজ করতে করতেই আমাদের সঙ্গে থাকেন, আমাদের এই অনুরোধের গান শোনেন, অনুরোধ পাঠান, তেমনই একজন শুনতে চেয়েছেন সুবীর সেনের কণ্ঠে এই গান, শুনতে চেয়েছেন কোন্নগর নবগ্রাম থেকে শিখা পাল। সুবীর সেনের এই গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অনল চট্টোপাধ্যায়ের সুরে।

নির্মলা মিশ্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন প্রদ্যুত সামন্ত কামিনা শ্যামপুর হাওড়া থেকে। নির্মলা মিশ্রের কণ্ঠে এই গান কথা প্রিয়ব্রতর কথায় রতু মুখোপাধ্যায় সুরে নির্মলা মিশ্র।

তোমায় গান শোনাবো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি এমিলিয়া। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন অনিরুদ্ধ গোস্বামী, জহুরাবাজার লেন কসবা থেকে।

শ্রীলতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, গৌড়হাটি আরামবাগ হুগলি থেকে। শ্রীলতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানের কথা সৈকত কুণ্ডু, সুর অমিত বন্দ্যোপাধ্যায়ের।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: হ্যালো, কে?
3: আমি।
2: আমি কে? আমি
3: তোমার আমি।

0: তোমায় গান শোনাবোর মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি আমরা। সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি এমিলিয়া
1: আর আমি কোয়েল। আর এই মুহূর্তে একটি,
0: আর যে গানটি শুনলাম সেই বিখ্যাত গান শ্রাবন্তী মজুমদার ভূপেন্দর সিং ডুয়েট শুনতে চেয়েছিলেন যারা, সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গাড়ুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে, মুকুল দত্তের কথায় বাসু মনোহারীর সুরে শুনছিলাম এই গান। আর একটি ঘোষণা রয়েছে আমাদের সকলের জন্য,
1: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।
0: আর পুজো বললেই যে গানের কথা আমাদের সকলের এক কথায় মনে আসে, সনত সিংহের কণ্ঠে সেই বিখ্যাত গান শুনতে চেয়েছেন সুমিতা মাইতি, সৌমিতা মাইতি, ফুলেশ্বর, হাওড়া থেকে।

পুজো যত এগিয়ে আসে ততই সবথেকে বড় যে ব্যাপারটা মাথায় আসে সেটা হচ্ছে যে এই বৃষ্টি, কারণ ঠাকুর শুকোনোর ব্যাপার থাকে এবং পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে, সেই জন্যে এই কথাগুলো মনে পড়া। নদিয়া এবং হুগলি জেলার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে আগামী 2-3 ঘন্টায়। এবং এই একই সতর্কবার্তা, অর্থাৎ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে আগামী 2-3 ঘন্টায়। চলে যাব গানে। বাসবী নন্দীর কণ্ঠে একটি গান অনুরোধ করেছেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে।

0: শুনছিলাম বাসবী নন্দীর কণ্ঠে গান। এরপরে আমরা যে গান শুনব তার জন্য অনুরোধ করেছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য, অতুল প্রসাদী গান শুনতে চেয়েছেন রাখতে যদি আপন ঘরে। কিন্তু যে শিল্পীর কণ্ঠে শুনতে চেয়েছেন এই মুহূর্তে সেই শিল্পীর কণ্ঠে গানটি আমাদের সংগ্রহে নেই, শ্রাবণী সেনের কণ্ঠে আমরা শুনব এই গান।
1: বেশ,

শেষ গানে যাব এবং শেষ গানে সেই মহালয়াকে মনে পড়বে আপনাদের সকলের। শুনতে চেয়েছেন এই গান বিপ্লব মিশ্র, অনুষ্কা মিশ্র, অঞ্জলি মিশ্র, মিলন পল্লী, বাঁকুড়া থেকে। শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: সুরেলা সফরে সফর সঙ্গী আপনাদের আমি এমিলিয়া
1: আর আমি কোয়েল। আর গান শুনেই তো বুঝতে পারছেন যে আজকে শরতে আলোর বাসি বেজে গেছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে মেঘ একটু উঁকি ঝুঁকি মারছে আকাশে ঠিকই, তবে মূলত আশা করা যাচ্ছে যে দুর্গাপুজোর আগে কিন্তু শরতের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো আমরা আজকে এই শরতের গন্ধ নিয়েই কিন্তু শুরু করে দিলাম সুরেলা সফর। আজকে কি এমিলিয়া?
0: আজকে আমরা ফিরে দেখব, ঘরে ফিরব, অর্থাৎ দুর্গাপুজো মানে অনেকের কাছে অনেক স্মৃতি, অনেক অপেক্ষা, আবার অনেকের কাছে অপেক্ষার অবসান ঘরে ফেরা। এই ঘরে ফেরার গান যেমন শুনব, তেমন পাতা উল্টে স্মৃতি, যারা সারাটা বছর ধরে অপেক্ষা করে আছেন প্রিয়জনদের ঘরে ফেরার, তাদেরকেও উৎসাহিত করার সময় এই সময়টা, কারণ দুদিন বাদেই মহালয়া।
1: একদমই, পূজোর গন্ধ এসে গেছে, পূজোর সুর বাজতে শুরু করেছে আকাশে বাতাসে। আর সেই কারণেই কিন্তু এই যে ঘরে ফেরা, পূজোর সময়টা অনেকেই ঘরে ফেরেন, এবং যারা ঘরে ফেরেন তারা তো ফেরেন, আর যারা সারাটা বছর অপেক্ষা করে থাকেন বাইরের মানুষগুলোর, প্রিয় মানুষগুলোর ফেরার জন্য, তাদের কথাও গানে গানে বলবে আমাদের পছন্দের শিল্পীরা। তাহলে একটা গানে চলে যাই।
0: একদম, সবিতা চৌধুরীর কণ্ঠে গান দিয়ে শুরু করেছিলাম সলিল চৌধুরীর কথায় সুরে। শুনবো কার গান? মান্নাদের কণ্ঠে গান,
1: মান্নাদের গান। আরও একটি শরতের গান শুনে নি।
0: বেশ,

0: মুক্তি রায় চৌধুরীর কথায় প্রভাস দের সুরে শুনছিলাম মান্না দের কণ্ঠের গান। আর এই সব গান শুনলে মনটা কেমন করছে? কারণ এখনো দুদিন অপেক্ষা করলে মহালয়া এবং তারপর পুজো, কিন্তু এই যে অপেক্ষা সেটার মধ্যেও তো একটা আনন্দ আছে, একটা উত্তেজনা আছে। কারণ প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর যে সারা বছরের প্রতীক্ষা সেটা পূর্ণ হওয়ার সময় এটা। গানে গানে সে কথা মনে করছি, আর গানের লিরিক্সে কখনো সেই যে ব্যথাটা, অপেক্ষার যে ব্যথা, সেটাও ফুটে উঠছে।
1: হ্যাঁ, একদমই তাই, কখনো ব্যথা ফুটে উঠছে, কিন্তু সেই ব্যথার মধ্যেও কোথাও একটা লুকিয়ে থাকা আনন্দ আছে। কারণ এই এই সময়টাই হচ্ছে ঘরে ফেরার সময়। যতই আমরা অপেক্ষা করি, যতই প্রিয় মানুষটির বিরহে থাকি না কেন, এই সময়টা তো মিলনের সময়, বিরহ কাটিয়ে মিলনের বেলা। তো মিলনের বেলায় এসে আমরা বিরহের গান গাইতেই পারি, কিন্তু শেষ হাসিটা সেই প্রিয় মানুষটির জন্যই আমরা হাসি। চলে যাব পরের গানে। শরতের গান দিয়ে যখন শুরু করেছি, তখন পরপর কয়েকটা শরতের গান শুনতে ইচ্ছে করছে, তাই তো?
0: একদম। মাধুরী চট্টোপাধ্যায় আবারও সলিল চৌধুরী কম্পোজিশনে।

দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু নয় তালে তালে মেতে চলি। দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু

0: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: অধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনছিলাম। এবারে পরের গানে আমরা যাব, আর পরের গানটির পরে একটা ছোট্ট সংবাদ বিরতিও আছে আমাদের, সে বিরতিও নেব। কিন্তু তরুণ বন্দ্যোপাধ্যায়ের এই গানে দেখো, যেমন একটা দুঃখ কোথাও আছে, কোথাও একটা অপেক্ষা বিরহ আছে, তার সঙ্গে একটা ক্রাইসিস আছে গানটার ভেতরে। লিরিক্সে শুনলে বোঝা যায় একটা ক্রাইসিস আছে। দেখো, ক্রাইসিস তো সারা জীবন আমাদের থাকে, মানে সারাক্ষণ আমরা কিন্তু ক্রাইসিস নিয়েই বাঁচি, সমস্যা নিয়েই আমরা বাঁচি। কিন্তু সেই সমস্যার মধ্যেও এই যে সময়টা, এই পুজোর সময়টা বা বিশেষ কোনো একটা দিন যেগুলো আমাদের কাছে একটু বিশেষ, সেইগুলোতে কিন্তু আমরা এই সমস্যাগুলোকে, ক্রাইসিসগুলোকে সরিয়ে রেখে আমরা একটা অন্য আনন্দে, কয়েকটা মুহূর্ত যেন ভুলে থাকার আনন্দে মেতে উঠতে চাই আর কি।
1: আরেকটা কথা মনে হচ্ছিল ওই গানটা জুড়ে, সেটা হচ্ছে যে এমনটা যেন আর না হয়, যেন প্রত্যেকটা মানুষ এই পুজোর ছুটিটা, যারা ছুটির জন্য আবেদন করেন, তাদের যেন সেই ছুটিটা মেলে, এমন যেন আর না হয়।
0: একদম।
1: এই গান শুনতে শুনতে, জগন্ময় মিত্রের কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা যাব সংবাদ বিরতিতে, ফিরব সংবাদ বিরতির পর।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: সংবাদ বিরতির পর গান শুনে বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরলাম আমরা দুজন, আমি এমিলিয়া
1: আর আমি কোয়েল। আর আজকে আপনারা শুনছেন আমাদের সঙ্গে ঘরে ফেরার গান বা অপেক্ষার গান, বহুদিনের প্রতীক্ষার পর প্রিয় মানুষকে ফিরে পাওয়ার গান। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমরা জগন্ময় মিত্রর গান শুনেছি।
0: হ্যাঁ, জগন্ময় মিত্রের কণ্ঠে যে গান শুনছিলাম চিঠি, তুমি আজ কত দূরে, কথা প্রণব রায়ের সুবল দাশগুপ্ত সুর, আর তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পুজোর ছুটি গানটা শুনছিলাম শ্যামল গুপ্তের কথায় শৈলেশ দত্তগুপ্তের সুরে। একটু আগে যে গানটা শুনছিলাম আশা ভোঁসলের কণ্ঠে গান ঠাকুর দেখতে যাবেন তিনি, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে শুনেছি সেই গান, আরও গান শুনব। তবে ওই যে এই সময়ে যে প্রতীক্ষার অবসান আর সেই অবসানের যে রোমাঞ্চ, তার মধ্যে হ্যাঁ কিছু আশা পূরণের অপেক্ষায় আশা করার জন্য একটা কোথাও আকুলতা মনকে জড়িয়ে থাকে, ঠিক শরতের আকাশের পেঁজা তুলোর মতন। এই পেঁজা তুলোর যে রোদ বৃষ্টির খেলা আর আমাদের প্রতীক্ষার আনন্দ, এই দুটোর মধ্যে কোথাও যেন একে অপরকে প্রতিফলিত করে, তাই না?
1: একদমই। আচ্ছা, এরপরে আমরা কোন গানটা শুনবো বলো তো? আসলে ব্যাপার হচ্ছে যে এই যে তুমি প্রতীক্ষার কথা বল,

0: বলছিলে না, এই প্রতীক্ষার মধ্যে একটা কোথাও একটা অভিমানও থাকে জানো তো, এবং এই যে অভিমানে আমরা চোখের জল ফেলি, সেই চোখের জল আমাদের প্রিয় মানুষটি এসে সে আসবে বলে সে চোখের জল মুছে ফেলবো, ফেলে আমার আনন্দটুকুই তাকে দেব, এটা যেমন একদিকে থাকে মনের মধ্যে, অন্যদিকে আবার এটাও কোথাও মনে হয় এই যে আমি এত অভিমান করে বসে আছি, সে এতদিনেও এলো না, সে এসে দেখুক না একবার আমারও চোখে জল আসে, এটাও তো মনে হয়,
1: একদম
0: তাই না? তো সেই অভিমানেরই একটা গান শুনবো কি?
1: বেশ
0: শুনে আসি।

0: রঞ্জন প্রসাদের গান শুনছি, রঞ্জন প্রসাদ প্রিয়দর্শিকার কণ্ঠে। আর এই যে ঘরে ফেরা, এই যে নস্টালজিয়া, পুজোর মধ্যে যেমন নস্টালজিয়া আছে, তেমন এই যে প্রেজেন্ট মুহূর্তটা, একেবারে পুজোর যে প্ল্যান, পুজোর কোথায় ঘুরতে যাবেন, কোথায় ঠাকুর দেখতে যাবেন, এর সঙ্গে সঙ্গে প্রিয় মানুষগুলোর সাথে তো যাওয়া, সুতরাং তাদের জন্য যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষাটাকেই আমরা সুরে সুরে গানে গানে ধরবার চেষ্টা করছি।
1: আচ্ছা, প্রতীক্ষা সবসময় মেয়েরাই কেন করছে বলো দেখি? আমি তো বুঝতে পারছি না। আজ পথ চেয়ে আছে সেই মেয়ে, এক্ষুনি শুনলাম গানের মধ্যে, আবার একটু পরেই আবার একটা গান শুনবো, যে গানেই আমরা কিন্তু আবারও দেখব যে মেয়েটি প্রতীক্ষা করে বসে আছে। আসলে এটা আমাদের চিরাচরিত চিরকালীন একটা নিয়ম, মানে সমাজ সংসারের, যে মেয়েরা প্রতীক্ষা করে থাকে। এই প্রতীক্ষার মধ্যেও একটা সৌন্দর্য আছে।
0: না, এমনটাও হতে পারে যে মেয়েটি প্রতীক্ষা করে আছে, কিন্তু তার যে প্রিয় মানুষটি ফিরবেন, তার প্রতীক্ষার কথাটা এইভাবে তুলে ধরা হয়নি। তার মধ্যেও প্রতীক্ষা আছে, ঘরে ফেরার টান আছে, তাগাদা আছে, তাগিদ

0: যাচ্ছে ঠিক,
1: কিন্তু সেইটা আর সুরে সুরে গানে গানে আর সেইভাবে হাইলাইট করা হয়নি।
0: আমরা চলে যাই পরের গানটাতে, যেখানে আবারও আমরা দেখব একটা প্রতীক্ষা আছে, সলিল চৌধুরীর সেই বিখ্যাত কম্পোজিশন শুনে নেই।
1: লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায় ডুয়েট।

0: হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে শুনছিলাম আমরা এই গান সুলীল চৌধুরীর লেখা, এবং এই গানে এই গানেও কিন্তু একটা প্যাথোস আছে, কিন্তু সেটাকে ওই ছন্দে ছন্দে দুলিয়ে জলে ভাসিয়ে দেওয়ার মতন ভাবে এগিয়ে গেছে গানটা, তাই না?
1: হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট জীবিকাকে ঘিরে এই যে গানটা, যেখানে প্রতীক্ষা এবং প্রত্যেক মুহূর্তে একটা আশঙ্কা থাকে প্রিয়ার মনে, সেটা আমরা যখন রাইডার্স টু দ্য সি পড়েছি সেখানেও আমরা দেখেছি যে এই যে মানুষগুলো যারা জলে থাকেন অনেকটা সময়, তাদের ঘরের মানুষদের প্রতীক্ষা এবং উৎকণ্ঠা সেটা আরও বোধহয় অন্য মানুষগুলোর চেয়ে বেশি, কিন্তু যেখানেই যে আছেন পুজোর ছুটিতে ঘরে আসুন এবং খুব সুন্দর সময় কাটান, এটা আমরা সকলেই চাইব। আর সেই সঙ্গে ঘরে ফেরার কিছু গান আমরা কিন্তু শুনব, কারণ আমরা জন্মদিনের সেগমেন্টে যাওয়ার আগে কিছু ঘরে ফেরার গান অবশ্যই শুনব।
0: আপাতত আমাদের সঙ্গে থাকবেন গানে গানে গৌতম ঘোষাল।

0: শিউলি ফুলের ভোর, প্রতীক্ষার অবসান, আর এই যে কাশফুল যেখানে যেখানে একটু ওই কংক্রিটের মাঝখানে একটু দেখতে পাচ্ছি, সেই যে কাশফুলের ঝলক, সেখানে প্রতীক্ষার অবসানের একটা মেসেজ লুকিয়ে রয়েছে। আর ঘরে ফিরবেন আমাদের প্রিয় মানুষেরা যারা দূরে কাজ করেন, আর যারা ব্যস্ত থাকেন প্রতিদিনের জন্য, পুজোর সময়টা এই কয়েকটা দিনের ছুটি মিলবে অবসর কাটানোর জন্য একটা উদ্বেল আকাঙ্ক্ষা পূর্ণ হবে। ঘরে ফেরার গান শুনতে শুনতে আমরা কিন্তু জন্মদিনের সেগমেন্টের দিকে এগিয়ে যাব,
1: একদমই, এবং রেখে যাব তার সঙ্গে সঙ্গে মইনের ঘোড়াগুলির সেই বিখ্যাত গান যা অনেকেই গেয়েছেন, তার মধ্যে আজকে আমরা পরমার কণ্ঠে শুনব সেই গান। সেই গান শুনতে শুনতে এই পর্বটা থেকে বিদায় নেব, ফিরে আসছি জন্মদিনের পর্ব নিয়ে।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: এই গান শোনার কারণ আজ তার জন্মদিন। খুব প্রিয় শিল্পী তো বটেই আমাদের, আর ভাবতে গায়ে কাঁটা দেয় যেটা, সেটা হচ্ছে যে এই আকাশবাণীতেই কত গান গেয়েছেন, অডিশন দিয়েছেন, এবং তার জীবনের যে শুরুটা সেটা একটা ছোট্ট গল্পের মতন। বিশ্বদেব চট্টোপাধ্যায়ের গানের অনুষ্ঠান শুনবেন বলে বন্ধুদের সাথে গেছেন, তিনি থাকতেন শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে, চলে গেলেন নর্থ কলকাতায় ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের গান শুনবেন বলে বন্ধুদের সাথে। এবং ভীষ্মদেব চট্টোপাধ্যায় সেটা শুনে ভাবলেন যে তুমি এত দূর থেকে গান শুনতে এসছো, তুমি গান জানো, তুমি গান গাইতে পারো? তো বন্ধুরা খুব করে ঠেলা লাগালো যে জানো তো গানটা, গাও না, গাও না। সেই গান তানপুরায় শুনে ভীষ্মদেব চট্টোপাধ্যায় এত অভিভূত হলেন যে তারপর নিজেই চিন্ম চট্টোপাধ্যায় বাড়িতে চলে এসে বলেন যে আমি আপনার ছেলেকে গান শেখাতে চাই, এবং তারপরেরটা কিন্তু ইতিহাস।
1: একদমই তাই, আমরা গল্প তো শুনলাম, তবে একটা জিনিস সবাই হয়তো শুনছেন, যখন গানটা শুনছেন তখন মনে মনে ভাবতে পেরেছেন বা পারছেন, শ্যামা নৃত্যনাট্যে উত্তীয়র গলায় গান, এ আমরা বহুবার শুনেছি, শুধুমাত্র চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে নয়, এর পরে, চিন্ময় চট্টোপাধ্যায়ের পরে আরও অনেকের কণ্ঠে আমরা শুনেছি উত্তীয়। কিন্তু এই উত্তীয় যেন আর অন্য কোনো

0: উত্তীয় মানে অন্য কোনো উত্তীয় যেন এই উত্তীয়কে ছাপাতে পারেনি আর কি, ছাপিয়ে উঠতে পারেনি, যে কারণে আজও উত্তীয় বললেই চিন্ময় চট্টোপাধ্যায় এটাই মনে পড়ে। আর অন্য কোনো কণ্ঠ, প্রত্যেকেই ভালো গেয়েছেন কিন্তু অন্য কোনো কণ্ঠ খুব চট করে মনে পড়ে না আর কি। যাই হোক, আমরা তার কথা আজকে বলছি কারণ 1930 সালে আজকের দিনে তার জন্ম, তার জন্মদিন আজ। এবং যেমনটা অ্যামেলিয়া বলল যে এই যে আকাশবাণী, এটি তার কর্মজীবনের একেবারে শুরুর দিককার নিজস্ব একটি ঘরের মতন ছিল, যে ঘরকে আঁকড়ে, যে ঘরের অনেক স্বপ্ন দেখে, যে ঘরে অনেক রকমের গান গেয়ে, অনেক সুর ভাঁজতে ভাঁজতে তার মিউজিক্যাল ক্যারিয়ারটা, তার গানের জগৎটা, সঙ্গীত জীবনটা আরও ব্যাপ্তি পেয়েছে, তার অনেক সম্প্রসারণ হয়েছে। কিন্তু চিন্ময় চট্টোপাধ্যায় শুধুমাত্র আকাশবাণী নয়, শুধুমাত্র বিভিন্ন মঞ্চ নয়, শুধুমাত্র দূরদর্শন নয়, তা ছাপিয়েও চিন্ময় চট্টোপাধ্যায় আমাদের প্রত্যেকের মনে, আমাদের আপামর বাঙালির মনে, যারা তার গান শুনে বড় হয়েছি। আরেকটা গানে চলে যাই
1: নিশ্চয়ই।

0: আজকের শেষ গান শুনবো আমরা আবারও তার কণ্ঠেই। কারণ কেন শুনবো এই গানটা?
1: হ্যাঁ, কারণ ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কথা আমরা বলেছি, তার গুরু, এবং তিনি বলেছিলেন যে পড়াশোনা নষ্ট না করে কলেজে পড়তে পড়তেই তার গানের কেরিয়ার চলবে, এবং চলেও ছিল তাই। প্রথম যে ডেস্কটা বিখ্যাত মিউজিক কোম্পানি থেকে বেরিয়েছিল, সেখানে তুমি সন্ধ্যারও মেঘমালা, এবং এখন যে গানটি শুনব তার জন্মদিনের শ্রদ্ধার্কে, সেই গান দুটি ছিল।
0: এই গান শুনতে শুনতে বিদায় দিন কোয়েলা মিলিয়াকে। ভালো থাকবেন, আবারও কখনো কথা হবে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: In life, we must learn to protect ourselves, protect our self-confidence, protect our community, protect our nation, and protect its maritime domain. Join Indian Coast Guard, inviting online applications for Yantrik, Navik, General Duty, Navik, Domestic Branch, and Hygienist Post. For more information, visit www.ssc.gov.in.
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ ২৫ বছর পূর্তি। ২০০১ ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১৪ ২৬ মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর নিরবচ্ছিন্নভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই উপলক্ষে নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের আস্থা ও দলীয় কর্মীদের নিষ্ঠাই তার সব থেকে বড় শক্তি।
1: দেশ নে মুঝে বহুত কুছ দিয়া ইসলিয়ে দেশ কে লিয়ে মেরা দায়িত্ব ভি সবসে অধিক হ্যায় আর মে হৃদয় সে ইয়ে মানতা হুঁ কি দেশ কে হর নাগরিক কা মুঝ পর সবসে বড়া হক হ্যায় ইয়ে ২৫ বর্ষ কা জনবিশ্বাস বহুত বড়ি পুঁজি হ্যায় और ये पूंजी देश की है। माँ भारती की हर संतान इस पूंजी की अधिकारी है।
0: এই উপলক্ষে আজ এরাজ্যেও সেবা জ্যোতি যাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবা জ্যোতি প্রজ্বলন করেন। মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতা ও বিধায়করা বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করে শপথ পাঠ করেন। শপথে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।
2: প্রধান সেবকের গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর তিনি আজকে পূর্ণ করলেন। তাই আজ ১৭ তারিখ থেকে শুরু হওয়া দীপ প্রজ্বলন আজকে সেবা জ্যোতি কার্যক্রম।
3: অমৃতকালের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমি নিষ্ঠা আত্মবিনোদন ও সেবাভাবের সঙ্গে আমার কর্তব্য পালন করব। উদ্ভাবন উদ্যোগ ক্রীড়া বিজ্ঞান ও উন্নয়নের ক্ষেত্রে
0: কোচবিহারে রাসমেলা ময়দানে অনুষ্ঠানে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিকশিত ভারত সংকল্প সভা ও সেবা জ্যোতি যাত্রায় উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। পশ্চিম মেদিনীপুরে কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী দিলীপ ঘোষ এবং অন্য আধিকারিকরা। সরকার প্রধান হিসেবে জনসেবার ২৫ বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, শ্রী মোদীর প্রধান সেবক হিসেবে যাত্রা সর্বাত্মক উন্নয়নের ধারণাকে রূপান্তরিত করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমে জন আন্দোলনে পরিণত হয়েছে। আজকের দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামে বিকশিত ভারত সংকল্প সভা সেবা জ্যোতি যাত্রায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৩০০

উত্তর ধারা বিলোপ, নকশালবাদ নির্মূল এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। মুর্শিদাবাদের কাঁঠালিয়ার মৃৎশিল্পী সাধন পালের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

এই দুটি উপনির্বাচনে ভোট নেওয়া হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় ইভিএমগুলি এখন সংরক্ষিত রাখা হয়েছে। ভোট গণনা শুক্রবার 9ই অক্টোবর। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 3.5 বছর পর রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে এই রেপো রেট অর্থাৎ আরবিআই যে হারে অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.5% দাঁড়াল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ মুম্বাইতে দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করে বলেন, মুদ্রানীতি সংক্রান্ত কমিটি এমপিসি সর্বসম্মতভাবে রেপো রেট বাড়াতে সম্মতি দিয়েছে। এই রেট বৃদ্ধির ফলে বাড়ি ও গাড়ির ঋণের ওপর সুদের হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে সংকট সত্ত্বেও ভারত বিশ্বের প্রথম 5টি বৃহৎ অর্থনীতির মধ্যে রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, ভারতকে উন্নত দেশে পরিণত করাই সরকারের প্রধান লক্ষ্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার বিরুদ্ধে নতুন দিল্লির আকাশবাণী ভবনে অনধিকার প্রবেশের অভিযোগে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বিরোধী আইএনডিআইএ জোটের বেশ কয়েকজন সাংসদ গতকাল সংসদের মকরদ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে মিছিলকে আকাশবাণী ভবনের কাছে আটকে দেওয়া হয়। এরপর তারা আকাশবাণী ভবনের ভেতরে ঢুকে সেখানে ধর্ণায় বসেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন অণুর গঠন ও রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য। তাঁদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। এফএম রেইনবো প্রচার তরঙ্গে

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছর

0: বছর দেশের আমূল পরিবর্তন ঘটেছে। আমদানি বাড়ানোর বদলে ভারত রপ্তানি ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও সেবা জ্যোতি যাত্রার আয়োজন করা হয়। কলকাতা সহ সব পুরসভায় 28 নভেম্বর ভোট গ্রহণ এবং 2রা ডিসেম্বর গণনার প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য দপ্তরে চিকিৎসকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। ইউনেস্কোর নামে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে জেরা করছে ইডি। দীর্ঘদিনের বকেয়া গাড়ির কর আদায়ে ওয়েভার স্কিম আনতে চলেছে রাজ্য সরকার। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন অবশ্যই পূরণ করবে। তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত সংকল্প সভায় অংশ নিয়ে শ্রী মোদী বলেন, বর্তমানে ভারতের শক্তি এবং দক্ষতা নিয়ে গোটা বিশ্ব আলোচনা করছে। গত 12 বছরে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। অতীতে যেখানে আমদানি বাড়ানোর প্রচেষ্টা চালানো হতো, সেখানে ভারত আজ রপ্তানি ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। তিনি আরো বলেন,
1: মেরে লিয়ে জনতা জনার্দন ভি ঈশ্বর কা হি রূপ হ্যায়, লাখো করোড়ো দেশবাসিও কা বিশ্বাস আর লাখো কার্যকর্তাও কা পরিশ্রম হি মেরি সবসে বড়ি শক্তি রহি হ্যায়। দেশ নে মুঝে বহুত কুছ দিয়া হ্যায়, ইসলিয়ে দেশ কে লিয়ে মেরা দায়িত্ব ভি সবসে অধিক হ্যায়।
0: প্রধানমন্ত্রীর বক্তব্যে কৃষিক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরে দেশের উন্নয়নের গাথা উঠে আসে। রাজ্যের প্রতিটি জেলায় নির্দিষ্ট স্থানে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে সেবা জ্যোতি প্রজ্বলন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের সেবক হিসেবেই কাজ করে চলেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই মুখ্যমন্ত্রী নিজেও রাজ্যবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার শক্তি পেয়েছেন।
2: আমাদের যিনি নেতা, বিশ্বের জনপ্রিয় লোকপ্রিয় নেতা, তিনি নিজেকে প্রধানমন্ত্রী বা নেতা বলেন না, তিনি বলেন আমি প্রধান সেবক। আজকে সেবা জ্যোতি কার্যক্রম, আমি গর্বিত যে সেবা সংকল্প অভিযানে গোটা ভারতবর্ষের মধ্যে সমস্ত রাজ্যের মধ্যে প্রায় তৃতীয় স্থানে আছি কার্যক্রমে।
0: আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতা ও বিধায়করা বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করে শপথ বাক্য পাঠ করেন। 2001-এর 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ এবং পরবর্তী সময় 2014-এ প্রধানমন্ত্রী হিসেবে 25 বছর নিরবচ্ছিন্নভাবে জনসেবায় আত্মনিয়োগ করেছেন তিনি। দেশ সেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশের অন্যান্য অংশের সঙ্গে এ রাজ্যেও সেবা জ্যোতি যাত্রার আয়োজন করা হয়। বিজেপি নেতাকর্মীরা মশাল হাতে মিছিলে সামিল হন। কোচবিহারের রাসমালা ময়দানে সেবা জ্যোতি যাত্রায় অংশ নেন দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। পরে সমাজ মাধ্যমে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের কর্তব্যের পথ চলা হল সেবা সংকল্প ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক গতিশীল অধ্যায়। দেশ সবার আগে ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার, তা প্রধানমন্ত্রীর বক্তব্য ও রাজনৈতিক দর্শনে বারবার উঠে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বালুরঘাটে সেবা জ্যোতি যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নিম কোটেড ইউরিয়া, একটি প্রতিবেদন।
3: দীর্ঘদিন ধরে ইউরিয়ার অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির গুণমান, ফসলের পুষ্টিসাম্য এবং কৃষকের খরচ সবকিছুর উপরই প্রভাব ফেলছিল। এই পরিস্থিতিতে 2015 সালে নিম কোটেড ইউরিয়া ব্যবহারের উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সামনে আসে। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেন ডায়মন্ড হারবার মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়েক।
4: নিম কোটেড ইউরিয়া মূলত নাইট্রোজেনের অপচয়টাকে রোধ করার জন্য ব্যবহার করা হয়। ইউরিয়া মাটিতে দেবার পর অ্যামোনিয়াকাল নাইট্রোজেনটা নাইট্রেট নাইট্রোজেনে পরিণত হয় এক ধরনের ব্যাকটেরিয়ার উপর। সরকার যেহেতু এটা একটা বড় পরিমাণ ভর্তুকি দেয়, তা যদি আমরা ব্যবহার করি গাছের স্বাস্থ্যও ভালো থাকে এবং অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকেও ফসল সুরক্ষা পায়।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।

সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় ভোকাল ফর লোকাল। মুর্শিদাবাদের কাঠালিয়ায় মৃৎশিল্পী সাধন পালের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্যে কলকাতা সহ সব পুরসভার ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দুদফার বৈঠকে কমিশন 28শে নভেম্বর ভোটগ্রহণ এবং 2রা ডিসেম্বর গণনার প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে রাজ্য সরকারের সম্মতিও চাওয়া হয়েছে। সম্মতি মিললেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। উল্লেখ্য, কলকাতা হাওড়া সহ 7 পুরসভায় নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে কমিশন। এদিন সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা পদে থাকাকালীন মিঠুন চক্রবর্তী পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা পাবেন। সম্প্রতি তিনি 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন। আই ক্লিনিকের নামে চশমার দোকানে বেআইনিভাবে কারা চোখের চিকিৎসা করছেন রাজ্যকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আজ এই সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে জানিয়েছেন, রাজ্যজুড়ে যত চশমার দোকান রয়েছে সেখানে বেআইনি চোখের চিকিৎসা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। রাজ্যকে 11ই ডিসেম্বর ফের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, ডেঙ্গু ধরা পড়ার প্রথম দিন থেকেই রোগীর ওপর কড়া নজরদারি চালাতে হবে। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। 10 দিনের বেশি জ্বর স্থায়ী হলে শুধু ডেঙ্গু নয়, টাইফয়েড, স্ক্রাব টাইফাস, লেপ্টোস্পাইরোসিস, ম্যালেরিয়া, মূত্রনালীর সংক্রমণের মতো অন্য রোগের সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ক্ষেত্রে সেখানে থাকাকালীন কোনো সংক্রমণ হয়েছে কিনা তাও বিবেচনা করতে বলা হয়েছে। অন্যদিকে জ্বরের প্রথম 3 দিনেই পেটে ব্যথা, বারবার বমি, অতিরিক্ত দুর্বলতা, রক্তপাত সহ বিপদ সংকেতের ওপর নজর রাখতে হবে। ইউনেস্কোর নামে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে জেরা করছে ইডি। কিছু নির্বাচিত দুর্গাপুজো দেখার জন্য মাস আর্ট নামে একটি সংস্থার মাধ্যমে কয়েক কোটি টাকার টিকিট বেআইনিভাবে বিক্রি করা হয়। আজ জেরার সময় ব্যাংক লেনদেনের বিস্তারিত নথি নিয়ে সকাল 11:30 নাগাদ ইডি দপ্তরে পৌঁছন ইন্দ্রনীল সেন। প্রায় 9 ঘণ্টা ধরে ইডি তাকে জেরা করছে। এর আগে 30শে সেপ্টেম্বরও প্রায় 9 ঘণ্টা ধরে ইডি দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘদিনের বকেয়া গাড়ির কর আদায়ে ওয়েভার স্কিম আনতে চলেছে রাজ্য সরকার। প্রস্তাব অনুযায়ী বকেয়া করের ওপর 40% পর্যন্ত ছাড় দিয়ে বাকি 60% কর পরিশোধ করলেই হবে। গতকাল বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর এই ইঙ্গিত দেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিবহন দপ্তর সূত্রে খবর, ট্যাক্স, পারমিট ও লাইসেন্স সহ বিভিন্ন খাতে প্রায় 1,700 কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে গাড়ির কর বাবদ বকেয়া 1,500 কোটি টাকারও বেশি। গত 1 মাস ধরে বিশেষ অভিযান চালিয়েও 100 কোটির কিছু বেশি আদায় হয়েছে। উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভায় তৃণমূল কংগ্রেস আমলে আর্থিক দুর্নীতির অভিযোগে আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আজ এই মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী তিলক মিত্রকে নিয়োগ করেন। অবিলম্বে ওই পুরসভা থেকে যাবতীয় নথি নিয়ে তা সংরক্ষণের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 10ই ডিসেম্বর সিআইডিকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের 78 জন পদকজয়ী ক্রীড়াবিদকে স্পোর্টস কোটায় চাকরির আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে আজ নির্বাচিত খেলোয়াড়দের সব তথ্য প্রমাণ সহ আগামী 15টি কাজের দিনের মধ্যে নবান্নের সংশ্লিষ্ট দপ্তরে তথ্য জমা দিতে বলা হয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছর দেশের আমূল পরিবর্তন ঘটেছে। আমদানি বাড়ানোর বদলে ভারত রপ্তানি ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। তার

0: মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, এফ এম গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।
1: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠান প্রত্যেক বুধবার প্রচারিত হয় 8টা থেকে 8:30। আপনারা জানেন এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে 8:01 হয়ে 44 সেকেন্ড। আপনারা অধীর আগ্রহে কান পেতে রাখেন আশার কথা অনুষ্ঠানে আজ কোন বিষয়ে কথা হবে। আজ বুধবার এবং আজকে আশার কথার বিষয় সুরক্ষিত গর্ভপাত। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই গর্ভপাত শব্দটা শুনলেই মনে হয় যে গর্ভপাত সেটা কি আইন স্বীকৃত? আমরা তো চাই সবসময় যে এক নতুন শিশু পৃথিবীতে আসুক, বাড়ির পরবর্তী প্রজন্ম বেড়ে উঠুক। তাও অনেক ক্ষেত্রে অনেক সময় পরিস্থিতি এমন আসে তখন হয়তো গর্ভপাত করানোর দরকার পড়ে, আর ঠিক সেখানেই আমাদের সচেতন হতে হয়, জানতে হয় আইন, যে কখন গর্ভপাত করানো দরকার, কোন পরিস্থিতিতে এবং সেটা কিভাবে সুরক্ষিত করতে হবে, সুরক্ষিতভাবে রাখতে হবে, সেই সঙ্গে আইন কানুনের দিকটাও মাথায় রাখতে হবে। এই সব নিয়ে আজকের আলোচনা। স্টুডিওতে উপস্থিত আজকের দুই আলোচক অতিথি ডাক্তার কুণাল কান্তি দে, ADHS অ্যাডোলেসেন্স হেলথ, আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার।
0: সেই সঙ্গে আজকে উপস্থিত আছেন CSE কনসালট্যান্ট আইপাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অভিক দে, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
0: সেই সঙ্গে আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। প্রথমে আমি কুণাল কান্তি স্যারের কাছে আসবো, যে স্যার, যে কথাটা আমরা বললাম, অনেক সময় তো এরকম হয় যে না চাইতেও অনেক কাজ আমাদের যেমন করতে হয়, এই ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আসে যে গর্ভপাত হয়তো করানোর দরকার হলো, সেটা কোন কোন ক্ষেত্র? আচ্ছা, তার আগে আরও একটা বিষয় আপনাদের একটু শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে হঠাৎ করে কেন আজকে এই বিষয়ের অবতারণা। হঠাৎ কিন্তু নয়, জানেন তো, প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকে। গত 28শে সেপ্টেম্বর ছিল ইন্টারন্যাশনাল সেফ অ্যাবর্শন ডে। সেই দিনটাকে মাথায় রেখে, শুধু তো দিন নয়, দিন থেকে এক সপ্তাহ ব্যাপী রাজ্য জুড়ে নানান কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য, মানুষকে আরও একটু বেশি জানানোর জন্য। আর ঠিক সেই জানানোর বা সেই সচেতনতার অংশ হলো আজকের এই অনুষ্ঠান। প্রথম যে প্রশ্ন, যে কখন কোন পরিস্থিতিতে গর্ভপাতের দরকার হয়,
1: এ প্রসঙ্গে বলতে হলে যেটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে কি, যে গর্ভপাত আমরা এখন যে নতুন আইন আমাদের 2021 সাল থেকে বলবৎ হয়েছে, তাতে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি 20 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা থাকাকালীন, সেক্ষেত্রে গর্ভবতী মায়ের শারীরিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা থাকলে, দ্বিতীয়ত শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশু জন্মানোর সম্ভাবনা থাকলে, তৃতীয়ত যে কোনো মহিলা বিবাহিত বা অবিবাহিত বা তার সঙ্গীর গর্ভনিরোধক পদ্ধতি কার্যকরী না হলে, অর্থাৎ যাকে আমরা টেকনিক্যালি বলি কন্ট্রাসেপটিভ ফেলিওর, এবং চতুর্থত ধর্ষণের ফলে গর্ভধারণ হলে। এরপরে 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহ পর্যন্ত যে পরিস্থিতি হতে পারে গর্ভাবস্থার, সেখানে যদি আমরা গর্ভপাতের কারণগুলো আমরা যদি বিবেচনা করি, তাহলে প্রথমেই আসবে ধর্ষণের ফলে গর্ভধারণ হলে। 18 বছর কম বয়সী মহিলা যদি গর্ভবতী হন, সেক্ষেত্রেও গর্ভপাত করতে হতে পারে। গর্ভাবস্থায় যদি বৈবাহিক সম্পর্কে পরিবর্তন ঘটে, যেমন কেউ যদি বিধবা হন বা

0: বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কোনো শারীরিক অক্ষমতা থাকলে, মানসিক প্রতিবন্ধী ও মানসিক অসুস্থতা থাকলে এবং কোনো শিশুর যদি শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশু তার জন্মের সম্ভাবনা থাকে এবং গর্ভাবস্থাকালীন সরকার দ্বারা ঘোষিত কোনো মানবিক সংকট যেমন কোনো দুর্যোগ বা কোনো জরুরি অবস্থা যদি সৃষ্টি হয় সেরকম অবস্থা হলে, আর ২৪ উইকের পরে মানে ২৪ সপ্তাহের পরে যে গর্ভপাতের কারণগুলো সেগুলো হচ্ছে কি, কেবলমাত্র শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশুর জন্মানোর সম্ভাবনা থাকলে তবেই গর্ভাবস্থার যে কোনো সময় গর্ভপাত করা যেতে পারে।
1: ঠিক যেমন আপনি বললেন যে এই এই কারণ থাকলে গর্ভপাত করানো হয়, তেমনিভাবে যদি একটু উল্টো পিঠটা দেখি যে কোন কোন বিষয়ের জন্য একেবারেই গর্ভপাত জরুরি নয় বা গর্ভপাত সঠিক নয় সেটা যদি একটু বলেন।
0: সেটা হচ্ছে গিয়ে যে যে সমস্ত বেআইনি গর্ভপাত যেগুলো আমরা জানি, কোনো অবৈধ জায়গায় যদি গর্ভপাত হতে থাকে যেটা সরকার দ্বারা স্বীকৃত নন বা সেখানে যারা গর্ভপাত করাচ্ছেন তাদের যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে বা সেখানে যদি অজ্ঞান করার কোনো ব্যবস্থা না থাকে এবং যদি রক্তপাত যদি হয় গর্ভপাতের সময় সেটা যদি আমাদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু গর্ভপাত করানো উচিত নয়। এবং সেক্ষেত্রেও আমরা মানে রোগী বা তাদের আত্মীয়স্বজনদের বলি সেখানে কিন্তু তারা গর্ভপাত যেন না করান।
1: সেটা তো গেল চিকিৎসার দিকটা। আমাদের সঙ্গে ইম্পাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট আছেন, তার কাছেও একটু অভিকবাবু আপনার কাছেও জানতে চাইব যে এই যে গর্ভপাতের কথাটা আসছে, আমরা তো চাই না, যেটা বলছি যে যদি গর্ভপাত না করানো যায় সেক্ষেত্রে যদি ওই বিষয়টা একটু বলেন যে আমাদের কোন কোন ক্ষেত্রে গর্ভপাত সঠিক নয় বা অসুরক্ষিত গর্ভপাত কি কোথাও কোনো চিন্তার ভাঁজ ফেলতে পারে?
2: অবশ্যই, স্যার যেটা বললেন যে কি কি কারণে আইনে বলা আছে যে চারটি পাঁচটি কারণ স্যার বললেন, তার সেগুলো তো সেই কারণগুলো যদি থাকে তাহলে গর্ভপাত করা যেতে পারে। এবারে কখন এটা সমস্যা হয়ে দাঁড়ায়, ধরুন যদি কোনো অসুরক্ষিত পদ্ধতিতে গর্ভপাত করা হয় সেক্ষেত্রে এটা করা যায় না। যদি অপ্রশিক্ষিত ডাক্তার বা কোনো দায়ী বা ধরুন কোনো নার্স যদি গর্ভপাত করেন সেটাও কিন্তু করা যায় না, বা বাইরে থেকে কেউ অনেকে আছেন যারা ট্যাবলেট কিনে নেন ওষুধের দোকান থেকে সেটাও কিন্তু করা যায় না, এগুলো কিন্তু সঠিক নয়। তারপর ধরুন এমন কোনো হসপিটালে গর্ভপাত করাতে গেছেন যেটা স্বীকৃত নয়, সরকারি হাসপাতাল নয় এবং যেটা প্রাইভেট হসপিটাল, কিন্তু গর্ভপাতের জন্য স্বীকৃতি নেই সেই হসপিটালে, সেই সব ক্ষেত্রে গর্ভপাত করালে কিন্তু এগুলো সম্পূর্ণ বেআইনি। এবং আরেকটি বিষয় যেটা আমাদের বলতেই হবে সেটা যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য যদি কেউ গর্ভপাত করতে চান সেইটা দণ্ডনীয় অপরাধ।
1: আচ্ছা ডাক্তারবাবু তো আছেন, আমি বলছি যে এরকম কি গর্ভপাত করানোর জন্য কি কারোর সম্মতি দেওয়ার প্রয়োজন হয়?
0: না, সেরকম কোনো সম্মতির দরকার হয় না। যদি কোনো মহিলার বয়স ১৮ বছর বা তার বেশি হয় তার নিজের সম্মতি যথেষ্ট।
1: আচ্ছা,
0: কিন্তু মহিলার বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে তার অভিভাবকের সম্মতির প্রয়োজন হয় এবং অভিভাবকই সম্মতিপত্রে সই করবেন। এবং এখানে একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে বর্তমান যে MTP আইন অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির যে আইন, সেখানে কিন্তু বলা আছে যে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে গ্রাহ্য করা হয়। অভিভাবক যে শুধুমাত্র মা বাবা বা স্বামী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
1: বেশ, আর আপনারা যারা আজকের বিষয় শুনছেন অত্যন্ত জরুরি বিষয়, তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের টেলিফোন নাম্বার 2248 8085 2248 8085। আমরা আলোচনা করছি আজকে সুরক্ষিত গর্ভপাত নিয়ে। বারবার তো আপনারা সুরক্ষার দিকটার কথা বলছেন যে অসুরক্ষিত জায়গায় বা যে যে বিষয়গুলোর কথা মাথায় রাখতে বললেন, সেক্ষেত্রে আমার একটা কথা জিজ্ঞাসা যে ধরুন এই অসুরক্ষিত গর্ভপাত হলে কি কি ঝুঁকি দেখা দিতে পারে? অসুরক্ষিত গর্ভপাত যদি হয় সেক্ষেত্রে কোনো কি মায়ের জীবনেই বলুন বা আমাদের নানান একটা পরিবারের ক্ষেত্রে কোনো বিপর্যয় বা মায়ের ক্ষেত্রে কি ঝুঁকি দেখা দিতে পারে অসুরক্ষিত গর্ভপাত হলে?
0: সেটা হলে তো মৃত্যুর একটা সম্ভাবনা থেকেই যায়, একটা প্রাণহানির সম্ভাবনা থাকে

0: এছাড়া যে ধরনের মানে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে গিয়ে যোনিদ্বার থেকে অবিশ্রাম রক্তপাত হতে পারে, গর্ভাশয়ে চোট হতে পারে, এবং যার ফলে অনেক সময় যেটা হয় যে গর্ভাশয়কে বাদ দিতে হতে পারে, দ্বিতীয়বার গর্ভধারণে অসুবিধা হতে পারে এর পরবর্তীকালে, এবং অসুরক্ষিত গর্ভপাতের ফলে যে সংক্রমণ হয় সেখান থেকে কিন্তু একদম বন্ধত্ব হতে পারে এবং মহিলার জীবনহানি পর্যন্ত হতে পারে।
1: অর্থাৎ যে সুরক্ষিত গর্ভপাতের কথা আজকে বলা হচ্ছে, সেই সুরক্ষিত গর্ভপাতের দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক এই জায়গাটাতেই ধরুন সুরক্ষিত গর্ভপাত করানোর জন্য কোন কোন বিষয়গুলো সরকার নজর দিয়েছে, সেই জায়গাটা যদি একটু আলোকপাত করেন যে কোনখানে গর্ভপাত করানো যেতে পারে সরকারিভাবে, বা সরকারি কী পরিষেবা আছে সেই দিকটার কথা যদি আপনি একটু বলেন আমাদেরকে।
0: আমাদের গর্ভপাত সংক্রান্ত যে আমরা পরামর্শ দিই তাতে আমরা অবশ্যই এটাই বলি যে যে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা গাইনোকোলজিস্ট যেখানে আছেন সেখানেই গর্ভপাত করাতে হবে। এমটিপি ট্রেনিংপ্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ডাক্তারও গর্ভপাত করাতে পারেন, এবং এটা হবে একমাত্র সরকারি হাসপাতালগুলোতে এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। কেবলমাত্র সরকার দ্বারা স্বীকৃত বেসরকারি হাসপাতালেও কিন্তু সুরক্ষিত গর্ভপাত করানো যেতে পারে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কারো বাড়ি বা কোনো ব্যক্তিগত ক্লিনিকে কিন্তু গর্ভপাত পরিষেবা দেওয়া অসম্ভব এবং এটা অপরাধও, এতে মহিলার জীবনহানি হওয়ার আশঙ্কা থাকে। কোনো ANM বা কোনো নার্স বা আশা বা কোনো ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার যাদের বলা হয়, অর্থাৎ অনানুষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদানকারী বা কোনো দায়ী, তারা কিন্তু গর্ভপাত করাতে পারবেন না। এবং যদি কোনো গর্ভপাত এমন হয় যে কোনো প্রশিক্ষিত ডাক্তার বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যিনি গর্ভপাত করছেন তার 2 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা দুটোই হতে পারে।
1: আচ্ছা, হ্যালো, টেলিফোনে কোনো শ্রোতা বন্ধু ছিলেন। একটা বিষয়, এই যে পরিষেবাগুলোর কথা বলছেন বা কারা গর্ভপাত করাতে পারেন সে কথা আপনি বললেন, এই গর্ভপাতের পরিষেবা যারা দিতে পারেন সে কথা তো বললেন, কোথায় দেওয়া হয়? এবং এক্ষেত্রে একটা একটা বিষয় যে ধরুন গর্ভপাতের প্রয়োজনীয়তা যে হচ্ছে সেটা এমন কোনো লক্ষণ আছে যেটা দেখে বোঝা যায়? ধরুন একজন মা, তিনি কি তিনি কোন সময় আশা দিদিদের সাথে যোগাযোগ করবেন বা বুঝবেন যে তার হয় না যে কোনো কোনো লক্ষণ, বা হয়তো বাড়ির লোক, বাড়িতে যারা আছেন, পরিবারে যারা আছেন, তাদের কোনো বোঝার উপায় আছে কি যে এই ক্ষেত্রে ধরুন হয়তো এই পথে হাঁটতে হতে পারে এরকম কোনো লক্ষণ?
0: সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হঠাৎ করে যদি কোনো রক্তপাত হতে থাকে বা যেটাকে প্রোডাক্ট অফ কনসেপ্ট টাচ বলা হয়, অর্থাৎ যে ভ্রূণ যেটা মানে গর্ভাশয়ের মধ্যে আছে সেটা যদি হঠাৎ করে বেরিয়ে আসে, প্রচণ্ড পরিমাণে যদি পেট ব্যথা হতে থাকে, বমিভাব হতে থাকে, তাহলে সেগুলো কিন্তু গর্ভপাতের লক্ষণ বলে আমরা ধরি। তার সাথে যদি প্রেশার বেশি থাকে, তার সাথে যদি সুগার অত্যন্ত বেশি হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হয়, যদি খিচুনি হতে থাকে, তাহলে কিন্তু গর্ভস্থ শিশুর প্রাণহানির সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত করানো দরকার হতে পারে,
1: জরুরি। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ ডাক্তার, নমস্কার। বলছি ফার্স্ট প্রেগনেন্সিতে যে অনেক সময় অ্যাবর্শন করা হয়, ইয়া কতটা ক্ষতিকর এবং কতটা বিপজ্জনক এগুলো, এবং এই নিয়ে মানে যতটা মানে কোনো রকম কোনো ট্রেনিং বা এ কিছু দেওয়া হয়েছে কিনা, যেরকম যাতে ফার্স্ট প্রেগনেন্সিতে যাতে কোনো গর্ভপাত না করা হয়?
1: আচ্ছা, না আপনি শুনতে থাকুন। অনেক সময় ওনার উনি বলছেন যে অনেক সময় হয় না যে অনেক ক্ষেত্রে হয়তো দেখা গেল খুব তাড়াতাড়ি, এখন তো সব কিছুই মানুষ প্ল্যান করে করে, প্ল্যানিং নেই, এরকম ক্ষেত্রে হয়তো বাড়ির মানুষ ডিসিশন নিতে চায় যে না এখন নয়, আরও কিছু দিন পরে, তখন খুব আর্লি স্টেজে গর্ভপাতের একটা প্রবণতা দেখা যায়। সেক্ষেত্রে ঝুঁকি কতটা এবং এটা আদৌ বা করা উচিত কিনা?
0: এখন যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে কি যে নতুন যে আইন, সেই আইনে আমরা তো সবসময় বলবো যে একদম প্রশিক্ষিত যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা যাদের ট্রেনিং দেওয়া আছে এমন ধরনের চিকিৎসকরাই একমাত্র গর্ভপাত করাতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত সম্পূর্ণ সুরক্ষিত, তাতে বিপদের কোনো ভয় নেই। এবং যদি প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রেও যদি গর্ভপাত করানো হয় তাতেও কিন্তু কোনো ভয় থাকবে না, এবং তাতে সেই মহিলাও কিন্তু

0: কোনো বন্ধাত্বের শিকার হবেন না, কিন্তু উল্টো দিকে যদি তিনি যদি কোনো অপ্রশিক্ষিত যদি কোনো চিকিৎসা প্রদানকারী কোনো ব্যক্তির কাছে যদি গর্ভপাত করান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ হতে পারে, বন্ধাত্ব পর্যন্ত হতে পারে এবং প্রাণ সংশয়ও হতে পারে।
1: বা যেটা আপনি বললেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় পিল, এখন যে জিনিসগুলো এসে পিলের ব্যবহার, ওষুধের ব্যবহার, সেটা কি কোথাও আগামী দিনে বন্ধত্ব ডেকে আনতে পারে বা ক্ষতি করতে পারে?

0: তো যুগ এগিয়েছে বা অনেক সময় হয় এমনই তার কর্মক্ষেত্র বা জীবনের এমন একটা বাঁকে তিনি দাঁড়িয়ে আছেন, হয়তো সেই মুহূর্তে তার গর্ভাবস্থায় যে সঞ্চার হয়েছে প্রাণের, সেই তাকে হয়তো পৃথিবীর আলো দেখানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে ডাক্তারবাবু যেটা বললেন যে সুরক্ষিত গর্ভপাত একেবারে ডাক্তারের পরামর্শ মেনে যদি করা হয় তাহলে চিন্তার কোথাও কোনো কারণ থাকে না, আগামীতে তিনি আবার মা হতে পারবেন। এখন এই মুহূর্তে আমাদের মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, তাই আমরা সে পথে এগোতেই পারি।
1: এখানে আমি একটু অ্যাড করতে
0: চাই, হ্যাঁ হ্যাঁ,
1: গর্ভপাত কিন্তু কোনো অধিকার নয়, এটা আমাদের আগে বুঝতে হবে। কোনো মহিলা চাইছেন না তাই গর্ভপাত করবেন, কোনো পরিবার চাইছেন না তাই গর্ভপাত করবেন, সেটা কিন্তু নয়। এখানে যে আইনে যে চারটি বা পাঁচটি ব্যবস্থা মানে বিষয়ের কথা বলা আছে, যে কারণের কথা বলা আছে বা পরিস্থিতির কথা বলা আছে, সেই পরিস্থিতিতে এলে তবেই তিনি করতে পারবেন।
0: আচ্ছা, আমার এই বিষয়টা অত্যন্ত জরুরি মাথায় রাখা, অর্থাৎ আমার বা আমার পরিবারের ইচ্ছের উপর এটা হবে না এই কারণ, এবং যদি হয়ও সেটা বলছেন সেটা বেআইনি। অনেক ক্ষেত্রে হয়তো আমরা যে তথ্য লুকিয়ে বা করা হয়, এইটা অত্যন্ত জরুরি একটা বার্তা যে আমার বা আপনার ইচ্ছে বা কোনো একটা ইচ্ছের উপর এই কাজটা আপনি করতে পারেন না, তাই তো? এটা আইনত দণ্ডনীয় অপরাধ,
1: আইনে যে কারণগুলি বলা আছে সেই কারণ ছাড়া আপনি কোনোভাবেই করতে পারবেন না।
0: বেশ, এইটা অত্যন্ত জরুরি কথা, যারা আজকে শুনছেন তাদের কাছে ভীষণ জরুরি বার্তা যে ইচ্ছের উপর গর্ভপাত নির্ভর করবে না। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। স্যারকে নমস্কার, আমার প্রশ্ন হচ্ছে এই গর্ভপাতের সময় যখন হয়তো প্রথম গর্ভপাতটা যখন হচ্ছে ঠিকঠাক হয়েছিল, দ্বিতীয় গর্ভপাতের সময় যদি মা যদি কোনো শারীরিক সমস্যা বা শারীরিক কোনো অসুখ থাকে, সেই ক্ষেত্রে কোনো কি অসুবিধা হতে পারে? নমস্কার।
3: হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমাদের চিকিৎসকরাই কিন্তু যারা প্রশিক্ষিত চিকিৎসক, যারা গর্ভপাত সম্পর্কে তারা যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বা তারা নিয়েছেন, তারা যদি বিবেচনা করেন যে সেই মহিলার যিনি গর্ভবতী মহিলার তার গর্ভপাত করা দরকার, তাহলে কিন্তু তাকে অবশ্যই গর্ভপাত করাতে হবে। সেটা চিকিৎসকের সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করবে। এবং যদি দেখেন যে উনি বিপদ আছে বা কোনো রকম প্রাণহানির সম্ভাবনা আছে, তাহলে কিন্তু তারা কিন্তু গর্ভপাত নিষেধ করবেন। এবং তো যেটা আমি প্রথমেই যেটা বলেছি যে কী কী কারণে আমাদের 20 সপ্তাহের অবধি পরে বা 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহের মধ্যে বা 24 সপ্তাহের বেশি অবস্থায় যদি গর্ভাবস্থায় গর্ভপাত করানো যেতে পারে, তাহলে সেই কারণগুলো যদি আমরা ঠিকমতো বজায় রাখতে পারি, তাহলে কিন্তু গর্ভপাত করানো যেতে পারে অথবা নাও করতে হতে পারে।
0: এই না করতে হতে যাওয়ার জায়গাটাতেই একটা কোথাও সংশয় থাকে যে গর্ভপাতের পরও কি কোনো বিপদ আসতে পারে, বা সেখান থেকে কি আলাদা কোনো সতর্কতা নেবার ভীষণ জরুরি, যে গর্ভপাতের পর যা সদ্য গর্ভপাত হয়েছে তার কি কিছু সতর্কতা একদমই রাখা জরুরি তার বা তার পরিবারের ক্ষেত্রে, কোনো সতর্কতা?
3: সেক্ষেত্রে যাতে কোনো সংক্রমণ না হয় সেরকম ব্যবস্থা করতে হবে, তার বিশ্রামের দরকার, পুষ্টিকর খাদ্য খাওয়ানো দরকার, এবং পরিষ্কার ন্যাপকিন ব্যবহার করতে হবে, স্যানিটারি ন্যাপকিন, যেটা পরিষ্কার, যেটা রোদে শুকানো কাপড় দিয়ে নির্মিত ন্যাপকিন, অথবা যেটা বাজারে স্ট্যান্ডার্ড যে ন্যাপকিন পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। এবং যদি কোনো পেট ব্যথা হয় বা যদি কোনো খিচুনি হয়, এই ধরনের যদি কোনো লক্ষণ থাকে, তাহলে তার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকই সেটা করবেন। এবং আশারা বাড়ি বাড়ি গিয়েও কিন্তু তাদের দেখতে পারেন যে কোনো আশাদেরও একটা দায়িত্ব থেকে যায় যে যার গর্ভপাত হয়েছে তাদের বাড়িতে গিয়ে তাকে দেখা, নিয়মিতভাবে তার ভিজিট করা, সেটা আশারও ভূমিকা থাকে।
0: আশাদের কথা যখন এসেই পড়েছে, আমি একটু অভিক স্যারের কাছে আসবো যে এই যে আমরা তো জানি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশাকর্মীদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেখানে ধরুন বিশেষত যদি আমরা গ্রাম স্তরের ক্ষেত্রে দেখি, তাহলে যখন একটি পরিবারে কারোর গর্ভপাত হলো, করানো হলো সুরক্ষিত গর্ভপাত, বা গর্ভপাতের আগেও, আগে এবং পরে, এই জায়গাটায় আশাকর্মীদের ভূমিকার কথা যদি একটু বলেন।
1: প্রথমেই বলে রাখি যে আমাদের 2021-এ যে সংশোধন হয়েছে আইনটি, সেখানে একটি বিষয় খুব জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে গোপনীয়তা বজায় রাখা। এটাকে খুব মাথায় রাখতে হবে আমাদের, গোপনীয়তা যেন অবশ্যই বজায় থাকে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, যে মহিলা গর্ভপাত করাতে চাইছেন বা ইচ্ছে প্রকাশ করছেন, তার তার কোনোভাবেই যেন তার গোপনীয়তা ক্ষুণ্ণ না হয়, কোনোভাবেই না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রচণ্ড সংবেদনশীল হতে হবে আমাদের, কারণ এটা অনেকের কাছে এখনও মানে কলঙ্ক।

0: মনে হয়, পাপ মনে হয়, সেটা তো নয়।
1: মানে সামাজিক যে ট্যাবুগুলো
0: আছে সেগুলোকে, আমাদের স্টিগমাগুলো আছে সেগুলো যাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সংবেদনশীল তার সাথে কথা বলতে হবে। তারপরে ধরুন একজন স্বাস্থ্যকর্মী হিসাবে কোথায় গর্ভপাত করানো যেতে পারে, সুরক্ষিত জায়গা কোথায় আছে সেটা নিজে জানা এবং সেই মহিলাকে জানানো, তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া। তারপর ধরুন কোনো মহিলা গর্ভপাতের পর ঠিক আছে আছেন কি না, তার স্বাস্থ্য ঠিক আছে না, যেগুলো স্যার বললেন যে কি কি তাকে ব্যবস্থা নিতে হবে, তো সেইগুলো,
1: তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, তার কোনো সংক্রমণ হয়েছে কিনা,
0: হ্যাঁ সেইগুলো যাতে সেগুলো হচ্ছে কিনা সেগুলো তার ভিজিট করে দেখতে হবে। তারপরে যেটা দেখতে হবে গর্ভনিরোধক পদ্ধতি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমার গর্ভপাতের পরে যেন মহিলা গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করেন সেটা তাকে বোঝাতে হবে এবং সে ব্যবহার করছে কিনা সেটাও তাকে ভিজিট করে একটু দেখতে হবে। তো আরেকটা জিনিস যেটা ধরুন অবিবাহিত মহিলা আসেন, কম বয়সী মহিলা আসেন, কিশোরী, যুবতী বা যে কোনো মহিলার গর্ভপাতে প্রয়োজন হলে তাকে সঠিকভাবে পরামর্শ দিতে হবে এবং সুরক্ষিত গর্ভপাত প্রদানে তাকে
1: সহযোগিতা করতে হবে,
0: সাহায্য করতে
1: হবে। আচ্ছা এই ক্ষেত্রে ধরুন একেবারে কি গ্রামীণ স্তরে পরিষেবা আছে, মানে যে কোথায় যাবেন সে তিনি কি একেবারে আমাদের এটা কি জেলা স্তরের হাসপাতাল বা এইরকম নির্দিষ্ট জায়গা আছে যে তিনি সেটা আশাকর্মী বলে দেবেন, নাকি সব জেলা স্তরেই হাসপাতালেই এই ব্যবস্থা আছে?
0: হ্যাঁ সব জেলা স্তরে হসপিটালে আছে, সাব ডিভিশন হসপিটালে আছে এবং গ্রামীণ হসপিটালে যেটা আমরা করি যে সরকারি কিছু প্রশিক্ষণ আছে, ট্রেনিং আছে, সেই ট্রেনিং প্রাপ্ত ডাক্তারদের যেখানে আছেন যে ডাক্তাররা সেখানে আপনারা সেই পরিষেবাগুলো পেতে পারে।
1: অর্থাৎ আশা দিদির সাথে যোগাযোগ করাটা ভীষণ জরুরি। এমনিও তো এই সময় আমরা জানি যে আশা দিদিরা গর্ভবতী মায়েদের ভীষণভাবে খেয়াল করেন, একটা নিয়ম করে তারা তাদের ভিজিট করেন, তো সেই জায়গা থেকেই যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তারা বলে দেবেন যে কোথায় যেতে হবে এবং কিভাবে কার হাতে, এই অত্যন্ত একটি জরুরি কাজ। এবং আপনি যে কথাটা বললেন যে ইচ্ছে না তো নয়, ইচ্ছেতে হবে না, যে প্যারামিটারগুলো আছে অর্থাৎ কোন কোন কারণে, যদি হ্যাঁ আইন স্বীকৃত কোনো কারণ ঘটে তবেই সেক্ষেত্রে এই গর্ভপাতের বিষয়টা আসছে। তো এই ক্ষেত্রে আমরা বিপদের কথাও তো শুনলাম এবং আরও একটা বিষয় যে এই যে সামাজিক যে ট্যাবুগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও যখন আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন বা প্রতি মুহূর্তে চর্চা করছেন, কীরকম সমস্যা দেখেন বা মানুষের মধ্যে কি প্রবণতা দেখছেন এই আজকের এই সময় দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলতে গিয়ে বা প্রতিনিয়ত কাজ করছেন কি দেখছেন? আমি দুজনের কাছে এই প্রশ্নটা রাখবো যে কোথায় এখনো পর্যন্ত কোথাও কি যে না মানুষের এখানে বোঝার জায়গাটা সমস্যা আছে বা নাকি আমাদের আজকের এই পরিসংখ্যান বলছে যে অসুরক্ষিত গর্ভপাতের সংখ্যা বেড়েছে নাকি সেই জায়গাটাকে রোধ করা গেছে, কি পরিস্থিতি?
2: এখন অবস্থাটা অনেক ভালো হয়েছে, তার কারণ হচ্ছে কি আমাদের আশাকর্মীরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন এবং মানুষের মধ্যে যে ভয় ভীতি বা লজ্জা ছিল সেটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে, যার ফলে আর আমাদের পরিষেবাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের সরকারি হাসপাতালগুলো অনেক সুসজ্জিত হয়েছে, যেখানে যন্ত্রপাতিও অনেক পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে পেরেছি, যার ফলে যে মানুষের মধ্যে যেটা আতঙ্ক ছিল, যেটা আশঙ্কা ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরে যারা সুরক্ষিত গর্ভপাতের পরিষেবা তারা নিতে পারছেন।
1: আপনার কাছে এবারে আসি যে কি দেখছেন, কি মনে হয় আশার আলো, সত্যি আশার আলো কতটা?
0: হ্যাঁ আশার আলো তো অবশ্যই আছে। তো 1971 সালে প্রথম এই আইনটা আমাদের ভারতবর্ষে আনা হয়। তো এখনো অনেক জায়গাতেই দেখা যায় যে এটা যে আইনত করা যায় সেটাই অনেকে এখনো জানেন না, যেটা এটার কোনো আইন আছে।
1: মানে সবসময় মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে গর্ভপাতের দরকার হলে, আপনি যেটা বলছিলেন যে গোপনীয়তা বজায় রাখা, সেক্ষেত্রে বাড়ির লোকই চেষ্টা করেন আগে গোপনে কাজটা সারতে এবং সেইখানেই বোধহয় বিপদটা ঘনিয়ে আসে। এই যে গোপনীয়তা বজায় রাখা, যে আশা কর্মীরা আছেন তারা আপনার গোপনীয়তা বজায় রাখবেন, আপনি গোপনীয়তা বজায় রাখতে যাবেন না, কারণ আপনি যদি গোপনীয়তা বজায় রাখেন তাহলে আপনি ওই গোপনে গোপনে সার্চ করে যে ক্লিনিকগুলো পাবেন সেখানে হয়তো আপনার গর্ভপাতটা সুরক্ষিত হবে না, সেইখান থেকে আপনি যে গোপন রাখতে চাইছেন সেখান থেকে হয়তো দেখা গেল গোপনে গোপনে আরও অনেক বেশি বিপদ আগামীর জন্য ঘনিয়ে গেল। তাই এই জায়গাটা আজকে যারা শুনছেন তাদের কাছে খুব জরুরি বার্তা যে প্রয়োজন হতেই পারে। বারবার যে প্যারামিটারগুলোর কথা আসছে আমাদের, যে যদি মনে হয় যে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, যদি মনে হয় যে মায়ের প্রাণের আশঙ্কা আছে, এই ক্ষেত্রে যে 24 সপ্তাহের পর যখন গর্ভপাত করানোর দরকার হয় হতে পারে তাহলে, আর এই জায়গাটায় আরেকটু আমাদের মনে হয় যে আমরা অনেকটা এগিয়েছি, যে বোধহয় দেখার পরিধিও বাড়ছে, গর্ভপাত করালেই বোধহয় সব শেষ নয়, আবারও পরবর্তীতে তিনি গর্ভ সেই মহিলা গর্ভবতী হতে পারেন। এবং সেক্ষেত্রে আগে যেটা আরেকজন শ্রোতা বন্ধুও জিজ্ঞেস করে এবং আরও একজন শ্রোতা বন্ধু হ্যান্ডসেটে এসেছিলেন, তিনিও জানতে চাইছেন যে গর্ভপাত হলেই কি তারপর আর গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না? এই একটা ট্যাবু আমাদের সামাজিকের মধ্যে বাড়ির মধ্যে চলে যে না একবার এরকম হয়ে গেছে আর হবে না, এবং এইখান থেকে কোথাও একটা মানসিক চাপও তৈরি হয়। এই জায়গাটাতেও কি আশা দিদিরা সাপোর্ট দেয়, যে তাদেরকে যেটা আপনি বলছিলেন যে সংবেদনশীল, আপনার দুজনের কথাতেই উঠে এসছে সংবেদনশীলতাটাও বোধ হয় এই ক্ষেত্রে খুব জরুরি। যে সংবেদনশীল হয়ে আমাদের দেখা যে তারা কিভাবে সুরক্ষিত গর্ভপাতের করানোর সঙ্গে সঙ্গে তাদের কোনো, দেখুন কেউই চায় না, আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টা আমরা রেখেইছি যে মানুষের মধ্যে সচেতনতা এবং আমাদের যে ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলোকে ভেঙে ফেলা। যদি আজকে একটি অসুস্থ বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখে, তাহলে হয়তো তাকে নিয়ে আগামী দিনে আরও অনেক সমস্যা বাড়তে পারে, বা সেখান থেকে যিনি মা তার কোনো শারীরিক সমস্যা আসতে পারে। সেই জন্যই চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এবং সরকার স্বীকৃত যখন, তখন এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, তাই আপনাদের দুজনের কাছ থেকে বার্তা কিছু শুনে নেব আজকে যারা অনুষ্ঠান শুনছেন তাদের জন্য। প্রথমে কুনাল কান্তি স্যার,
2: আমাদের বার্তা এইটুকুই যে গর্ভপাত সম্পর্কে যেন অযথা কোনো ভয় ভীতি না থাকে, কোনো সংস্কার না থাকে, আমি সঠিক চিকিৎসা সুরক্ষিত চিকিৎসা গ্রহণ করব না, এই ধরনের কোনো বাধা যেন আমাকে দমিয়ে না রাখতে পারে। আর আশাদের আমরা বলি যে আপনারা সমব্যথী হন এবং সংবেদনশীল হন, কেননা এই গর্ভপাত সংক্রান্ত বিষয়গুলো ঠিকভাবে ম্যানেজ করতে হলে কিন্তু সংবেদনশীলতার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। মানুষ কিন্তু এই জন্যই কিন্তু আপনাদের ভরসা করবে, যারা আশা যারা দিদিমণি আপনাদের উপরই তারা আশা রাখবে, ভরসা রাখবে। এখানে কিন্তু তাহলে আপনাদের কিন্তু সংবেদনশীল হতেই হবে এবং আপনারা কিন্তু রোগীর যে গোপনীয়তা যেটা, তার পরিচয় কিন্তু কোনো প্রকাশ্যে আনবেন না, এটা কিন্তু আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ।
1: আরেকটা কথা আপনি আপনার কাছে জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে একটা আর্থিক খরচের দিক থাকে, এক্ষেত্রে সরকার পরিষেবা কি দেন?
3: সরকারি কোনো আর্থিক, সরকারি জায়গায় গেলে কোনো আর্থিক খরচের ব্যাপার নেই,
1: অর্থাৎ একদম বিনামূল্যে,
3: বিনামূল্যে একদম।
1: এবং সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সম্পূর্ণ পর্যন্ত প্রক্রিয়াটি শেষ হওয়া পর্যন্ত, তো
3: ডেলিভারির ক্ষেত্রে যেরকম অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়
1: সেটা, অর্থাৎ আশা দিদিরা একদম শুরু থেকে জরুরি অবস্থা থেকে একদম শেষ পর্যন্ত আপনার সঙ্গে আছে, সর্বোপরি সরকার আপনার সঙ্গে আছে, তাই বিনামূল্যে প্রয়োজন অনুসারে ডাক্তারি পরামর্শ অনুযায়ী যদি দরকার হয় গর্ভপাত করানোর, তাহলে সুরক্ষিত গর্ভপাত জরুরি, সেটা সুস্থ থাকার জন্য, আপনার জন্য এবং সুস্থ সমাজের জন্য। আপনারা শুনছিলেন আশার কথা, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা, প্রত্যেক বুধবার রাত 8টা থেকে 8:30। আজকের বিষয় ছিল সুরক্ষিত গর্ভপাত। অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত ছিলেন ADHS অ্যাডলেসেন্স হেলথ ডাক্তার কুনাল কান্তি দে এবং আমাদের CAC কনসালট্যান্ট ইম্পাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অভিক দে। দুজনকেই আন্তরিক স্বাগত, ধন্যবাদ, এবং আপনাদের সঙ্গে আবারও হয়তো কথা হবে অনেক পরে। দুজনকেই আগাম শারদ শুভেচ্ছা, উৎসব খুব ভালো কাটুক, যদিও আমাদের পিতৃপক্ষ চলছে, এখনও দেবীপক্ষের সূচনা হয়নি, তাও সবাই যেন ভালো থাকে, এটাই আমাদের আশার কথা। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই, আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে।

শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

চিত্রাঙ্গদ আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা বাধনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের

লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্য মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যই বৃষ্টি এসেছে।

0: গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর, তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর, ফিরেও আসবো আমি তোমার সুবাসে, থাকবো তোমার বুকে আর আশেপাশে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: শুনছেন বাংলা গান মনীষা এবং সুস্মিতার সঙ্গে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট, 100.1 FM গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট, 100.1 FM গোল্ডে।
2: ঘড়ির কাঁটা বলছে রাত 9:31। শুনছেন এবং দেখছেনও FM গোল্ড 100.1। আজ 100.1 এর বুধবার রাত 9:30 মানেই

0: সঙ্গে এমন কিছু মানুষ থাকবেন বা কেউ একজন থাকবেন যিনি আপনাকে আপনার আগ্রহের জায়গাটাতে আরও একটু গোড়ায় জল দেবেন, মানে শখের জায়গা, ভালো লাগার জায়গা, এগুলো নিয়ে আরও বেশি করে বুঝতে সাহায্য করবেন, জানতে সাহায্য করবেন, আপনার প্রশ্নেরও উত্তর দেবেন। আজ বেরিয়ে পড়ার পালা। বেরিয়ে পড়া পূজোর আগে বা পরে বা সারা বছর ধরেই, আমরা যারা বেড়াতে ভালোবাসি আজ 100.1 FM গোল্ড তাদের জন্য।
1: আজ এর সঙ্গে স্পেশালিস্টে আমাদের সঙ্গে এই বেড়াবার ব্যাপারে নানান রকম পরিকল্পনা করে দেওয়ার জন্য, পকেট ফ্রেন্ডলি বেড়ানো আর কি, যেটা বাজেট বুঝে ট্যুর প্ল্যানটা করে দেওয়ার জন্য যারা আছেন তারা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও শাশ্বতী চট্টোপাধ্যায়, ট্রাভেল ব্লগার। এবং সঙ্গে তো রয়েছি
0: অনিন্দ্য চক্রবর্তী এবং শাশ্বতী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। এবং সঙ্গে
1: আপনারা কিভাবে আছেন, 9903052992 তে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের টেক্সট মেসেজ করুন, আমাদের টেলিফোন করুন 2248 8085 এ, এবং আমাদের 100.1 FM গোল্ড কলকাতা ও আকাশবাণী কলকাতা এই দুটি ফেসবুক পেজে এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে কিন্তু আপনারা সেই কমেন্ট সেকশনে গিয়েও আপনাদের প্রশ্ন রাখতে পারেন।
0: অনিন্দ এবং শাশ্বতী দুজনের আরও একটা পরিচয় আছে, যে পরিচয়টা দিলেই সহজে বুঝতে পারবেন, ওই চেনা বামুনের যেমন পইতে লাগে না, অনিন্দ বাবুদেরও পদবীর প্রয়োজন হয় না। অনিন্দ স্ট্রাভেলার, সেই চ্যানেলের কর্ণধার এবং অবশ্যই সেই চ্যানেলের প্রাণ পুরুষ এবং কেন্দ্রীভূত হয় যে মহিলার উপস্থাপনা দিয়ে দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে আজকে, দুজনেই এই চ্যানেলের অন্যতম কর্ণধার। দুজনকেই 100.1 FM গোল্ডের এই পরিবারে স্বাগত।
2: অনেক ধন্যবাদ, নমস্কার।
1: প্রথমেই তাই চলে যাই প্রশ্নে, মানে প্রথমেই জানতে চাই এই যে আপনাদের অনিন্দ্য ট্রাভেলগ যেটা, এর জন্মটা কিভাবে হলো?
2: তুমি বলো।
1: মানে এই নামটার পেছনে কি কোনো বিশেষ গল্প আছে?
3: হ্যাঁ, একটা তো গল্প থাকেই। আমরা আসলে সারা জীবনই খুব ঘুরে বেড়াতে ভালোবাসি, মানে বিয়ের পর থেকে প্রচুর জায়গায় ঘুরেছি, আর এই ঘোরার সাথে সাথে অনিন্দর একটা এটা
2: নেশা ছিল,
3: নেশা এবং ভালোবাসত একটা ভ্রমণ নিয়ে একটা ভিডিও করা। তো এই ভিডিও কিন্তু আজকে নতুন নয় অনিন্দর কাছে, তখন একটা ছোট হ্যান্ডিক্যাম ছিল আমাদের, এবং অনিন্দর যে সমস্ত জায়গায় যেত স্মৃতি হিসাবে ওই ভিডিওগুলোতে তার সমস্ত যে ছবি বা সেই মুহূর্তগুলোকে
2: ভিডিওগুলো তুলতাম।
3: হ্যাঁ, সেই ভিডিওগুলো তুলে বন্দি করে রেখে বাড়িতে এসে এডিট করে, কিন্তু সেই ভিডিওগুলো লম্বা লম্বা হতো, মানে এখনকার যে ইউটিউবের উপযোগী ভিডিও সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যখন অবসর সময়ে যখন আমরা ফ্যামিলি বাইরে থেকে কেউ আসতেন তখন কিন্তু ওই ভিডিওগুলো দেখে সবাই আনন্দ পেত এবং সঙ্গে তো আমরা পেতামই। তো আমার মেয়েও কিন্তু এই নামকরণের পেছনে মানে বলবো তার 100% জড়িত। তার কারণ হচ্ছে আমরা যখন ভিডিও মানে অনিন্দ্য যখন ভিডিও বানাচ্ছে তখন সেগুলো সবাই দেখছে, এবং কেউ কেউ, এটা তো আমি বলবো না যে সবাই আমাদের ভিডিও দেখে প্রচণ্ড আগ্রহ প্রকাশ করছে, কারণ ফ্যামিলি আমাদের সঙ্গে গল্প করতে এসছেন এবং তারা যেটা হয় আর কি, আর এত গল্প করতে এসে ওদের ভিডিও কেন দেখবো। তো এই সব দেখে দেখে আমার মেয়েও বড় হচ্ছে। তো মেয়ে যখন বড় হলো, বেশ বড় আর কি, যখন ইউটিউব বেশ সবার ঘরে ঘরে দেখা শুরু হয়েছে, তখন আমার মেয়ে বলল যে বাবাই তুমি এইরকমভাবে সময় নষ্ট করে ভিডিও বানাও, তা তুমি এই ভিডিওটা যদি এইরকমভাবে বানাও যে তুমি ভিডিও বানাবে অথচ তার থেকে পয়সাও পাবে এবং অনেক মানুষের উপকার হবে। তো আমার মানে হাজব্যান্ড মানে অনিন্দ্য, যাকে সবাই চেনে অনিন্দ্য ট্রাভেলগের, ও বললো এটা কিভাবে সম্ভব। তখন যাই হোক, ওই কিন্তু বাবাকে বোঝাল যে এইভাবে এইভাবে করো, এইভাবে করা যায়।
0: তখন সাল কত
3: সেটা? 2019 ছোট ছোট করে সেগুলো আপলোড করতে শুরু করলো। তো তারপর দেখা গেল, তারপর নিজে তো অনেক পড়াশোনা করেছে, এর জন্য ইউটিউব করা কিন্তু খুব সোজা একটা কাজ নয়। এখন যেমন প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার, যতটা পরিচিতি পাচ্ছে ইউটিউব, কিন্তু তখনকার সময় কিন্তু ইউটিউব এইভাবে পরিচিতি পায়নি। তো একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম করতে হতো,
2: এবং আমাদের এই চ্যানেলের নামটাও কিন্তু আমার মেয়েরই দেওয়া।
3: হ্যাঁ,
2: জনেন্দ্রস ট্রাভেলগ,
3: হ্যাঁ, ও একটা নাম দিয়েছিল বাংলা চ্যানেল, তাই তো?
2: না, আমাদের ভ্রমণ,
3: আমাদের ভ্রমণ বলে। তো আমার মেয়ে বলল, বাবাই তুমি এই চ্যানেলের নাম ইংরাজিতে দাও, কারণ এতে ইউটিউব অনেক বেশি তোমার চ্যানেলটাকে দূর পর্যন্ত প্রসারিত করবে। তো সেই জন্যই অনিন্দর নামে অনিন্দস ট্রাভেলগ। কিন্তু আমাদের এখন মনে হয়, সেটা হয়তো অনিন্দ আমার সঙ্গে সহমত হবে, এই অনিন্দস কথা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ট্রাভেলগ মানে আমি বলবো 100 জনের মধ্যে 80 জনও সঠিক বলেন না। ফোন করে অনিন্দস ট্রাভেলার, অনিন্দস
2: ট্রাভেল ব্লগ,
3: ট্রাভেল ব্লগ,
1: ট্রাভেলগ কথাটা,
3: ট্রাভেলগ কথাটা তো অনিন্দ বলে। অনিন্দ যে এখনো পর্যন্ত খুব মানে এই ইঁদুর দৌড়ি বলবো, এখন যেভাবে ইউটিউব সবার ঘরে ঘরে, এই ইঁদুর দৌড়ে প্রচুর এগিয়ে যায়নি, তার কারণ মনে হয় ওর নামের জন্য, মানে ট্রাভেলগ। যদিও নামটা ভীষণ সুন্দর, মানে চট করে শোনা যায় না তো ট্রাভেলগ কথাটা।
0: পরিসংখ্যান কিন্তু বলছে না যে অনিন্দদা খুব পিছিয়ে রয়েছেন ইঁদুর দৌড়ে, কারণ আমাদেরও ইউটিউবারদের নিয়ে বসতে গেলে অনেক বেশি পড়াশুনো করে বসতে হয়। আমরা একটু পড়াশুনো করেছি, তাতে আমি দেখতে পাচ্ছি প্রশান্ত জানা বিশপুর থেকে, তিনি লিখেছেন, প্রায় 2 বছর ধরে আপনাদের ভিডিও দেখি, সবচেয়ে বড় কথা আপনার বাচনভঙ্গি উপস্থাপনা আমাকে মুগ্ধ করে।
2: থ্যাংক ইউ,
0: আপনি এগিয়ে যান, আমাদের মনের খোরাক দিয়ে যান। চলে যাব আরও একজনের কথায়, শুভ হয়ে থাকুক আপনাদের প্রতিটি মুহূর্ত, সীমা দাস পাঠিয়েছেন আপনাদের
2: অনেক ধন্যবাদ।
1: আর যারা লাইভে আসছেন তারা কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর অনুষ্ঠান, গুড ইভিনিং, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, ওয়াও, অ্যান্ড নানান রকম দেখাচ্ছেন যে তারা এনজয় করছেন শুরু থেকে
2: একদম।
0: আর এই যে সকলে মিলে উপভোগ করছেন এই অনুষ্ঠান, সেই জন্য যে প্রশ্নটা এরপর আমার না করলেই নয়, যে এই যে পুজোয় অনেকেই টিকিট পাননি, ঘরে ঘরে হাহাকার, মানে যারা পুজোর সময় বেড়াতে যান, আমরা শুনেছি আপনি বেড়াতে যান না, আপনারা পুজোর সময়টা পাড়ায় থাকার চেষ্টা করেন, না হলে পাড়া থেকে বের করে দিতে পারে, যেরকম রুটিন আপনাদের, স্বাভাবিকভাবেই পাড়ায় থাকতে হবে। তো যারা সারা বছর পাড়ায় থাকে তারা একটু পুজোয় বেড়াবে, টিকিট পাননি অনেকে, কি করবে, কি কি ডেস্টিনেশন মোটামুটি টিকিট না পেলেও গাড়িতে ব্যবস্থা হয়ে যেতে পারে, বা বাসের টিকিটটা এখনও রয়েছে পাওয়া যেতে পারে, কি সাজেস্ট করবেন?
2: আসল ব্যাপারটা হচ্ছে পুজোর টিকিটের এই যে সমস্যা, এই যে হাহাকার, একটা ব্যাপার কি যে আমরা পুজোর সময়ে বেড়াতে বেরোই, যারা পুজোর ছুটিটা আমরা যারা পাই, বিশেষ করে অফিস কাছারি, স্কুল কলেজ সব জায়গাতেই, কেননা ছুটিগুলো তো আজকাল খুব লিমিটেড, তা এই যে আমরা ছুটিটা পাই, এই পুজোর সময়ের ছুটিটা কিন্তু বাঙালিরাই কিন্তু সবথেকে বেশি পায়, এবং এই যে পুজোর ছুটিতে বেরানোর ব্যাপারটা, এটা কিন্তু বাঙালিদের মধ্যেই বেশি, এর থেকেও কিন্তু বেশি রাশ হয় হচ্ছে 25 ডিসেম্বরের উইকে, যে সময় কিন্তু অল ইন্ডিয়া ছুটি, মানে পুরো ইয়ে, সেই সময়তে কিন্তু আপনি অন্য জায়গাতে গেলে সেখানে হোটেল পাবেন না, এ পাবেন না, ভীষণ বাজে ব্যাপার। কিন্তু পুজোর সময় কিন্তু ট্রেনের টিকিটেরই সমস্যাটা মেইন, সবকিছু পাওয়া যায়, এবং তাহলে কি দাঁড়ালো, তার মানে হচ্ছে এখান থেকে আমরা যখন বেরোচ্ছি, এবং আরও আর একটা জিনিস, এই যে বললেন যে যারা বেড়াতে ভালোবাসেন তারা পুজোর সময় কী করে টিকিট পাবেন, আমি যদি বেড়াতে ভালোবাসি, পুজোর টিকিটের সময়ও দেখবেন যে কতগুলো নির্দিষ্ট ডেস্টিনেশনের টিকিট আপনি পাবেন না, আপনি নর্থ বেঙ্গলের টিকিট পাবেন না, আপনি ধরুন এইদিকে পুরীর টিকিট পাবেন না, এদিকে বেনারসের টিকিট পাবেন না, এরকম নির্দিষ্ট কতগুলো রুট আছে পাবেন না, আপনি মুম্বাইয়ের টিকিট কাটুন, আপনি ওয়েস্টার্ন ঘাটসের দিকে যে কোনো দিকের টিকিট কাটুন, আমি নিজে পেয়েছি, আমার পুজোর ছুটির সময় একটা ট্রিপ রয়েছে, মানে ওই লক্ষ্মী পুজোর ওই উইকটাতে পরে, তো সেই সময়তে আপনি কিন্তু ওই দিকে অন্যান্য যে রুটগুলো, মানে আমার যদি উদ্দেশ্য বেড়ানো হয়, সারা ভারতবর্ষের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে আছে বেড়ানোর জায়গা, আমি পার্টিকুলারলি দেখছি যে নির্দিষ্ট কতগুলো ট্রেনের ক্ষেত্রে কিন্তু রাশটা অসম্ভব বেশি, ওই সময়টাতে যে রুটটাতে আমি দেখছি একটাই মাত্র ট্রেনের অপশন বা দুটো ট্রেনের অপশন, আমি যদি পার্টিকুলার সেই রুটটার দিকে যাই আমি টিকিট পাবো না। আমার যদি বেড়ানোই উদ্দেশ্য থাকে তাহলে আমি বেছে নেব এমন একটা জায়গা যে জায়গাটা কিন্তু জেনারেলি প্রচুর লোকের ভিড় হয় না, সেই রকম একটা জায়গা, এবং যদি আমার যেতে হয় অন্যান্য জায়গাগুলোতে, সেই জায়গাগুলো আমি অন্য সময়ে যেতে পারি, অন্য সময়ে সেগুলোর চেষ্টা করতে পারি, কিন্তু পুজোর ছুটির সময় আমি পার্টিকুলারলি সবাই যাব নর্থ বেঙ্গল, আপনি নর্থ বেঙ্গলের হোমস্টের সেই সময় পাবেন না, হোমস্টের রেট বেড়ে যায়, গাড়ির রেট বেড়ে যায়, টিকিটের হাহাকার, অথচ সবাই নর্থ বেঙ্গলেই যাওয়ার জন্য, আপনি একটা ট্রেনেও টিকিট পাবেন না, ওয়েটিং লিস্ট সেই 80-90 এর উপরে সব এক একটা ট্রেনে হয়ে আছে।
0: আপনি এখন
2: কাজেই আমি কি বললাম, তার মানে যে
1: অফবিট,
2: মানে অন্যান্য জায়গাগুলো দেখুন, যদি বেড়ানোটাই আমার উদ্দেশ্য।

0: হয় তাহলে কিন্তু এই নির্দিষ্ট গদধারা বেরানোর জায়গার বাইরে কিন্তু একটু বেরিয়ে আসে।
1: না, আরেকটা হয় না যে ট্রেন ছাড়া অন্য কোনো মাধ্যম, আমি ফ্লাইট সব সময় বলছি না, ভেঙে ভেঙে যদি গাড়ি
0: বা ভেঙে যদি যাওয়া যায় সেটাও হয়। যেমন হচ্ছে যদি আপনি ব্রেক জার্নি করেন, ব্রেক জার্নির ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায়। আপনি এখান থেকে ধরুন আপনি দিল্লি সরাসরি পাচ্ছেন না, বা এখান থেকে আপনি উজ্জয়িনী টিকিট কাটছেন সরাসরি পাচ্ছেন না, আপনি এখান থেকে এলাহাবাদ কাটুন, এলাহাবাদ থেকে উজ্জয়িনী কাটুন কিন্তু পাবেন। হ্যাঁ, তার মানে এই নয় যে টিকিট যেদিন ওপেন হলো তার সাত দিন বাদে আপনি চেষ্টা করলে তাতেও পাবেন না, কিন্তু যেদিন ওপেন হলো সেদিনও অন্তত আটটার সময় টিকিট ওপেন হলে 9টা পর্যন্ত আমি নিজে কেটেছি, আমি সেই কারণে একেবারে দাবি করে বলছি ওই রুটের টিকিটটা কিন্তু যদি ব্রেক জার্নি করে কাটেন তাহলে পাওয়া যায়। বিলাসপুর হয়ে বিভিন্ন ভাবে,
1: এই যে সুন্দর করে একটা রুট বললেন উজ্জয়িনীর, এইটা যদি নর্থ বেঙ্গলের একটু বলে দেন, ব্রেক জার্নি করে কিভাবে নর্থ বেঙ্গলের ডাইরেক্টলি দার্জিলিং বা এনজেপি টিকিট পাচ্ছেন।
0: আমরা যেরকম ভাবে কাটি, এই যে অনেকেই আমাকে প্রশ্নও করেন ভিডিওতে যে আপনারা যখন তখন এরকম চলে যান টিকিট পান কি করে, টিকিট পাই আমি কিন্তু ব্রেক জার্নি করে, বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক জার্নি করে। ইভেন রিসেন্টলি মানে লাস্ট আমার যে একটা ভিডিও রয়েছে সাইডাং এক্সপ্রেসের, সেখানেও আমি টিকিট পেয়েছি হচ্ছে আমি কলকাতা থেকে মালদা এবং মালদা থেকে তারপরে আমি পেয়েছি আপনার নিউ জলপাইগুড়িতে নামলাম নিউ জলপাইগুড়ি। এবং এছাড়াও আমরা কলকাতা থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে বা কলকাতা থেকে বার্সোই, বার্সোই থেকে তারপরে অন্য ট্রেনে যাচ্ছি, এইরকমভাবে যে পার্টিকুলার আমাকে ওই ট্রেনটাতেই যেতে হবে, ওই স্টেশন দিয়েই যেতে হবে, আমরা কিন্তু ফেরার সময় এইরকমভাবে ব্রেক জার্নি করি। হ্যাঁ, ব্রেক জার্নি করলে একটা জিনিস অনেকেই বলবেন যে টাকাটা তো বেশি লাগে। এমনিতে ধরুন যদি আমার টিকিট ভাড়া যদি একটা ইয়ের ক্ষেত্রে যদি 800 টাকা হয়, আপনি যদি ব্রেক জার্নি করেন অবধারিতভাবে ওই টাকাটা কিন্তু 1300-1400 টাকায় গিয়ে দাঁড়াবে, কিন্তু ওই টিকিট পাওয়ার ক্ষেত্রে যদি সেই ব্যাপারটা থাকে যে আমাকে টিকিট পেতেই হবে, আমাকে যেতেই হবে, তাহলে কিন্তু করতেই হবে, সেই জিনিসের মূল্য তো বেশি আসবেই, চাহিদা অনুসারে তো বাড়বেই।
1: আমরা খুব উৎসাহিত হই ভ্রমণের ব্লগগুলো দেখে যেগুলো আপনারা দেখান সোশ্যাল মিডিয়ায়। তো এই সোশ্যাল মিডিয়ায় দেখানো ছবির তোলার পেছনে যে দৃশ্য দেখা আর বাস্তবে গিয়ে দেখার মধ্যে কতটা তফাত হয়?
0: বাস্তবে গিয়ে দেখার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি যার জন্য, আমরা মানে সরাসরি এক্সপ্রেশনে আমরা বিশ্বাস করি যে কোনো একটা জায়গায় নামলাম, এই যে বাবু সেই জায়গাটাতে সরাসরি গেল, গিয়ে কী এক্সপ্রেশন, তার কী অনুভূতি। আমি ডাইরেক্ট ক্যামেরায়, তো যারা আমাদের তা নিয়মিত ফলো করেন তারা জানেন, আমি কিন্তু ওই আগে শুটিং করে তারপরে আমি ভয়েস ওভার দিয়ে জায়গাটার বৈশিষ্ট্য বর্ণনা করছি তা কিন্তু না। সরাসরি জায়গাটাকে দেখে কী মনে হয়, ভালো তো ভালো, খারাপ তো খারাপ। যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাটাতে ঘরের ভেতরটা ভালো লাগলো না, ও কিন্তু ভিডিওতেও সেটা বলে দেয়। এই জিনিসটা
1: দেখলে বুঝতে পারি আপনাদের ভিডিওর ক্ষেত্রে। এই যে দুজন মিলে একটা ভিডিও করেন, অনেকেই আমাদের এই অনুষ্ঠানের আগে বিভিন্নভাবে প্রশ্ন করেছে যে অনিন্দ্যদার কাছে একটা প্রশ্ন থাকবে সকলে, ভিডিওটা কে করেন, কারণ ভিডিওটা এত সুন্দর হয় এবং অনেক সময় দেখা যায় অনিন্দ্যদা নিজেই করছেন, কিন্তু তবু মানুষের ওই একটু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে যদি বলে দেন কি সিস্টেমে আপনারা কাজ করেন।
2: অ্যাকচুয়ালি আমাদের দুজনের কাছেই দুটো ক্যামেরা থাকে, তো বেশিরভাগ শুটিং করে অনিন্দ্যই, আর আমিও করি, করি না তা বলবো না, কিন্তু আমরা দুজনে মিলে করি এবং বেশিরভাগটা অনিন্দ্য করে, এবং এডিটের সময় যখন যেরকম প্রয়োজন হয় সেইভাবে অনিন্দ্য এগুলোকে এডিট করে।
0: আর মেইনলি মানে যেগুলো স্টিল ফটোগ্রাফি সেই দিকটা পুরোপুরি
2: মানে স্টিল ফটোগ্রাফি আমিই করি, কারণ অনিন্দ্য এত ব্যস্ত থাকে ভিডিও নিয়ে আর কি, ওই অত দুটো একসঙ্গে ম্যানেজ করা ভীষণ কঠিন কাজ।
1: আমাদের সঙ্গে একজন বন্ধু দেখে নেবো, কে আছেন? নমস্কার, কে আছেন?
3: নমস্কার, আমি হাওড়া কোনা থেকে কুনাল চ্যাটার্জি বলছি।
1: বলুন।
3: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের অনুষ্ঠান, না আগে প্রথমেই বলে দিই যে আপনার অনুষ্ঠানটি খুব ভালো করছেন এবং খুব সময় উপযোগী অনুষ্ঠান, এবং আমার সরাসরি প্রশ্নে চলে আসি যে পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে বলতে আমি পুরী বা রাজগীর দেওঘরের কথা বলছি না, কম খরচে ঘোরানো মানে বেড়ানোর জায়গা কি কি ভালো জায়গা আছে ঘোরা বেড়ানোর জায়গা? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা কোন কোন জায়গায় গেলে মানে কম খরচে হোটেল বলুন, টিকিট বলুন, বা খাওয়া দাওয়া বলুন, বিশেষ করে বাঙালি খাবার বলুন এগুলো পেতে পারি? এই দুটো হচ্ছে আমার প্রশ্ন।
1: কুনালদা আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, শুনতে থাকুন, আপনি নিশ্চয়ই এই সমস্ত উত্তর পাবেন।
4: আমরা পরপর কমন প্রশ্ন
1: এবং পাহাড়ে বেড়াতে গেলে বা ইভেন মানে সাউথ ইন্ডিয়া গেলেও অনেকে পোস্ত খুঁজবে, এটাও খুব কমন প্রশ্ন। আসবো সেসব প্রশ্নে, যে প্রশ্নটার সূত্র ধরে এই প্রশ্নগুলোতে যাবো। সম্প্রতি আপনারা নিজেরা বেড়াতে নিয়ে

0: যাচ্ছেন, এতদিন নিজেরা বেরিয়েছেন, এখন বেড়াচ্ছেনও, সঙ্গে বেড়াতেও নিয়ে যাচ্ছেন। এই যে বেড়াতে নিয়ে যাচ্ছেন, কি কি চ্যালেঞ্জ ফেস করছেন, মধ্যবিত্ত বাঙালিকে ঘর থেকে বের করেছেন, এইবার নিয়ে যাচ্ছেন, কজনের ফ্রন্ট সিট চাই গাড়িতে, এবং কজন প্রত্যেকের মাছের পেটিটা চাই, এবং চিকেনের লেগ পিস হতে হবে,
1: এবং হোটেল রুমগুলো
0: অরিন্দ এবং শাশ্বতী সামলাচ্ছে কিভাবে, এটা আমি সবার আগে জানি।
2: এই সমস্যাটা সামলানোর ব্যাপার হচ্ছে, যদি বলেন যে বেড়ানোর এই যে পরিকল্পনাটা, পরিকল্পনাটা করার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে আমাদের প্রচুর ফলোয়ার্স, মানে যারা আমাদের সাথে আছেন, আমাদের পরিবারে যারা আছেন, এনারা প্রচুর মানুষ আমাদের বলেছেন যে আমাদের সাথে তারা বেড়াতে যেতে চান, আমাদের সাথে করতে চান, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই কাজটা করতে গেলে আমার মনে হয়েছে যে সম্পূর্ণ নিজের উদ্যোগেই করা ভালো, এটা কারোর প্রতি নির্ভরশীল হয়ে করা একেবারেই উচিত না। মানে ধরুন অন্য কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভায়া হয়ে সেই রকমভাবে করা উচিত না। আপনি যদি নিজে করতে পারেন, সমস্ত সরকারি নিয়ম মেনে, সমস্ত ধরনের যা যা পদ্ধতি আছে একটা ট্রাভেল এজেন্সি চালাতে গেলে বা একটা প্রতিষ্ঠান চালাতে গেলে, যে সকল নিয়ম আছে আপনি যদি সম্পূর্ণভাবে সেগুলো মেনে করতে পারেন, তবে সম্পূর্ণ নিজের কাঁধে দায়িত্বটা নিয়ে নিজের উদ্যোগে এই কাজটা করা উচিত।
0: খুব অফিশিয়াল একটা উত্তর পেলাম আমি।
2: কখনোই এটা অন্যের ঘাড়ে যে আমি কাজ করব, আমি বেড়াতে নিয়ে যাব, লোকে আমাকে দেখে বেড়াতে আসবে, অথচ আমি যাব অন্যের ঘাড়ে মানে ভর করে, সেটা কখনোই আমার কাছে কাম্য না বা আমাদের কাছে কাম্য না। এবং সেই কারণেই শাশ্বতী এই যে এজেন্সিটা খুলেছে। এইবারে শাশ্বতী দ্বিতীয় যে কথাটা বলবে,
0: আমি একটা প্রশ্ন রাখবো, খুব অফিসিয়াল একটা উত্তর পেয়েছি আমরা, গুরু গম্ভীর একটা নিয়ম মাফিক, এবার আমি হিউম্যান টাচের প্রশ্নটা আপনার কাছে রাখবো,
2: সেইটা শাশ্বতী বলবে, কেননা পুরো বিষয়টা চালাই হচ্ছে।
1: এবং আপনারা বলছিলেন মহিলাদের সংখ্যা অনেক বেশি,
3: একদম একদম তাই, কারণ আমাদের একদম খুব ভালো একটা প্রশ্নের সম্মুখীন হলাম, যেটা এই চ্যানেলের মাধ্যমে সবার কাছেও সেটা এসে পৌঁছাবে বলে আমি ভীষণ ভালো করে উত্তরটা দিয়েও দিচ্ছি আর কি।
0: মানে শুধু লেগ পিস তোলেন নাকি গাড়িতে?
3: না, আমাদের যেহেতু আমরা যেহেতু বেশি দিন হলো এই ট্রাভেল বিজনেসটা শুরু করিনি, তা আমরা যবে থেকে শুরু করেছি, যেহেতু আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, তো আমি মনে প্রাণে চাই যে আমার মতো মানুষ যারা আর কি একটুখানি ধর্ম ভীরুই বলবো আমি, তারা আর কি আমাদের মানে সাথী করে আমাদের সঙ্গে নিয়ে তারাও আর কি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করুক। তো এটা তখনই সম্ভব যখন তাদের সেই অভিজ্ঞতাটা আছে, এবং আমার মনে হয় আমার অনিন্দ্য দুজনের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কীভাবে ঘুরতে হবে, কীরকমভাবে কোন পরিস্থিতিতে কীরকম প্রয়োজনীয়তা অবলম্বন করতে হবে, সেটা আমাদের ধ্যান ধারণা যথেষ্ট আছে। সেই জন্যই আমি অনিন্দ্যকে বলেছি যে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গই আগে চাইবো কমপ্লিট করাতে। তো সেই সূত্র ধরে বলি, আমাদের সঙ্গে কিন্তু বেশিরভাগই সিনিয়র সিটিজেন যান। আমি ফোন তুলে যখন জিজ্ঞাসা করি, হ্যাঁ বলুন, তখনই প্রথম যে ওয়ার্ডটা আমার আসে, হ্যালো আমি একজন সিনিয়র সিটিজেন বলছি, মানে সিনিয়র সিটিজেন কথাটা আমি এত আমার সঙ্গে জড়িয়ে গেছে। আমি আজকে একজন, আজকেই হয়েছে ঘটনাটা, দুপুরবেলা একজন ফোন করেছে বলছে আমি একজন সিনিয়র সিটিজেন বলছে, আমি তখন উল্টো দিক থেকে আমিও বলে ফেলেছি আমিও সিনিয়র সিটিজেন, মানে আমার সঙ্গে ওতপ্রোতভাবে বোধ হয় কথাটা জড়িয়ে গেছে। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। সিনিয়র সিটিজেন নিয়ে গেলে যেসব সমস্যার সম্মুখীন হই আর কি, সেগুলো হচ্ছে, একটা আমরা প্রথমেই যেটা বলে রাখি যে আপনাদের হাঁটু কোমর কিছু সমস্যা আছে কি, তো উল্টো দিক থেকে যদি আমরা সেই ভালো রেসপন্সটা পাই যে না আমরা যথেষ্ট চলাফেরা করতে পারি, আমাদের সঙ্গে কিন্তু 80-81-82 বছরের
2: মানুষও
3: যান, আমরা কিন্তু নির্দ্বিধায় তাদের নিয়ে যাই। কিন্তু আবার এরকমও হয়েছে, আমি 60-62 বছর বয়স বা 56-57 বছর বয়স যদি বলছেন না আমার হাঁটু রিপ্লেস হয়েছে, আমার অতটা হাঁটতে অসুবিধা, আমরা কিন্তু বলি আপনারা ভাবনা চিন্তা করুন, বাড়িতে আমরা আইটিনারি পাঠিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু খুব ভালো করে আইটিনারি দেখুন, কারণ ভ্রমণ মানেই কিন্তু হাঁটা চলার মাধ্যমে, আপনি টাকা দিচ্ছেন এরকম নয় যে আমি আপনাকে সমস্ত কিছু একদম দোরগোড়ায় দাঁড়িয়ে করে দেবো, আপনাকে কিছুটা অন্তত হাঁটতেই হবে, আর না হাঁটা চলার মধ্যে যদি আপনি ভ্রমণ করেন সেই জায়গা
2: গতবারে যখন গুজরাটে গিয়েছিলাম, আমরা বেনারসে গিয়েছি, আমাদের ভিডিওতে নিদর্শন রয়েছে, যারা গেছেন কারোর 78 years old, কারোর 84 years old, অথচ কি ফিট, সেই অসিঘাটে ভোরবেলায় আরতি দেখতে যাচ্ছেন তারা আমাদের সাথে সমান তালে পাল্লা দিয়ে, অথচ 45 years যারা তারা ঘরে শুয়ে রইলেন, তারা যেতে পারলেন
3: একদম তাই।

0: আর তাছাড়া আপনি যেটা বলছেন
1: নানান রকম বিষয় নিয়ে চাহিদা,
0: আমরা প্রথমত সেই রকম এখনো সব জায়গায় যে আমরা কিচেন সেট আপ নিয়ে যাই তা কিন্তু নয়। আমরা চেষ্টা করি এমএপি প্ল্যানে, যান হয়তো যারা আমাদের শুনছেন বা দেখছেন তারা জানেন এমএপি প্ল্যান হলো ব্রেকফাস্ট আর ডিনারটা হোটেলের সঙ্গে আমাদের থাকে, আর লাঞ্চটা আমরা বাইরের যে কোনো একটা ভালো হোটেলে খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ, আমরা গুজরাট ট্রিপ যেটা ধরুন 4-5 দিনের মধ্যে হলে আমরা এই প্ল্যানটায় যাই, আর যদি তার বেশি হয় তাহলে কিন্তু তখন আমরা কিচেন সেট আপ নিই। তার কারণ হলো অত দিন ধরে ধরুন গুজরাটের মতো জায়গায় আমরা কিচেন সেট আপ নিয়ে গেছি, কারণ অত বড় জায়গায় এত দিন ধরে বাইরের খাবার খেলে অনেক মানুষ অসুস্থ হয়ে যেতে পারে।
1: অত দিন ধরে নিরামিষ খেলেও দুঃখ হতে পারে
0: না, গুজরাটে কিন্তু সব জায়গায় নিরামিষ নয়, কিছু কিছু জায়গায় আমিষ খাবার হোটেলও আছে এবং পাওয়াও যায়,
2: যেমন ভুজ, আহমেদাবাদ এসব জায়গায়।
0: কিন্তু তবুও আমরা চেষ্টা করি সেখানে কিচেন সেট আপ নিয়ে যাওয়ার। আর যেটা সম্মুখীন আপনি বললেন লেগ পিসের, সত্যি বলবো মানে মনীষা যে এই সমস্যার না আমরা সম্মুখীন হইনি। আমাদের মানুষজন যারা আমাদের পরিবারের অন্তর্গত, আমি পরিবারই বলবো, এক্সটেন্ডেড পরিবার কথাটা আমার কাছে ভীষণ ছোট, আমাদের পরিবারের তারা ভীষণ অ্যাডজাস্টেবল বলবো, ভালো মানুষ, মানে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই চ্যানেলের পক্ষ থেকে, এই চ্যানেলের মাধ্যমে আপনাদের FM এর মাধ্যমে যে এত আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আর সিট নিয়ে যদি বলেন যে ফার্স্ট সিট সেকেন্ড সিট, সেটা আমাদের কোনো অপশন নেই, তার কারণ আমরা প্রথমেই যেদিন যিনি বুক করেন, ধরুন আজকে যদি টাকা দিয়ে বুক করেন, ধরুন এক্ষুনি আমাকে টাকা দিলেন, আমি তার মিনিট 5-এর মধ্যে রিসিভ কপি পাঠিয়ে তার বাস নাম্বার দিয়ে দিই,
2: মানে সিট নাম্বার,
0: হ্যাঁ বাসের সিট নাম্বার দিয়ে দিই, এবং সেটা চেঞ্জেবল, মানে আপনি যদি আজকে 1-2 বসেন পরের দিন বসবেন 5-6, এটা একবারে ম্যান্ডেটারি, এমন নয় আমার বয়স 80 আমি তো বসতে পারবো না পেছনে, তার জন্য আমরা প্রথম থেকেই বলে দিই। দেখুন আমাদের আইটিনারিতে সব লেখা থাকে, আপনারা ওটা ফলো করুন, সেই জন্য এই নিয়ে আমাদের বিতণ্ডা তৈরি হয় না।
2: আসলে আপনারা যেটা বলতে চাইছেন যে এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হোটেলের রুম এই সেই ব্যাপারগুলোর মেইন ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনি আগের থেকে যদি সমস্যাগুলো জানেন তাহলে সেই সমস্যাগুলো প্রতিরোধ করবার জন্য যে যে কাজ নেওয়া দরকার, যে যে পথ নেওয়া দরকার, সেটারও প্ল্যানিং কিন্তু আপনার কাছে থাকবে, এবং এই প্ল্যানিংটা কিন্তু খুব ভালোভাবে আমরা দুজনে এই কাজটা মানে করি, বিশেষ করে আমি ওকেই বলবো যে এই যে ব্যাপারগুলো,
0: আমরা হোটেল যে রুমস গুলো সব একদম ঠিক বলেছেন, কাউড ব্যালকনি আছে কাউড ব্যালকনি নেই, সেটা তো দেখুন এইখানেই হচ্ছে, আমি বলছি যে আমাদের পরিবারের যারা সদস্য আমাদের সঙ্গে যান, বাইরের যারা যান আমাদের সঙ্গে, সবাইকে ধন্যবাদ যে এই নিয়ে কিন্তু কোনো রকম তারা মানে কথা তোলেননি যে কেন আমি পেলাম না। আমরা লটারির মাধ্যমে রুম সিলেক্ট করি, ধরুন আমাদের 10টা রুম বা 20টা রুম, আমরা কিন্তু প্রথমেই সেটাকে উল্টে আমাদের চাবিগুলো রাখি, তাদের নাম ধরে যে যেরকম টাকা দিয়েছে সেই সিরিয়াল ওয়াইজ আমরা ডাকি, এবং তারা এসে একটা করে চাবি তুলে নেয়। তার ফলে কি হয়, তাদের নিজেদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব, তারা পুরো ভাগ্যের উপর ছেড়ে দিল, আপনি লাস্টে বুক করেছেন অথচ পেয়েছেন ব্যালকনি রুম, সেটা তো আপনার ভাগ্য, সুতরাং আমাকে যেখানে বলার কিছু থাকে না।
2: মানে লটারির মাধ্যমে যদি রুম সিলেক্ট করেন, এইগুলো বিভিন্ন ছোট ছোট ব্যাপার অনেকেই করে থাকেন, তো আমরাও করে থাকি, এবং সব থেকে বড় কথা এইসবের পরেও সমস্যা আসে, কিন্তু যদি আপনার সাথে যারা ঘুরতে যাচ্ছেন তারাও যদি সম মানসিকতা সম্পন্ন হন, সম মনস্ক হন, তাহলে কিন্তু এটাই যেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের কাছে এটা একটা বিরাট বড় সৌভাগ্য বলতে,
1: ছোটরা যায় বাচ্চারা যায়,
2: বাচ্চাটা মানে একদম যে বাচ্চা মানে একেবারে সেই রকম না,
0: আমাদের একদম ছোট বাচ্চা একটা ট্রিপে দুটো ট্রিপে গিয়েছিল, একদম ছোট বাচ্চা,
1: সেই গল্প শুনবো, তার আগে দেখে নেব ফোনে কোন লিসনার আছেন। হ্যালো, কে আছেন?
3: নমস্কার।
1: নমস্কার, নমস্কার,
3: আছি কি অরিমেশ ভট্টাচার্য কথা বলছি,
1: বলুন।
3: খুব তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান হচ্ছে, আমার দুটি প্রশ্ন আছে। এই লক্ষ্মী পুজোর সময় থেকে কালী পুজোর সময় পর্যন্ত সময়টাতে যদি পকেট ফ্রেন্ডলি বাজেটে পশ্চিমবঙ্গের মধ্যে ঘুরতে চাই তাহলে কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনাদের সঙ্গে ভিন্নভাবে সক্ষম মানে যারা তথাকথিত প্রতিবন্ধী মানুষ আর কি, ধরুন কেউ দৃষ্টিহীন হতে পারেন, কেউ অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ হতে পারে, তারা যদি যেতে চান সেই তাদের জন্য কোন রকম ব্যবস্থা আছে কিনা যদি একটু বলেন। নমস্কার,
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন। বেশ চলে আসবো বাজেট ফ্রেন্ডলি আলোচনায়। তার আগে ছোটরা যায় কিনা এটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা যদি আগে শেষ করি।
4: মানে ছোটদের নিয়ে গেলে তো একটা আলাদা প্রিপারেশন লাগে।
0: হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই যে ভেরি রিসেন্ট পুরুলিয়া করে এসেছি, সেখানে দুটো বাচ্চা গিয়েছিলাম, একদম পুচকি পুচকি, একজন বোধহয় আড়াই বছর, একজন বোধহয় তিন বছর, দুটো ছোট বাচ্চা। কিন্তু অদ্ভুত

0: আর মানে আমরা যে এত সুন্দর একটা ট্রিপ করলাম, যদিও ট্রিপটা ছোট ছিল 3 দিনের, আমি মানে আমি ওদের মানে আমি ওদের বাবা মাকে মানে ওদের প্যারেন্টসদের আমরা থ্যাঙ্কস জানিয়েছি যে এত ভালো ওনারা মেনটেন করতেন তাদের মানে সমস্ত কিছু, কান্না কাটি বলুন, বলে না যে একটু আপনি গিয়ে বলুন গরম জলের ব্যবস্থা আছে নাকি, বা আপনি গিয়ে বলুন এই দুধটা পাওয়া যাচ্ছে না, বা আপনি গিয়ে একটু গলা ভাত করে দিন, আমার কিন্তু এসবের সম্মুখীন হতে হয়নি, এই সেটাও ক্রেডিট হচ্ছে তার বাবা।
1: কিন্তু আরও একটা বড় কারণ, এই যে সমস্যাগুলো, এই যে হোটেলের সমস্যা বা এই জাতীয় সার্ভিসিংয়ের সমস্যা হয় না, এটা আমি দাবি করে বলছি না, আমরা চেষ্টা করি সবসময় যে কোনো জায়গাতেই যখন আমরা যাই, আমরা কিন্তু সেই জায়গার মানে বেস্ট যে অ্যাকোমোডেশন সেইটা কিন্তু দেওয়ার চেষ্টা করি। এই কারণে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রিপের হোটেলগুলো কিন্তু যেখানে 3-star ক্যাটাগরির হোটেল অ্যাভেলেবেল আমরা 3-star নেব। যদি যেমন ধরুন কোনো জায়গায় অ্যাভেলেবেল নয়, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। রিসেন্টলি আমি বিষ্ণুপুরে ট্রিপ করে এলাম, বিষ্ণুপুরে অনেক হোটেল আছে কিন্তু ওখানে 1 and only 3-star হোটেল যেটা, আমরা কিন্তু সেটাই প্রোভাইড করেছি। এবং হ্যাঁ, এবং ঠিক তার সাথে হোটেলের সাথে সেখানকার খাওয়া দাওয়া সব কিছু নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের রেটটা তাতে কিন্তু একটু হাই হয়।
2: আমাদের বন্ধু একটু আগে ফোন করলেন, আমাদের যে লিসেনার, তিনি কিন্তু বললেন যে যদি কোনো প্রতিবন্ধী মানুষকে নিয়ে আপনারা যান,
1: এইবারে
2: এই ধরনের ক্ষেত্রে কি,
1: এই ধরনের ক্ষেত্রে যখন এই ধরনের হোটেলে থাকি আমরা, তার ফলে হয় কি, এই হোটেলে আপনি লিফটের সুবিধা পাবেন, আপনি হুইল চেয়ারের সুবিধা পাবেন, এই জাতীয় সুবিধাগুলো পাবেন। এবং ধরুন অন্যান্য কোনো যদি সমস্যা থাকে, বিশেষভাবে সক্ষম মানুষ যারা, আমি তাদের জন্যই বলছি যে বিশেষভাবে সক্ষম মানুষের ক্ষেত্রে অবশ্যই তার সাথে আর একজন থাকবেন, এবং তিনি আমাদের আগের থেকে বললে, ধরুন আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, যেমন ধরুন হোটেলে ধরুন গ্রাউন্ড ফ্লোরের রুম দেওয়া, যদি ওপরের ফ্লোরে, যদিও লিফট থাকলে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তবুও, বা যে ধরনের পরিবেশে তারা অভ্যস্ত, যে ধরনের একটা ধরুন যে কোনো একটা 3-star হোটেলেই যেমন একটা প্লেগ্রাউন্ড থাকে, একটা সেখানে স্লিপ মানে কোনো ধরনের এন্টারটেনমেন্টে যদি তারা অভ্যস্ত হয় সেটা, তারপরে গানের ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন ব্যবস্থাগুলো থাকে, যে জিনিসগুলো তাদের কিন্তু ডিফারেন্টলি একটা এন্টারটেনমেন্ট দিয়ে থাকে। এবং অন্যান্য ক্ষেত্রগুলো, যেমন ধরুন একটা জায়গায় যখন আপনি যাচ্ছেন, তখন তিনি যখন সাথে থাকছেন তখন তো কোনো অসুবিধা হয় না, কিন্তু ধরুন সেই জায়গাতে আমি কখনোই আমি তাকে এন্টারটেন করবো না যে আপনি একটা পাহাড়ের উপরে বা একটা ঝর্ণার ধারে যান, কেননা সেখানে আমার একটা সিকিউরিটির প্রশ্ন থাকবে। এখানে আমি সবাইকেই কিন্তু এক্ষেত্রে সচেতন আমরা করবো যে, আর তাছাড়াও যে বাজেট ফ্রেন্ডলি যেটা বললেন, যে পশ্চিমবঙ্গের মধ্যে বলুন বা বাইরে, আপনি পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গাতেই কিন্তু বাজেট ফ্রেন্ডলিও আপনি।
2: এই বাজেট ফ্রেন্ডলি কোথায় যেতে পারবো সে প্রশ্নে আসবো, ঘড়ির কাঁটা বলছে আমাদের 10 মিনিটের বিরতিতে যেতে হবে,
3: সংবাদ বিরতি।
2: হ্যাঁ, কিন্তু আমরা ফেসবুকে যেমন লাইভে ছিলাম ঠিক সেরকম লাইভে থাকবো, অর্থাৎ আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের পেজ থেকে যারা আমাদের দেখছেন তারা দেখতে পাবেন, যারা রেডিওয়ে শুনছেন 10 মিনিট তাদের থেকে আমরা বিরতি নেব, আবার সংবাদ বিরতির পর ঠিক 10:10 রেডিওতে ফিরব। কিন্তু যারা লাইভে আছেন তারা দেখুন, শুনতে থাকুন আমাদের,
3: এবং আমাদের প্রশ্ন করতে থাকুন। আমাদের
4: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না বলে আরবিআই আজ জানিয়েছে। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। গত 12 বছরে পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে যেখানে আমদানি বাড়ানোর চেষ্টা করা করা হতো, আজ ভারত সেখানে রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত।

0: আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে।
1: ভারত কে রেজিলিয়েন্স কি চর্চা হতি, পলিসি প্যারালাইসিস কি চর্চা হতি থি, আর আজ রিফর্মস এক্সপ্রেস কি চর্চা হতি। তব ইম্পোর্ট বাড়ানে কে রাস্তে খোঁজে জাতে থে, আর আজ এক্সপোর্ট কে নয়ে রেকর্ড বন রহে হ্যায়। তব হাম অপনি জরুরত কে মোবাইল ফোন ভি ইম্পোর্ট করতে থে, আর আজ মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোন কা জলবা হ্যায়। তব পুরে ভারত মে ব্ল্যাকআউট ये ग्লোবাল হেডলাইন বনতি থি, আর আজ ভারত কি সোলার পাওয়ার ক্যাপাসিটি কে চর্চে হতে হ্যায়।
0: ভারতের রূপান্তরের আরেকটি বড় উদাহরণ হিসেবে কৃষিক্ষেত্রকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ লক্ষ্য করা গেছে, যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে তাদের মূল ঘাঁটিতে আঘাত হানা হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। জিএসএমএ হল বিশ্বজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2026 এর আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা অত্যন্ত জরুরি। বিকাশশীল দেশগুলির রূপান্তরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া ক্রমবর্ধমান ডিজিটাল ও সাইবার জালিয়াতি মোকাবিলায় প্রযুক্তিভিত্তিক সমাধানের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে অবিচ্ছিন্নভাবে 25 বছরের জনসভা পূর্ণ করেছেন। এই মাইল ফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডোমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার নেতৃত্বে প্রশংসা করে বলেছেন যে তাঁর অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বাড়িয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের অবিচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে একটি বিরল সাফল্য বলে বর্ণনা করেছেন। ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। কৃষ্ণসাগরে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ধরনের আক্রমণ বাণিজ্যিক জাহাজের চলাচল এবং নাবিকদের উপর বড় ধরনের হুমকি ডেকে আনছে। তিনি বলেন,
2: কল সে লেকে আজ তক হমনে দেখা হ্যায় কি চার জাহাজো পর অ্যাটাক হুই হ্যায়। ইস হামলে কি হম ঘোর নিন্দা করতে হ্যায়। ইসসে হামারে জো বাণিজ্য কি নৌ পরিবহন হ্যায়, সাথ মে জো হামারে নাবিক সমুদায় কে লোগ হ্যায়, উনকো খতরে কে দায়রে মে লায়া জা রাহা হ্যায়। পহলা জাহাজ এমবি রায়োদ মামাদোভ, ইয়ে ভি ব্ল্যাক সি মে ইস পর অ্যাটাক হুই, জিসমে তিন ভারতীয় নাগরিক থে, উসমে সে এক ভারতীয় নাগরিক কো চোট পৌঁছি অর উনকো ওয়াহাঁ পর অস্পতাল মে উনকা উপচার চল রাহা হ্যায়।
0: এছাড়া টোগোর পতাকাভাই আলফা ওয়াতান নামের আরও একটি জাহাজও গতকাল আক্রমণের শিকার হয়েছে। উত্তেজনা প্রশমিত করতে এবং এই অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে ভারত আবারও আলাপ আলোচনা ও কূটনীতির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 এবং আন্তর্রাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। বৈঠকে দুই দেশের পক্ষ থেকে সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে, রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করে যাবে। ঋণের গতিতে সামান্য ওঠানামা অর্থনীতিকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলেও জানান তিনি। গভর্নর বলেন, রিজার্ভ ব্যাংকের সমস্ত সিদ্ধান্ত মূলত দেশের বিকাশ ও মূল্যবৃদ্ধির পরিস্থিতির উপর নির্ভর করবে, তবে আন্তর্জাতিক পরিস্থিতির উপরও নজর রাখা হবে। শ্রী মালহোত্রা আরও জানান, পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়ানো, অপরিশোধিত খনিজ তেলের আন্তর্জাতিক দামে ওঠানামা, উন্নত দেশগুলিতে বন্ডের সুদের হার বৃদ্ধি এবং মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলিও তাদের সুদের নীতি আরও কড়া করতে পারে বলে তিনি জানান।

0: জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। খরিফ মরশুমে উৎপাদন বৃদ্ধি, অনুকূল আবহাওয়া এবং বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু হওয়ায় দেশে পেঁয়াজের যোগান আরও বেড়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, যোগান বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের মতো প্রধান উৎপাদনকারী রাজ্যগুলি থেকে যেমন নতুন খরিফ পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, তেমনি মজুদ পেঁয়াজ থেকেও বাজারের চাহিদা মেটানো হচ্ছে। আগামী সপ্তাহগুলিতে এই রাজ্যগুলি থেকে পেঁয়াজের যোগান আরও বাড়ার সম্ভাবনায় উৎসবের মরশুমে বাজারে পেঁয়াজ উপযুক্ত মূল্যে মিলবে বলে আশা করা হচ্ছে। উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি মূল্যে সাধারণের মধ্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। নাফেডের মাধ্যমে মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ কিনে 35 টাকা কেজি দরে সাধারণের মধ্যে বিক্রি করা হচ্ছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং আজ বলেছেন, ভারতীয় বিমান বাহিনী এখন নির্দিষ্ট যুদ্ধ সরঞ্জাম বা প্ল্যাটফর্ম কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে সক্ষমতা কেন্দ্রিক কৌশলের দিকে মনোযোগ দিচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন কার্যক্রম উপাদানগুলোর মধ্যে সমন্বয় সাধনের উপর বিশেষ জোর দিচ্ছে। নতুন দিল্লি সুব্রত পার্কে বিমান বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। উল্লেখ্য, আগামীকাল বিমান বাহিনী দিবস উদযাপিত হবে। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অণুর গঠন ও রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রকৃতিতে প্রাণের সৃষ্টির সময় কেন শুধু নির্দিষ্ট কিছু অণু তৈরি হয়, বিজ্ঞানীরা এতদিন এর উত্তর খুঁজছিলেন। এই দুই বিজ্ঞানী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গবেষণাগারে নিখুঁতভাবে নির্দিষ্ট অণু তৈরির পদ্ধতি আবিষ্কার করে সেই রহস্য সমাধান করেছেন। ওষুধ তৈরি এবং আধুনিক রসায়নে এই আবিষ্কারের বিরাট ভূমিকা রয়েছে। পুরস্কারের 1,20,00,000 সুইডিশ ক্রোনা এই দুই বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। ইয়েমেনে সংঘর্ষরও তীব্র হয়েছে। হুথি বিদ্রোহীরা আজ সকালে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং আভা বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়। তবে সৌদি জোট দাবি করেছে, তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে দিয়েছে। এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহক হিসেবে নেতৃত্ব দেবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগুয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমগ্র এশিয়ার অ্যাথলিটরা এতে অংশ নিচ্ছেন। প্যারা ব্যাডমিন্টন তারকা প্রমোদ ভগত 2014-2023 সালের মধ্যে এশিয়ান প্যারাগেমসে 2টি সোনা এবং 4টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক জিতেছেন। অন্যদিকে প্যারা টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল 2018-2023 সালের মধ্যে 1টি রুপো এবং 1টি ব্রোঞ্জ সহ 2টি এশিয়ান প্যারাগেমস পদক জয় করেছেন। ভারতের কৃষ্ণপ্রসাদ গাড়াগা এবং পৃথিবী কৃষ্ণমূর্তি রায়ের জুটি ফিনল্যান্ডের ভান্তে আর্কটিক ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ফিরে এলাম আবারও
2: গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
1: যেহেতু আবারও সঙ্গে স্পেশালিস্টে ফিরে এলাম, সেহেতু আপনারা আবার আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমগুলো জানেনি নিশ্চয়। একবার বলে দিই, 2248-8085 যেরকম টেলিফোন করছিলেন লিসনাররা, সেরকম টেলিফোন করতে থাকুন। আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903052992 আর সেই সঙ্গে আকাশবাণী কলকাতা এবং 100.1 FM Gold কলকাতা আমাদের এই দুটি ফেসবুক পেজে আজকের এই মুহূর্তে সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানের যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে এসেও কিন্তু আপনারা যেরকম প্রশ্ন রাখছেন সেরকম রাখতেই পারেন। আর আমরা বেড়ানোর কথা বলতে বলতে মনে হয় যে একটা হঠাৎ অভিজ্ঞতার কথা জানতে ইচ্ছে করলো, যে কখনো

0: কি গিয়ে কোথাও বেড়াতে গিয়ে মনে হয়েছে যে আপনাদের পূর্বের যে অভিজ্ঞতা ছিল বা যেভাবে ভেবেছিলেন গিয়ে দেখেছেন সম্পূর্ণ বিষয়টা আলাদা, অবাক হয়ে গেছেন বা নতুন চোখে দেখেছেন জায়গাটাকে,
1: বা বিরক্তও হয়েছেন? হতেই পারে।
2: যদি বলেন যে অবাক হওয়া যা ভেবেছিলাম তার থেকেও বেশি কিছু, যদি এটা বলেন তাহলে বলবো হচ্ছে মুন্সিয়ারি।
0: আচ্ছা,
2: সে যে কি
3: মুন্সিয়ারির সঙ্গে আমি একটা জায়গার নাম না বলেই পাচ্ছি না, সেটা হচ্ছে সান্দাকফুজি, যেখানে এরকম অবাকও হয়েছিলাম, আবার এমন একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলাম, মানে ওই একই জায়গায় দুটো স্মৃতি আমাদের আঁকড়ে ধরে আছে।
1: কিরকম বিপর্যয় একটু সেই গল্পটা শুনুন।
3: হ্যাঁ, মানে সান্দাকফু তো সবারই একটা ড্রিম ডেস্টিনেশন বলা যায়, ওই অপূর্ব শোভা চট করে তো আমরা পেয়ে উঠি না, আমরা যেহেতু ডিসেম্বর মাসে ভ্রমণ করেছিলাম, হ্যাঁ প্রচণ্ড -5 টেম্পারেচার ছিল, আর তখন 22 সাল, আমার যতদূর মনে পড়ছে ডিসেম্বরের ওই 8 তারিখ বোধ হয়, এরকম 7-8 তারিখ আমরা গিয়েছিলাম, তখন -5 টেম্পারেচার ছিল, সঙ্গে ছিলেন আমার মা এবং মাসি দুজনেই ছিলেন, এবং দুজনে তখন বয়স ছিল আমার মায়ের 68 ইয়ার্স ওল্ড, আমার মাসি ছিল 65 ইয়ার্স ওল্ড।
0: আচ্ছা, সান্দাকফুতে
3: ডিসেম্বরে তো আমরা না একটু হটকারী সিদ্ধান্ত নিয়েছিলাম বলা যেতে পারে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে তখন বিয়ে চলছিল, আমরা সেইভাবে কোনো প্রিপারেশন না নিয়ে ওই বিয়ে বাড়ি থেকেই আমরা প্রায় চলে গিয়েছিলাম সান্দাকফু।
0: আচ্ছা,
3: তো
1: হ্যাঁ বলুন আপনি।
3: তো আমাদের তো আমরা চলে গিয়েছিলাম সান্দাকফুতে, তো তার ফলে কি হয়েছিল, আমরা ওখানে যে অক্সিমিটার সঙ্গে নিয়ে যেতে হয় বা একটা অক্সিজেন ক্যান নিয়ে যেতে হয় বা কিছু আরো মেডিসিন নিয়ে যাওয়ার দরকার ছিল, তখন না এতটা অভিজ্ঞতাও ছিল না, যেমন এখন দাঁড়িয়ে আমরা অনেক কিছু বলতে পারি, তখন আমরা সদ্য ইউটিউব করছি এবং সঙ্গে এইসব দুর্গম জায়গায় কখনো যাইও নি, এই জন্য আমরা তাদের দুজনকে নিয়ে চলে গেছি। আমার মা দেখছি ওখানে পৌঁছানোর পর কেমন যেন একটা ভুল বুকছে মনে হচ্ছে, একদম মানে একদমই ভুল ভাল বুকছে
0: অক্সিজেন লেভেলটা,
3: হ্যাঁ আমরা তো বুঝতে পারছি না, ভয় পেয়ে গেছি, রাত কেটেছে প্রচন্ড ঠান্ডা, মানে সারা রাত প্রায় আমরা জেগে আছি আর কি, ভোরবেলা হচ্ছে আমরা 4:30-4:45 সময় উঠে আমরা সূর্যোদয় দেখতে গেছি, আমার মা দেখছে সকালবেলায় বসে আছে আর কি, বসে আমাকে এমন সব কথা বলছে এবং অসংলগ্ন কথাবার্তা, যে বাড়িতে অনেক লোকজন এসছে রান্না করতে হবে, আমি তাহলে গেলাম এরকম, মানে আমি তো অবাক, তা আমি আর অনিন্দ আলোচনা করছি এটা কী করে হচ্ছে, তা আমার মাসি তখন বলল তোরা তাড়াতাড়ি চলে যা, সূর্যোদয়টা এসে দয়টা দেখে আয়, আমরা আর বেরোবো না, তো তারপরে আমরা নিচে নামার ব্যবস্থা করি। তো আমরা দুজনে কোনো রকমের সূর্যোদয়ের দেখতে গিয়ে তো সত্যি মানে যেটাকে বলে ওইরকম একটা সৌন্দর্য দেখছি, অথচ পেছনে টান রয়েছে মা বা ওরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, তা আমরা এসে হোটেলের লোককে বললাম ওই সূর্যোদয় দেখে এসে যে এরকম এরকম একটা সিচুয়েশন, আমার মায়ের কথা অসংলগ্ন হচ্ছে, ওনারা তাড়াতাড়ি অক্সিমিটার নিয়ে আমাদের কাছে আসে, এসে অক্সিজেন লেভেল পরীক্ষা করে দেখছে আমার মায়ের তখন অক্সিজেন 68,
0: সাংঘাতিক অবস্থা,
3: মানে
1: কোলাপস করে যেতে পারতেন যে কোনো মুহূর্তে,
3: 68
0: শুরু হয়ে গিয়েছিল।
3: মা ওনারা বললেন যে আমরা রসুন জল করে খাইয়ে দিচ্ছি, দেখুন পাহাড়ি মানুষরা কিন্তু অনেক
1: জানেন,
3: টোটকা জানেন, ওনারা রসুন জল খাইয়ে দিলেন, দিয়ে বললেন এক্ষুনি নেমে যান আর কোনো দিকে তাকাবেন না। তো মাকে প্রায় কোলপাঁচা করে আমাদের যিনি ড্রাইভার ছিলেন, বাচ্চা ছেলে ও ভীষণ সহায়তা করেছিল, ও সঙ্গে সঙ্গে আমাদের নিয়ে নিচে নামতে শুরু করলো, আর আমাকে শুধু একটা কথাই হোটেল থেকে বলে দিলেন যে উনি যেন কোনোভাবে ঘুমিয়ে না পড়ে, উনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যা আছে। এবার মাকে ওই অতটা রাস্তা, NGP তো কম দূরত্ব নয়, তো ওখানে অতটা রাস্তা আসা আমার পক্ষে কিন্তু ভীষণ,
2: মানে ও সারা রাস্তা এক্সারসাইজ করাতে করাতে বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজ গুলো করাতে করাতে নিয়ে আসছে,
3: নিয়ে এসেছি, ঘুমিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু ওই যে ব্রিদিং এক্সারসাইজ তাতে দেখলাম 72 হয়েছে, বেড়েছে, এটা আমার একটা আশ্বস্ত হলাম। তো 1 ঘন্টা ওনাকে অক্সিজেন দেওয়া হলো, তাতে করে যে খুব লাভবান হলাম তা না, তখন ওনারা বললেন যে এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা আপনাদের অ্যাম্বুলেন্স দিয়ে আপনাকে এক্ষুনি নিয়ে চলে যান। তো আমি মানে অনিন্দ আর আমার মাসি পেছনে ড্রাইভারের সঙ্গে গেলেন গাড়িতে, আমি একা মাকে অ্যাম্বুলেন্সে করে NGP-তে নিয়ে এসে ওই রাত্রে ওখানে অ্যাডমিট করে, মানে ওই একটা ভয়াবহ পরিস্থিতি।
2: আসলে ব্যাপারটা হচ্ছে যে যেটা বললো যে এই যে বয়সটা শুনে যে মনে হয় বয়সটা

0: কিন্তু কিছু না, কেননা ওর মানে আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ফিট, মানে আমাদেরকে হার মানিয়ে দেওয়ার মতন ফিট। এখনো নিয়মিত তারা গ্রুপ করে তারা বেড়াতে যান, নিজেরা গ্রুপ করে, এমন নয় যে কারোর মাধ্যমে যাচ্ছেন, এই রকম ফিটনেস তাদের। কিন্তু সেই জন্যই
1: তো সিচুয়েশন,
0: সেই কারণেই আর কি ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে আরো ইয়ে হয়ে গেছে।
2: আমরা আমরা যেহেতু মারা সবসময় বেড়ানোর মধ্যে থাকে,
0: সবসময়
2: এরকম সম্মুখীন হয়নি, এই

0: লেভেলটা কম আছে। শুধু বয়স্ক মানুষদের আমি একটা কথা বলবো, আর কিছু না, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ওগুলো কিন্তু ম্যানেজ করে দেওয়া যায়।
1: লাং বা হার্টটা চেক করা দরকার।
0: লাংসের যদি প্রবলেম থাকে, যেটা আমার মায়ের হলো, পরবর্তীকালে আমরা যখন চিকিৎসা শুরু করলাম, মায়ের দেখা গেল মার কিন্তু ইসকেমিক লাংস, যেটা আগে কখনো বোঝা যায়নি, এবং সেই চিকিৎসা আজও চলছে, কিন্তু তাই নিয়ে আমার মা একেবারে অপরিচিত।
2: তো যাই হোক, এগুলো আমরা ভিডিওতে কোনো সময় বলি না, তুলেও ধরি না,
1: নেগেটিভ কথা
2: না, কেননা আমরা চাই মানুষ আমাদের ভ্রমণ দেখে আনন্দ পাক। ভ্রমণের পেছনের গল্প আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে কিছুটা তুলে ধরলাম।
1: আচ্ছা, ভ্রমণের তো আরেকটা ইন্টারেস্টিং দিক আছে, সেটা হচ্ছে ট্রেকিং। আপনারা কি ছোট ছোট ট্রেকিং আয়োজন করেন, ট্রেক করার, যে বিশেষ করে সিকিমে ছোট ট্রেকিং করা যায়, এই রকম ছোট ছোট ট্রেকিং এর ব্যবস্থা?
2: ট্রেকিং মানে দেখুন, ট্রেকিং মানে আমরা তো কেদারনাথে আমরা নিজেরা ট্রেক করে গেছি, তারপরে বৈষ্ণোদেবী আমরা ট্রেক করে গেছি, আরও বিভিন্ন জায়গাতে আমরা নিজেরাই এইসব জায়গাগুলোতে ট্রেক করে গেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা এইরকম কোনো মানে ট্যুরের আয়োজন করিনি যেখানে আর কি ট্রেক করে যাওয়া,
1: যেগুলো ট্রেকার্স হাঁটে যাচ্ছে।
2: আমরা নিজেরা ট্রেক করে অনেক জায়গায় গেছি, নিজেরা নিজেরা ট্রেক করে আমরা অনেক জায়গাতে গেছি। এই যে বললাম ভ্রমণের পেছনের গল্প যেগুলো, এই যে বৈষ্ণোদেবী যেদিন যাচ্ছি, বৈষ্ণোদেবী যাওয়ার আগের দিন আমরা কাশ্মীর থেকে ফিরলাম, কাশ্মীর থেকে সেই শীতকালে কাশ্মীর গিয়েছিলাম ডিসেম্বর মাসে, ফিরলাম, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে জম্মু থেকে রাজধানীতে দিল্লি চলে গেল, আমরা দুজনে ওই জম্মু থেকে গেলাম কাটরা, আর ওই রাস্তাতে ঠিক ওই সময়তে ওর শুরু হলো প্রচণ্ড ভমিটিং। সে এমন বমি, সে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে করে হোটেলে গিয়ে অসম্ভব শুরু হলো। আমি ভাবছি পরের দিন যাওয়া যাবে কি করে, তা যাই হোক পরের দিন অনেক ইয়ে করে কসরত করে ও কিন্তু তারপরে গেল, এবং আমরা হেঁটেই গেলাম। আমাদের ভিডিওতে মানুষ আমাদের ওই হেঁটে যাওয়ার গল্প দেখেছেন, কিন্তু এই পেছনের গল্প কিন্তু আজকে আপনাদের সামনে।
3: আসলে বেড়াতে গেলে তো সবকিছুর জন্যই প্রস্তুত হতে হয়, নেগেটিভ পজিটিভ সবই ঘটবে।
0: আমার মনে হয় কি, মানসিক দৃঢ়তা একটা ভ্রমণকে অনেক বেশি মানে মনোজ্ঞ করে তোলে।
3: আপনাদের সিকিমের বিপদের কথাও আমরা শুনেছি, আপনারা ভিডিও করেছিলেন, সে গল্প যারা দেখেননি তাদেরকে আজকে শোনাবো। তার আগে দেখে নি কে রয়েছেন লিসনার। হ্যালো,
4: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
4: আমি শ্যামল বস্তুগুলি
1: বলি। বলুন।
4: অনেক কথা শুনছি, অনেক ইনফরমেশন পাচ্ছি, খুব ভালো লাগছে, আপনাদের অশেষ ধন্যবাদ দিচ্ছি। একটু আগে একটা আলোচনা হচ্ছিল, যেটা যে পুজোর সময় জলপাইগুড়ি নর্থ বেঙ্গল বিশেষ করে এবং পুরি ট্রেনের টিকিট পাওয়ার খুব একটা অভাব দেখা যায়। আমার প্রশ্নটা এইখানটায় যে যদি কেউ পুরীটা ডিসেম্বরের 20 বা 25 যায়, যদি নর্থ বেঙ্গল যায় বিশেষ করে,
2: যে অবশ্যই আমি তো প্রথমেই বলেছি আলোচনার শুরুতে, যে আমরা পুজোর ছুটির সময় বলি যে প্রচন্ড রাশ প্রচন্ড রাশ, আমার কিন্তু মনে হয়, কেননা পুজোর ছুটি শুধু বাঙালিদের জন্য, আর 25শে ডিসেম্বরের সপ্তাহটার ছুটি সারা ভারতবাসীর জন্য, সারা পৃথিবীবাসীর জন্য।
1: তাহলে তো সেই সময় আরও রাশ,
2: সেই সময় কিন্তু রাশটা হচ্ছে, আপনি বাইরে বেরোলে ওই পুজোর ছুটির রাশ আপনি শুধু পাবেন টিকিটের ক্ষেত্রে, কিন্তু বাইরে আপনি যখন যাবেন আপনি হোটেল টোটেল সব জায়গায় পেয়ে যাবেন, কিন্তু 25শে ডিসেম্বরের উইকে আপনি গিয়ে হোটেলও পাবেন না।
3: একটা প্রশ্ন কমন, সেটা করে ফেলি, অনেকেই পাঠাচ্ছেন ব্যক্তিগতভাবে আমাকে পাঠিয়েছেন আজকে আপনাদের সঙ্গে অনুষ্ঠান করছি। প্রশ্নটা হচ্ছে ট্রেনের স্লিপার মানে ট্রেনের লোয়ার বার্থ কিভাবে পাবো?
2: এটা আমারও
1: সিনিয়র সিটিজেন হলে,
2: সিনিয়র সিটিজেন হলে পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু ওই যে এটা হচ্ছে শুধুই সম্ভাবনা, পাবেনই এমন কোনো কথা নেই। আমি বহু সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে দেখেছি যে লোয়ার বার্থ তারা পাননি।
0: আমাকে কিন্তু এরকম একটা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যখন আমাদের বুক করেন আর কি, যারা আমাদের সঙ্গে যাবেন বলেন মনস্থ করেন, তখন এই প্রশ্নটা, আচ্ছা আপনাদের তো বুক করবো, আপনারা লোয়ার বার্থ দেবেন তো,
1: জানেন
0: লোয়ার বার্থ আমার, এখানে অনেকে এই প্রোগ্রামের মাধ্যমে বলি, লোয়ার বার্থ দেওয়ার সঙ্গে কিন্তু আমাদের কোনো যোগাযোগ নেই, এটা সম্পূর্ণ
2: কেউই পারবেন না এটা
0: একদম, ওনারা যেরকম ভাবে, আর বিশেষ করে সাইড লোয়ার সাইড আপার মানে লোয়ারটাকে ওরা রেখে দেয় হচ্ছে পরবর্তীকালে আরএসির জন্য, এটা চাওয়াই যায় না।
1: আচ্ছা, পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা আছে যেটাকে আপনারা আরো বেশি মানুষের সামনে তুলে ধরতে চান? খুব জনপ্রিয় নয়, চেনেন না মানুষরা, কিন্তু আপনারা গিয়ে দেখেছেন।

0: যে সেখানে আরো বেশি মানুষের যাওয়া উচিত।
1: আমার তো সবার আগে মনে হয় পুরুলিয়া,
0: পুরুলিয়া
1: অনেক অনেক ভালো জায়গা, মানে সেইভাবে কিন্তু আপনি বলতে পারেন যে রাস্তাঘাট তো ভীষণ সুন্দর, এখন প্রাকৃতিক পরিবেশও দারুণ ভালো। আমরা যদি বর্ষার সময় গিয়েছিলাম মুগ্ধ হয়ে গেছি,
0: বসন্ত উৎসবে প্রচুর মানুষ যান,
1: বসন্ত উৎসবে যান, কিন্তু অন্য সময় পুরুলিয়া কিন্তু ভীষণভাবে মানে বর্ধিত, পুরুলিয়া এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু আমার মনে হয় ওখানে অনেক মানুষের যাওয়া উচিত। তোমার কি মনে হয়?
2: একদমই তাই।
0: সিকিমের সেই গল্পটা শুনবো, সেই ভয়ঙ্কর গল্পটা,
2: ভয়ঙ্কর গল্প।
1: সিকিমের গল্প বলতে গেলে আমার ভয় লাগে, কারণ আমার না ওই হয় না যে একটা সিকিম যাবই না এরকম একটা ঠিক,
2: মানে আমি বলি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা এমন একটা ঘটনা যেটা হওয়ার পরে, যে ঘটনাটা ঘটার পরে যারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করেন তারা জানেন যে এই ঘটনাটা ঘটেছিল 2022 বোধ হয়, তারপরে এই 2026 সালের মার্চ মাসে তারপরে আমরা সিকিম গেলাম। এর মধ্যে ভাবতে পারেন যে কতটা ট্রমা কাজ করেছে ভেতরে, মানে বিশেষ করে শাশ্বতীর, যে সিকিমের নাম শুনলেই যেত না বিকেলবেলায়। সূর্য অস্ত যাচ্ছে, ভীষণ ভালো লাগলো। পরের দিন আমরা সেখান থেকে উনথাম যাবো, যেরকম সবাই যায় 0 পয়েন্ট যাবো, এই ইত্যাদি জায়গাগুলো যাবো। তার আগে আমরা গুরুদুম্মার লেক ঘুরে এসেছি, ঘুরে এসে আমরা লাচেনে স্টে করেছি। পরের দিন সকালবেলায় উঠে শুনলাম যখন আমরা ইউনথাম যাচ্ছি, হ্যাঁ ফিরে আসছি, যখন ইউনথাম দেখে যখন ফিরে আসছি তখন আমাদের ড্রাইভার বললো তো আজ তো নেই যা সাকেঙ্গে, বলছে কেউ নেই যা সাকেঙ্গে, বলে যে ও যে ব্রিজটা ও টুট গিয়া, ওই যে চুংথাম ব্রিজটা, সেই ব্রিজটা হঠাৎ করে হরপাবান এসছিলো, হরপাবান এসে সেটা ভেঙে গিয়েছিল। এবং এটা নিয়ে পরবর্তীকালে অনেক চাপানুতর হয়েছে, যে ওটা হরপাবান নাকি ওপরের থেকে ড্যামটাকে খুলেছিল সেটা জানা ছিল না, সে প্রসঙ্গ যাচ্ছে না। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ওই অঞ্চলের যে একটি আর্মি ক্যাম্প ছিল, সেই আর্মি ক্যাম্প থেকে প্রায় অন্তত 12 থেকে 14 জন জওয়ান ভেসে গিয়েছিলেন। ওই অঞ্চলে পুরোপুরি মানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেল, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, ওখানে যা মানে ভয়ঙ্কর। এবং চুংথাম ড্যাম ভেঙে যাওয়ার ফলে মানে পুরো যে ব্রিজটা যেটা কমিউনিকেট করবে নদীর এপারের সাথে ওপারকে, তবেই তো আপনি যেতে পারবেন আবার গ্যাংটক ফিরে যেতে পারবেন, সেইটা পুরোপুরি ভেঙে গেল। ভেঙে যাওয়ার ফলে আপনি পুরো বিচ্ছিন্ন হয়ে পড়লেন অবশিষ্ট অঞ্চলের সাথে। এই যে বিচ্ছিন্ন হয়ে পড়াটা, এই ভয়াবহতাটা আমরা প্রথম দিন বুঝিনি, ভেবেছি যে ওটা হয়ে যাবে, ঠিক আছে আর্মি আছে যখন হয়ে যাবে। তো আর্মি যেটা ফেস করতে শুরু করলো তারপরে, ঠিক তারপরের থেকেই ওয়েদার খারাপ হতে শুরু করলো, যার ফলে কাজকর্ম সমস্যা। এবং যেটা তৈরি করবে, তৈরি করতে গেলে তো মাল মেটেরিয়ালগুলো আনতে হবে, সেই মাল মেটেরিয়ালগুলো আনতে পারছে না, তার ফলে আমাদের তারা কি করলো যে ওইখানে অন্তত 2000 মানুষ তখন আটকে আর্মির ক্যাম্পে, আর্মি তখন নিয়ে যাচ্ছে সকালবেলায়, তাদের সেখানে নিয়ে যাচ্ছে সকালবেলায়, নিয়ে গিয়ে তাদের বিভিন্নভাবে তারা মানে কি করতে পারে মানুষের জন্য।
1: আমাদের রোজ 5টার সময় সমস্ত লাগেজ নিয়ে আমরা প্রতিদিন আর্মির ক্যাম্পে যেতাম, প্রতিদিন ওখানেই খাওয়া দাওয়া, ওখানে খাবার দাবারও তো নেই হোটেলে, ওখানেই খেতাম, খিচুড়ি দিতেন যা দিতেন, মানে তখন মনে হয়েছে যে সামনে থেকে সাক্ষাৎ ভগবানকে দেখছি।
2: মানে ওনারা কি করছেন ধারণা করা যায় না, সেই ওনাদের খাবার মানে আমাদের খাবার দিচ্ছেন সবাইকে, এমনকি বাসনগুলো পর্যন্ত আমরা নিজেরা যখন ধুতে যাচ্ছি ওনারা আমাদেরকে ধুতে পর্যন্ত বলে যে আপ লোক আনন্দ মে রহিয়ে আর কুছ নেই করনা সব কুছ হাম লোক করেঙ্গে,
1: মানে আমরা 2000 লোক ওই শিবিরের মধ্যে,
2: ওই শিবিরের মধ্যে,
1: এবং প্রত্যেক দিন টানা 5 দিন আমরা সকালবেলা গেছি, রাত্রিবেলায় ওয়েদার খারাপ চলে এসেছি,
2: 5 দিন ওইভাবে আটকে ছিলাম,
1: কোনো কাউর সঙ্গে যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার মেয়ে যেহেতু দেশে থাকে না, সবচেয়ে আমার সমস্যা হচ্ছিল যে তার, সে তো জানতে পারছে না আমরা কোথায়। আমি তখন একজন ওরকম, তখন ফোনের লাইনে এত দীর্ঘ লাইন যে লাইন পেতেই কষ্ট হচ্ছিল, তা আমি তখন একজন একদিন মানে মানে প্রচণ্ড কাঁদছি আর কি, বিশেষ করে মেয়ের কথা ভেবেই আর কি। তখন আমি জামানকে গিয়ে বললাম যে যদি আমাকে একটা ফোন করতে দেন আর কি। তা উনি বললেন যে কাকে ফোন করবেন, মানে আমি বললাম আমার মেয়ে বিদেশে থাকে, আমি তাকে ফোন করব। তা উনি ওনার হোয়াটসঅ্যাপে আমাকে ফোনটা ধরতেও দেননি, ওনার হোয়াটসঅ্যাপ থেকে কল করে আমার মেয়েকে ফোন করলো, মানে ও কাঁদছে আমিও কাঁদছি, তোমরা কোথায়?

0: আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা পুরোপুরি সবার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, কেউই আমাদের কোনো খোঁজ পাচ্ছে না। এদিকে অনেকে আমাদের পরিচিত যারা বিভিন্ন মাধ্যমে যারা আমাদের চেনেন সবাই আমাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো যোগাযোগ নেই যে আমরা কোথায় আছি। শুধু ওই মিডিয়াতে যা খবর আসছে এবং মিডিয়া তো নিজের মতন করে বলছে,
1: কমিউনিটি থেকে প্রচুর লোক কেউ জানতেন যে আমরা সিকিমে আটকে আছি, তাদের মধ্যেও যে মানে আমরা আদৌ বেঁচে আছি কিনা এটা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছিল।
0: তো
1: মানে এই অনেক কষ্ট করে আমাদের মানে মোটামুটি একটা জানা গেছিল যে আমরা আছি। এর মধ্যে কি হয়েছে, এই যে বসে থাকাতে সমস্ত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা,
0: ওই ঘটনাটা আমি বলি কি হচ্ছে যে আমরা যখন ফোন করতে যাচ্ছি, একটা একটা ফোন করতে গিয়ে 2 ঘন্টা অন্তত আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আপনি একটাই ফোন করতে পারবেন এবং ওই ধরুন 30-40 সেকেন্ডের মতন জাস্ট আপনার বলতে পারবেন যে আপনি আছেন এখনো টিকে। তো ওইটুকু জন্য আপনাকে 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর হলো কি, ওই রকম ঠান্ডা, ওই রকম হিম পড়ছে, কুয়াশা, ওই রকম প্রবল ঠান্ডা বাতাস, এগুলো আর্মিতে যারা তারা এগুলো সহ্য করছেন, কিন্তু যারা সিভিলিয়ান তারা তো করতে পারে না, ও তাতে অসুস্থ হয়ে পড়ে।
1: আমার মানে কাশি এমন হয়, মানে আমার যে এমন একটা
0: শুরু হলো
1: ফ্যারিনজাইটিসের প্রবলেম আছে, গলায় একটা প্রবলেম,
0: তো ওকে হসপিটালে তখন
1: না জানি আমি মানে আমি জাস্ট জিজ্ঞেস করতে গেছি যে আমার না প্রচন্ড কাশি হচ্ছে, কোনো ওষুধ দেবেন? ওখানে ক্যাম্পেই ওষুধের জায়গা আছে। তো আমাকে দেখে না ওদের কি মনে হয়েছে জানি না, এত কাশছি, কথা বলার আগেই কাশছি। তো ওনারা বলছেন যে আপ চলিয়ে আমারে সাথে, মানে আমি অনিন্দকে বলতে পারিনি যে আমি কোথায় যাচ্ছি, ওনার পুরো আমাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে চলে গেছে, আর অনিন্দ এদিকে খুঁজে বেড়াচ্ছে যে আমি কোথায়।
0: আমি অত মানুষের মধ্যে খুঁজে বেড়াচ্ছি, ওকে পাচ্ছি না। তারপরে একজন জওয়ান বললেন যে এক ম্যাডাম কো লেকার দেখা কে অ্যাম্বুলেন্স ম্যান লেগে যায়। আমি তখন ওখান থেকে সেই হসপিটাল প্রায় 1.5 কিলোমিটার মতন দূর, আমি ওইখানে সেই 1.5 কিলোমিটার তখন ওই দুর্যোগের মধ্যে আমি তখন দৌড়েছি হসপিটালে
1: গিয়ে দেখি অক্সিজেন দিয়ে
0: বেডে শুয়ে
1: রেখেছে। তবে সত্যি বলছি মানে ওই সময়টা যেটা কি দরকার ছিল, ওই দেওয়ার পর আমাকে ওনারা সুস্থ করে ওষুধ ওষুধ দিয়ে দিলেন, বললেন যে
0: এরপরে আর একটা কথা বলি, এই যে দেখুন যে সাপে বড় বলে একটা কথা আছে, এইটা ঘটনাটা ঘটলো 5th ডে তে, যখন আমরা 5 দিন ওখানে আটকে রয়েছি, সবাই আটকে রয়েছেন। 6th ডে ওয়েদার ক্লিয়ার না হলে তো এয়ারলিফটিং হতে পারছে না, কারণ হেলিকপ্টারে তো এয়ারলিফটিংটা হবে, এত কুয়াশার মধ্যে ওয়েদার ক্লিয়ার না হলে হচ্ছে না। 6th ডে তে তখন বললেন যে আজ এয়ারলিফটিং হো সকতা হ্যায়, সব লোক হেলিপ্যাড পে চালিয়ে। তো সবাই তখন যে যেভাবে পেরেছে, যেরকমভাবে পেরেছে হেলিপ্যাডে গেছে। এবারে হেলিপ্যাডে তখন ওনারা সে লাইন করে সবাইকে দাঁড় করিয়েছে, ওনারা বুঝে ইয়ে করছেন,
1: না বুঝে না বলছেন না, সিনিয়র সিটিজেনদের আগে পাঠাবেন, তারপর যারা কম বয়সী আর সিনিয়র সিটিজেন আর যাদের বাচ্চা ছোট।
0: আর ওকে যে ট্রিটমেন্ট করেছিলেন যে মেজর, তিনি আর কি ওকে আইডেন্টিফাই করেছে, বলেছে আপ তো অ্যাডমিট থে না হসপিটাল পে, করে ওকে
1: আগে সব আগে। মানে আমি এখানে বলি মানে ওই সময়ও কিছু মানুষের সঙ্গে আমরা ছিলাম যারা মানে মনে হয়েছিল যে আমাদের খুব আপন, কিন্তু হয় না যে একসঙ্গে থাকতে থাকতে শিবিরে হয়ে যায়। কিন্তু ওই সময় যে বললেন সিনিয়র সিটিজেন, তারা জানে কেমন যেন একটা বল পেয়ে আগে চলে গেলেন। কিন্তু ওই যে ভদ্রলোক বললেন, ওই মেজর ভদ্রলোক ডক্টর যে বললেন যে না আপনি সবার আগে যাবেন আর কি, ওইটা না মানে সত্যি আমার কাছে মনে হয়েছিল যে মানে কিছু মানুষের খারাপ বোধ হয় ভালোর জন্য হয়। আমি বোধ হয় অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি এবং এইরকম সৌভাগ্য হয়তো এরকম মিলিটারি এরকম একটা
0: বিশাল
1: হেলিকপ্টারে করে
0: আসবো কোনোদিন, এই হচ্ছে আমাদের ইয়ে। তা সেই ট্রমা ওর 4 বছর ধরে রয়ে গেল। এইবারে আমরা ইস্ট সিকিম গেলাম জুলুক সাইডে, মানে তার আগে যে কত রকম ভাবে ওকে যে আমার কাউন্সিলিং করতে হয়েছে, যে বারে এইরকম বারবার হয় না
2: একদম ঘটনা। সিকিম কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে নর্থ সিকিম আস্তে আস্তে।
3: নমস্কার,
2: কে আছেন?
4: নমস্কার,
2: বলুন।
4: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস
2: বলুন।
4: আমি জানতে চাইছি যে আমাদের যে দুর্গা উৎসব, আমাদের বাঙালির তো সব থেকে বড় উৎসবটা হচ্ছে দুর্গা উৎসব, তা আমরা দুর্গা পুজোর সময় একটা লম্বা ছুটি পাই এবং বেশ কিছু সংখ্যক মানুষ, বেশিরভাগ মানুষ একটু নিজের এলাকায় থাকতেই পছন্দ করে। কিন্তু ধরুন দুর্গা পুজো উপলক্ষে ধরুন আমরা কেউ হয়তো ঘুরতে যাবো, কিন্তু কলকাতা বাদে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোনো গ্রাম অঞ্চলে এমন কোন জায়গা আছে যেখানে দুর্গা পুজোর এনজয়টা খুব ভালোভাবে করা যাবে?
2: আচ্ছা, সঙ্গে থাকুন।
0: আমি তাহলে কুচবিহার থেকে শুরু করি।
2: আচ্ছা,
0: সব থেকে ভালো যদি বলেন পশ্চিমবঙ্গের মধ্যেই
2: দুর্গাপুজো এনজয়
0: করবে।

0: তাহলে আপনি কুচবিহারে যে মূল রাজবাড়ি, এই মূল রাজবাড়ির কেন্দ্রিক যে পুজো হয় সেই পুজো আপনি এনজয় করুন, আপনার ভালো লাগবে। আপনি জলপাইগুড়িতে আসুন, বিভিন্ন জায়গাতে যে সাবেকি পুজোগুলি হয়, বা বর্ধমান জেলা যেখানে সাবেকি আনার বেশ অনেক নিদর্শন রয়েছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গাতে এই যে পুজোগুলো হয়, শুধু তাই নয় যে আমি যে সাবেকি বা বনেদি পুজোর কথা বলবো তাই নয়, সাধারণ যে পুজো, যে পুজোর ভেতর একটি এলাকাবাসীর পুজো, মানে সাবেকি পুজোগুলো তো তাদের নিজেদের যে গরিমা, নিজেদের যে ঐতিহ্য তাতে অনন্য, কিন্তু এলাকাবাসীর যে পুজো, যে পুজোতে একদিকে যেমন কাশের বন থাকবে, যে পুজোতে একদিকে যেমন ধানের শীষ থাকবে, যে পুজোতে শরতের নীল আকাশের নিচে গ্রাম বাংলার যে পুজো, যে গ্রাম বাংলায় দূর থেকে ভেসে আসবে ঢাকের আওয়াজ, এই রকম যে পুজো, সেই পুজো আপনি গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে গেলেই কিন্তু পাবেন সাবেকি পুজোগুলো ছাড়াও।
1: আপনার সবচেয়ে আনন্দের ভ্রমণ কোনটি? আপনাদের সবচেয়ে আনন্দ হয়েছিল,
0: সবথেকে আনন্দ হয় হচ্ছে যখন আমার মেয়ে আমাদের সাথে থাকে।
1: আচ্ছা, সেই ভ্রমণটা সবচেয়ে আনন্দ।
2: হ্যাঁ, সেটা এখান থেকে পাশের কলকাতা ভ্রমণ হতে পারে।
0: মেয়েকে নিয়ে পুরী গেছি, সেটাও দুর্দান্ত।
2: মানে আমার মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা, সারা এত জায়গায় ঘুরেও মনে হয় যে তার দার্জিলিং হচ্ছে সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন। তো যখনই আসে একবার করে দার্জিলিং ঘুরতে যাবেই, সেটা অনেকেই জানে।
0: আসলে আমরা তো তিনজনে মিলে, মানে বরাবরই আমরা তিনজনে মিলে ঘুরেছি, মানে বছরে চারবার পাঁচবার আমরা ছোট বড় মিলিয়ে ঘুরতাম আগে, কিন্তু এখন যেটা হয়েছে স্বাভাবিক, মেয়ে বড় হয়েছে, চাকরি সূত্রে সে অন্য জায়গায় থাকে, স্বাভাবিক, কিন্তু মানে এটা তো হবেই, কিন্তু আমরা কিন্তু খুব মিস করি এই একসাথে ঘোরাটা।
2: এটাও একটা ইয়ে যে আমার মেয়ে যদি একবার বলে দেয় যে মা আমি এই জায়গাটা পছন্দ করছি, তোমাদের সঙ্গে যেতে চাই, আমরা কিন্তু সেই জায়গাগুলো এখনো বাদ রেখে দিই। যেমন আমাদের তালিকা থেকে অনেকবার অনেকে বলেছেন আপনারা আন্দামান যাননি, আপনারা কেরালা যাননি, আমরা কিন্তু যাই না শুধুমাত্র আমার মেয়ের কারণে। আমরা বসে আছি কবে সেই দিনটা আসবে যখন আমার মেয়ের সময় মতো আসবে, কারণ কি কেরালা বলুন আন্দামান বলুন এত গরমের সময়, সেটা ডিসেম্বর জানুয়ারিতে না করলে সম্ভব নয়। আর আমার মেয়ের ছুটিটা হয় হচ্ছে জুলাই আগস্ট নাগাদ, তখন ভীষণ প্রবলেম হয়ে যায়। তো আমরা চাই জন্য ও যখনই আসে তখন আমরা দার্জিলিং যাই,
3: যদিও আন্দামান মোটামুটি এখনো মার্চ এপ্রিল অবধি টেনে দেওয়া যায়
2: না, ও তো আসে জুলাই আগস্ট, এই সময়টা ঝড় বৃষ্টি
0: প্রবল, এই কারণেই আমাদের এই জায়গাগুলো যেমন বাদ পড়ে রয়েছে
2: না, ওটা বাদ রয়েছে। তো এইবার আমি একটু বকাঝকাই করেছি যে প্রতিবার এসে দার্জিলিং, প্রতিবার এসে।
0: আর এই কারণেই না আমাদের যে ভ্রমণ কাহিনী বলুন, আমাদের যে চ্যানেল বলুন, ট্রাভেলগ বলুন, যাই বলুন, আমাদের এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে যেটা, সেটা হচ্ছে একটা পারিবারিক ভ্রমণের নিয়ে। আমাদের চ্যানেলটা সম্পূর্ণ পারিবারিক ভ্রমণ, মানে এর মধ্যে কিন্তু অ্যাডভেঞ্চারের পরিমাণ কম, এর মধ্যে কিন্তু ওই ভীষণ চ্যালেঞ্জ নেব সেই ব্যাপার কম। একটি নিখাদ মধ্যবিত্ত বাঙালি পরিবার কোথাও ঘুরতে গেলে যেরকমভাবে সেই জায়গাগুলিকে দেখে, যেরকমভাবে ওই সকালবেলা উঠে তাড়াতাড়ি বেরোও, তারা এই জায়গাগুলো দেখতে হবে করে, যেরকমভাবে তারা সেখানে গিয়ে কেনাকাটা করে ইত্যাদি যা যা করে,
3: আপনাদের চ্যানেলের ইউএসপি এবং অন্য চ্যানেলের থেকে আলাদা, যে কারণে মধ্যবিত্ত যখন তার ফ্যামিলি নিয়ে বেরোয় একবার সেই ডেস্টিনেশনটা আপনার চ্যানেলে দেখে যেতে পছন্দ করে।
2: যে আরেকটা জিনিস আমরা যে গ্রুপ ট্যুরটাও করি, সেটাও একটা অন্য ব্যাপার, যে আমাদের যে যত গ্রুপ ট্যুর হচ্ছে সব ট্যুরে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং সিঙ্গেল মহিলা, মানে সিঙ্গেল মহিলা মানে ফোন করে নির্দ্বিধায় যে বুবুদি যাবো আর কি, মানে এটা হয়তো আমি আছি বলে।
1: বেশ, আমাদের সঙ্গে লিসেনার রয়েছেন আরেকজন, দেখে নেব। নমস্কার, প্রশ্ন তার।
4: হ্যালো,
1: হ্যাঁ বলুন। বলুন।
4: নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রিয়তোষ চট্টোপাধ্যায়।
1: বলুন।
4: ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার এটা, আমার ভীষণ একটা প্রিয়, আমার ভালো লাগা একটা বিষয়, সবারই তাই লাগে যে পায়ের তলায় সর্ষে। অ্যাকচুয়ালি আমার বাবা ইস্টার্ন রেলে কাজ করতেন সেই সুবাদে, আমার বাবাও ভীষণ ঘুরে বেড়াতে ভালোবাসতেন অনেকে। লাস্ট বাবার সাথে, বাবা 97 চলে গেছেন, লাস্ট ঘুরেছিলাম বাবার সাথে হলুদ পুকুর গিয়েছিলাম জামশেদপুর থেকে, একটা দারুণ জায়গা, ওখান থেকে বাদাম পাহাড় আরো কতগুলি জায়গা ঘুরেছি, কিন্তু আরো ভালো করে ঘোরার ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠলো না কেন নানান কারণে। আচ্ছা, আমি এবার একটা জিনিস জানাই, মানে জানতে চাই, অবশ্যই একটু আপনাদের আলোচনার বাইরে হলেও হতে পারে, কিন্তু এরকম কোনো অভিজ্ঞতা কি হয়েছে আপনাদের, কোনো অলৌকিক ব্যাপার বা কোনো ভৌতিক ব্যাপার, এরকম কোনো ব্যাপার কিছু হয়েছে?
3: জেলো হাউসের গল্প সবাই শুনতে চায়, আমরা শুনতে থাকুন আমাদের। হ্যাঁ,
1: এই একটা বটে, এটা সবাই
2: আমাদের সঙ্গে এইভাবে হয়নি, কিন্তু মানে অ্যাকচুয়ালি অনিন্দ্য ভীষণ, এই সুবাদে বলে রাখি, অনিন্দ্য না

0: এই ব্যাপারটা ভীষণ ডেসপারেট, মানে আমি সবসময়ের জন্য বলি, মানে ওর কাছে অন্ধকার, ওর কাছে রাত হয়েছে, মানে ভূত আসবে, এই ব্যাপারগুলো ওর কাছে ভীষণ হাস্যকর মনে হয়। আমি এরকমও ওর দিন গেছে, আরজি করে মরা মানুষের পাশে ও শুয়ে আছে এক চাদর মুড়ি দিয়ে, এরকমও ও দিন কাটে।
1: আসলে তা না, আমার প্রচণ্ড শীত করছিল, যেটা শীতকাল ছিল, আমার বন্ধুর বাবা তখন অ্যাডমিট ছিলেন, তো এখন শুয়ে পড়েছি আমি, ও ব্যাপারটা ডেড বডি আমি জানতাম না। এবারে দেখলাম যে কম্বল টম্বল চাপা দেওয়া রয়েছে, এবারে কি করব, সারা রাত বলেছে থাকতে হবে, আমি রয়ে গেছি সারা রাত, বলেছে রাত্রে বাড়ি যাবেন না, তখনকার দিনে ফোন টোন ছিল না, ফোন মোবাইল ছিল না, বলেছে আমি এখন কি করবো, এখন এত এই বারান্দাটায় ঠান্ডা লাগছে, আমি গিয়ে এরকম শুয়ে পড়েছি কম্বল টম্বল চাপা দিয়ে। তারপরে কিছুক্ষণ বাদে এসে দেখি বলে ও দাদা উঠুন, উঠলাম, ও মা, দেখি যে তাকে স্ট্রেচারে করে নিয়ে মুখ টুকটাকাতে নিয়ে চলে গেল।
0: আমি না সকালবেলায় অনিন্দ কোনোদিনই উঠতে পারে না, ওই সকালবেলায় সূর্যোদয়ের ছবি তোলার দায়িত্ব,
2: আমরা জানি,
0: ভিডিও বলুন ফটো বলুন আমরাই তুলি, আমি তুলি। এবার আমি রীতিমতো বেরিয়ে গেছি সকালবেলায় উঠে, একদম তখন ভোর হচ্ছে, তখন পাঁচটা বাজার, ওই জায়গাটা না ভীষণ পাইনের বন, ভীষণ একটা ঘন একটা জঙ্গল, আমি চলে গেছি, আমি সূর্য উকি মারছে, আমি তাকে ছবি তোলার চেষ্টা করছি। ফিরে যখন আসছি আমার জানি কেমন মনে হচ্ছে, আমি এক পাকড়ে আসছি, মনে হচ্ছে পেছনে আমার কেউ আছে, এটা আসছি, মানে আমি আর ঠিক আছে চলো বলে আমি ঢুকে গেছি আর কি। আমার মনে হচ্ছে আমারই পায়ের মর্মর শব্দটা শুনতে পাচ্ছি,
1: তো ওখানকার লোকজন বললো এরকম নাকি
0: ওনাকে এসে। তারপরে ওখানে যখন বললাম কথাটা, ওনারা বললো ও আপনারও এটা হয়েছে, এখানে এই ব্যাপারটা হয়।
2: আমার
1: নর্থ বেঙ্গল, আমার নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, মানে ভারতের কোনো জায়গা কোনো কিছু নিয়েই আমার কোনো আলাদা অনুভূতি নেই। কারণ আরেকটা ব্যাপার বলি, কারণ হচ্ছে যে আমি আমার নিজের ভেতরেই আমি নিজে কিছু অলৌকিক বিষয় দেখি। যেমন ধরুন আমি এখান দিয়ে বেরোচ্ছি, আমি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি বা রাস্তার এপারে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম যে রাস্তার ওপার থেকে এই অনিন্দ অটোতে উঠে গেল, এবং আমি অটোতে উঠে আমার উল্টো দিকের লোকটাকে দেখেছি যে অনিন্দ নেমে গেল, মানে এই রকম ব্যাপার। তা এই ব্যাপারটা আমার সাথে এত হয়েছে, এত হয়েছে, এখন একটু কমে যাচ্ছে আমি দেখছি বয়স হওয়ার সাথে সাথে।
0: এখানে একটা ভৌতিক বলবে না, এই জন্যই বললাম অনিন্দর কাছে এটা কোনো ব্যাপার না, আর ও ভূত দেখলেও ওর হয়তো মনে করবে কোনো ব্যাপার না। অনিন্দ যে ঘরে কাজ করে বসে রাত্রিবেলা, ও রাত জেগে এডিটিং করে, তো ও এরকম অদ্ভুত ব্যাপার হয়তো শুনলে আপনারা যারা বিশ্বাস করবেন না, ও আমাদের বাড়িতে যতজন মারা গেছেন আত্মীয় পরিজন, ও বলে দেয় যান এইবার এই মানুষ মারা যাবে,
1: মারা যাবে না বললেও যে এনার একটা কিছু হবে। যেমন আমার বড় বেশি যখন মারা গেলেন,
0: একদম বলে দিল,
1: বুবুকে বলেছি যে বুবু
0: মনে হচ্ছে
1: না আর বেশি দিন নেই মনে হচ্ছে।
0: ও নাকি যারা যারা মারা যাচ্ছে তারা নাকি ওর ঘরে বসে গল্প করে, আড্ডা মারে, ও নাকি দেখতে পায় তাদের।
1: এবারে বলুন আমি মর্গান হাউস বলবো না কি বলবো, আমি এগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করে এত ভালো লাগছে, আমি প্রাণ খোলা অনেক কথা বলছি যেগুলো কোনো ভিডিওতে
0: বলা যায় না। সত্যি কথা বলতে এই আমাদের, মানে আমরা ওই একই বাড়িতে থাকি, আমি আছি, আমার মেয়ে আছে, আমার বাড়িতে আমার শাশুড়ি মা ছিলেন এতদিন, কেউ কিছু না, ও শুধুমাত্র। তো
1: আমার ছোট পিসি যখন মারা গেছে,
2: এতদিন যারা অনিন্দতাকে আমাদের মতো ভালোবাসতো, আজকে থেকে একটু একটু ভয়ও পাবে,
3: আবার অনেকে ছুটে যাবে, অনেকে ছুটে
2: হাত দেখে দিন বলবে,
3: হাত দেখে দিন।
2: আর একটু আগে ভাবছিলাম আমি গল্পটা শুনতে শুনতে যে মরা মানুষটির কোনো দোষ নেই, তার পাশে যে আরো বড় ভূত শুয়ে আছেন তিনি মারা গিয়ে বেঁচে গেছেন আর কি, ব্যাপার তো। হ্যাঁ, আর একজন রয়েছেন, নমস্কার,
4: কে আছেন? আমি উত্তর চব্বিশ পরগনার বিষ্ণুপুর থেকে প্রশান্ত জানাবো। দাদার কিন্তু অনেক ব্লগ দেখি, আজ কিন্তু কথা বলতে পারছি ভীষণ,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
4: এবং সত্যি কথা বলতে আপনার উপস্থাপনা এটা কিন্তু আমাকে মুগ্ধ করে,
1: অনেক অনেক ধন্যবাদ।
4: আচ্ছা, আমি যদিও সবে রেডিও ছেড়ে দিই, তো আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি তো ট্রাভেল ব্লগ করতে করতে আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা কিংবা কোনো আনন্দের স্মৃতি যদি থাকে একটু।
2: এটা অলরেডি উনি বলেছেন, তো আর সময় পেলে আমি ছোট করে আবার একটু জিজ্ঞেস করব। যে প্রশ্নে এবার যাব, সামনে বিয়ের সিজন, বিয়ের পরে প্রচুর লোকজন হানিমুনে যাবেন, বেড়াতে যাবেন, নতুন দম্পতিদের আপনারা কোথায় ভারতবর্ষের মধ্যে কোথায় বেড়াতে যাওয়ার জন্য সাজেস্ট করছেন, একটু বাজেট বুঝে, মানে মোটামুটি?
1: আমি একটা কথাই বলবো যে

0: নতুন দম্পতিদের জন্য, আমার ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে না, নতুন দম্পতিদের জন্য ওই রকম যে একেবারে আজকে রাত্রিবেলায় ঢুকলাম কালকে সকালেই আবার ছটায় বেরোতে হবে, হ্যাঁ আবার কোনো একটা জায়গায় সারাদিন ধরে ট্রাভেল করে গিয়ে পৌঁছলাম, পৌঁছিয়ে বিকেলবেলায় কোনো রকমের জায়গাটা দেখে বা একটা দিন স্টে করে, নতুন দম্পতি যাবেন তারা একটা জায়গাতে স্টে করবেন 3 দিন 4 দিন, সেই রকমভাবে থাকবেন, থেকে তারা ঘুরুন। এবং যেহেতু সামনে, যদি আপনি বললেন সামনে বিয়ের সিজন, তো এখনকার বিয়ের সিজন যদি বলেন তাহলে কত সুন্দর সুন্দর সমুদ্রের জায়গা আছে, পাহাড়ি জায়গা আছে, যে জায়গাগুলোতে হয়তো গরমকালে যেতে পারেন না, যেমন এই যে দারিংবাড়ি বলুন, এই কি বলে যে এই যে ডুবলাগুড়ি রিসেন্টলি খুব নাম করেছে,
1: হ্যাঁ
0: তো সেই সব জায়গা, এই যে সমুদ্রের ধারের যে জায়গাগুলো
1: একটু নিরিবিলি, একটু নিজের সময় কাটানো যায়।
2: হ্যাঁ একদমই, অন্য কথা অন্য উত্তর পাবো আমি জানি, কারণ আমি যে এক্সপ্রেশনটা আমি দেখছিলাম
0: পাহাড়
2: যে শিফট করছে,
0: ও পাহাড় ছাড়া আর কিছু
3: না, মানে আমি বলতাম।
2: আচ্ছা একটা একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনারা বিয়ের পর প্রথম কোথায় বেড়াতে গেছিলেন?
3: আমরা বিয়ের 3 দিনের মাথায় সবাই যেরকম যায় দীঘা, কিন্তু তারপরে গিয়েছিলাম ভাইজাকে।
1: ভাইজাক,
3: হ্যাঁ
1: অপূর্ব জায়গা,
3: অপূর্ব। এবং অনিন্দ যেহেতু জিওগ্রাফি মানুষ, ওর ওই জায়গাটা মানে খুঁটিনাটি জানে,
1: পড়াতে শুরু করে দিয়েছিল তো আমার মনে হয়।
3: পড়াতে শুরু সবসময়, আমি এরকম ওকে একদিন প্রশ্ন করেছিলাম যে সমুদ্রের পাড়ে বসে, একবার পুরীতে গেছিলাম বিয়ের পর, এক বছর আমরা প্রচন্ড ঘুরতাম, তো 6 মাসের মধ্যে পুরী গেছি, ঢেউ দেখবেন যে আপনারাও খেয়াল করবেন, একটা ঢেউ অনেক দূরে আসে একটা কম আসে, কেন কম আসে, কেন দূরে আসছে, কেন চলে যাচ্ছে পেছনে, আমাকে বোঝাতে শুরু করেছে। আমি বললাম সর্বনাশ করেছে, আমি কি এই বুঝতে সমুদ্রে বসেছি? জিওগ্রাফির মানুষকে নিয়ে ঘুরতে বেড়ানোর কিন্তু সমস্যাও আছে, মানে ধরুন আপনার ইচ্ছা,
1: বড়ের দিন হোটেলে রেখে আপনাকে আসতে হতো
3: না, মানে হয়তো ইচ্ছা করছে না শুনতে,
1: তবু শুনতে হয়,
3: তাহলেও শুনতে হবে। দেখুন এই যে মানুষজন বলছেন না যে আপনার উপস্থাপনা খুব ভালো লাগে, এত সুন্দর ভৌগোলিক ব্যাখ্যা এত ভালো লাগে, কিন্তু আমরা যখন ট্যুর করাই তখন
1: ব্যাখ্যার ঠেলাটা আপনি বোঝেন
3: না, ট্যুর যখন করাই তখন এরকম অনেক মানুষকেই দেখেছি, তারা যখন ভিডিওর মাধ্যমে দেখেন ভৌগোলিক ব্যাখ্যা ভালো লাগে, কিন্তু সামনে যখন দেখাচ্ছেন
0: আন্দামান কেরল। এবং আরেকটা জিনিস বলি আমি, এই যে অববিটের কথাও যদি আসে তাহলে ভারতের বিভিন্ন জায়গা, হিমাচল প্রদেশের খুব সুন্দর সুন্দর অববিট জায়গাগুলো আছে। আরেকটা আমি বলবো সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ঘাটস, মানে এই মহারাষ্ট্র কর্ণাটক এই রিজিয়নটা, এই অঞ্চলটা ধরে এত সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো যাওয়ার
3: এই কথার মধ্যে কিন্তু একটা কথা হারিয়ে গেল, যেটা আমি অনিন্দর সঙ্গে দ্বিমত পোষণ করছিলাম, হানিমুনরা কোথায় যাবে, আমি একটু বাড়িয়ে, মানে আজকের পর থেকে কিন্তু মানে অনিন্দর যারা মানে প্রেমী ছিলেন তারা আরো বেড়ে গেল কিন্তু দ্বিগুণ। কেন? যারা আর কি নতুন বিয়ে করবেন তারা অনিন্দদাকে বলবে দেখেছো, অনিন্দদাও বলছে যে কম পয়সায় ঘুরে আসো ডুবলাগুড়ি। আমি কিন্তু একদম ওই দলে,
1: আমি ও সমর্থন করছি আপনাকে, একদম সেকেন্ড করছি। এবার আপনার কাছ থেকে স্পট গুলো জানতে চাইবো আমি, কয়েকটা মানে প্রশ্নটা আরেকবার ফ্রেম করে নি। আমাদের ভারতবর্ষে আমরা যদি এখন চ্যাটজিপিটির কাছে যাই বা গুগলের কাছে যাই, বেস্ট হানিমুন ডেস্টিনেশন বলে 5টি জায়গা উঠে আসে। প্রথম আসে আন্দামান, দ্বিতীয় আসে কেরল, তৃতীয় আসে উটি, মুন্নার সাইডটা অনেকে আলাদা করে আসে, এবং কিছু কিছু ক্ষেত্র হিমাচলের মুন্সিয়ারি নৈনিতাল ওই সেক্টরটাকে তুলে ধরা হয়। আপনার এর বাইরে কোনো সাজেশন নাকি এর মধ্যেই আপনি বেস্ট কিছু বেছে দেবেন?
3: না, আমি প্রথম একদম বলবো কাশ্মীর, যতই সবাই বলুক কাশ্মীরে অনেক সমস্যা বা কিছু, আমি ওসবে যাব না। আমরা না এত ঘোরার পরই কাশ্মীর আমি 4 বার গেলাম, চারবার 4 রকম সুন্দর। আমার আমি সবসময় বলবো যে কাউর যদি মনে হয় যে প্রকৃতিকে মানে বিভিন্ন রূপে দেখবো, কাশ্মীর ঘুরে আসো,
4: মানে ফুলের সময় ফুল,
3: ফুলের সময় ফুল, ফলের সময় ফল,
4: একদম
3: মানে অপূর্ব অপূর্ব। তারপরে নৈনিতাল, এই যে আপনি
1: মুন্সিয়ারি বেনসার
3: নৈনিতাল, মানে আমার
1: মানে হিমাচলে চলে যেতে বলছে
3: একদম। আর স্পিতি, আমি স্পিতি ঘুরে এসে মানে পুরো মেসপানাইজ, মানে আমি এত ভালো ট্রিপ করেছি স্পিতি ভাবতে পারি না।
1: বেনসার থেকেই চলে গিয়েছিলেন?
0: না না না, স্পিতি হচ্ছে
1: শিমলা থেকে চলে গিয়েছিলেন। হ্যাঁ
3: হ্যাঁ, হিমাচল,
1: হ্যাঁ কুলু মানালি
3: অনেকের এই, আমি হিমাচল প্রদেশের এত ঘিঞ্জি হয়ে গেছে না? আগে কিন্তু বেশিরভাগ মানুষই হানিমুন মানে
1: কুলু মানালি নামলে
3: সিমলা, আমি এখন বলছি না ওখানে যাবেন না, একদম না, একেবারে স্মৃতি যান,
4: ধর্মশালা টর্মশালা যদি চলে যাওয়া যায়,
3: ধর্মশালা যেতে পারেন, কিন্তু
4: খাজিয়ার, খাজিয়ার এখনো অসাধারণ,
0: খাজিয়ার খুব ভালো,
3: খুব ভালো। আমি 91 সালে নিজে গেছি ধর্মশালা ডালহৌসি,
1: কিন্তু আপনাদের ওই বিনসারের যে ভিডিও সেটাও অপূর্ব, মানে বিনসার যে নই রানী ক্ষেত ওই পোর্শনটা সেটাও খুব
0: সুন্দর, ওটা তো হচ্ছে মানে কুমায়ুন ব্রিজ,
1: কুমায়ুন ব্রিজ,
3: হ্যাঁ, পাহাড় তো সবসময় আমার কাছে প্রিয়, কিন্তু তার মধ্যেও তো বৈচিত্র্য আছে, আমি তো
1: জিম করবেটটাও কুমায়ুনের মধ্যেই পড়ছে পুরো ওই টোরের মধ্যে,
3: কিন্তু সিমলাটা এখন কিন্তু খুবই ঘিরে
1: প্রপার, আন্দামানের কিন্তু একটা বরাবর একটা ভোট ব্যাংক
3: আছে, আন্দামান, আন্দামান সবাই বলেছে, বিশেষ করে ব্লু আইল্যান্ড বোধহয় যে জায়গাটা আর কি,
1: এবং এখন মানুষ মানে এপ্রিল মে মাসও আন্দামান চলে যাচ্ছে গরমের মধ্যেও, মানে ঘুরে আসছে,
3: বাইরে যদি কেউ ইন্ডিয়ার বাইরে যেতে পারে তাহলে তো এখন তো বেশিরভাগ একটু বিদেশ যাওয়ার একটা রীতি হয়েছে, তো সেখানে তো বালির থেকে
1: না, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আপাতত এক বছর বিদেশ যেতে বারণ করেছেন, একদম সেইটাকে মাথায় রেখে আমরা প্রশ্নটাকে ফ্রেম করছি আর কি। আচ্ছা, এই যে হানিমুনের একটা পর্ব মিটলো, সিনিয়র সিটিজেনরা কোথায় যেতে পারবেন আমরা শুনলাম, এইবার আমি বলি যে উইকেন্ড ডেস্টিনেশন, আমাদের একটা কনসেপ্ট আছে যে উইকেন্ড ডেস্টিনেশন মানে হচ্ছে পয়সা নষ্ট, কারণ এখন জিনিসগুলোর যা দাম প্রত্যেকটা উইকেন্ড ডেস্টিনেশনে, রিসর্ট বলুন বা হোটেল বলুন, রাজবাড়ি বলুন, মোটামুটি দুজন বেড়াতে গেলেই 10-15 হাজার টাকা ইজিলি বেরিয়ে যায়। তো অনেকেই বলেন, আমার বন্ধু বান্ধবরাও যারা ইয়াং জেনারেশন তারা বলেন যে এই 3-4 উইকেন্ড ডেস্টিনেশন যদি আটকে দেওয়া যায় তাহলে একটা ভালো ট্রিপ হয় দুজনের। আপনারা শুধু ট্রাভেল ব্লগার নয়, ভ্রমণ প্রেমী হিসেবে এই কনসেপ্টটাকে কিভাবে দেখেন, আর উইকেন্ড ডেস্টিনেশনে কম খরচে ঘুরে বেড়ানোর নিনজা টেকনিকটা কি?
0: টেকনিক মানে দেখুন, যে উইকেন্ড ডেস্টিনেশন মানে আমি এই যে রিসেন্টলি ঘুরে এলাম বিষ্ণুপুর বাঁকুড়া, আমরা যেভাবে ঘুরে এলাম আর কি, 2 তারিখে আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম, সেদিন ছুটি ছিল 2nd অক্টোবর, 3 তারিখে ছিল স্যাটারডে, আর 4 তারিখে হচ্ছে সানডে। আমরা ঠিক এই 3টে দিনকে টার্গেট করে কিন্তু আমরা কোন কোন জায়গা ঘুরলাম, আমরা প্রথমে গেলাম বিষ্ণুপুর, তারপরে সেখান থেকে গেলাম গনগনি, গনগনি থেকে পরের দিন আমরা বিষ্ণুপুরের বিভিন্ন জায়গাগুলো ঘুরলাম, পুরো বিষ্ণুপুর একেবারে যেরকমভাবে পোড়ামাটির হাট টাট সেগুলো বিকেলবেলায় দেখলাম, পরের দিন আমরা সেখান থেকে গেলাম পাঁচমুড়া যেখানে পোড়ামাটির কাজ হয়, সেখান থেকে গেলাম মুকুটমণিপুর, মুকুটমণিপুর থেকে বিকনা যেখানে ডোকরার কাজ হয়। তাহলে ভাবুন যে কতগুলো জায়গা আমরা কিন্তু এই 3 দিনের মধ্যে কভার করেছি, খুব সুন্দরভাবে কভার করেছি। এইরকমই আপনি এই 3 দিনের মধ্যে যদি পশ্চিমবঙ্গের মধ্যেই ঘুরতে চান তাহলে আমি বলবো আপনি ঝাড়গ্রামের দিকে যান, আপনি কাছাকাছির মধ্যে, একদম কাছাকাছির মধ্যে আপনি চন্দননগর ঘুরে আসুন, এবং পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি চন্দননগরে একটা আরো সুন্দর করে তৈরি করার চেষ্টা করছেন বিভিন্ন যে জায়গাগুলো, ফরাসি স্থাপত্য, আপনি উইকেন্ড ডেস্টিনেশনে আমাদের আমাদের আমাদের এই যে ভ্রমণের যে ব্যাপারটা থাকে, অবশ্যই আমরা এই যে ঘুরতে নিয়ে যাই বিভিন্ন জায়গাগুলোতে, আমরা কিন্তু যার জন্য বিভিন্ন রকম ট্রিপ রাখি যেগুলো কিন্তু উইকেন্ড ডেস্টিনেশনের জন্য, মানে উইকেন্ড ট্রিপ এবং বড় ট্রিপের জন্য। আরও আর একটা জিনিস যেটা আমাদের চ্যানেলেও খুব পপুলার ভিডিও, সেটা হচ্ছে যে বীরভূমের 5টি সতীপীঠ শান্তিনিকেতন কেন্দ্র করে, শান্তিনিকেতনে আপনি গেলেন মানে আপনি বোলপুরে পৌঁছলেন, বোলপুরে পৌঁছে সেদিনটা আপনি শান্তিনিকেতন ঘুরুন, ঘুরে তারপরের দিন আপনি একটা গাড়ি নিয়ে আপনি গিয়ে যে পরপর যে 5টি সতীপীঠ রয়েছে, যে ফুল্লোড়া রয়েছে এদিকে, নলহাটি, আরও যেগুলো সব রয়েছে সেগুলো সমস্ত কিছু ঘুরে, ওই সাঁইথিয়ার এগুলো সমস্ত কিছু ঘুরে কিন্তু আপনি বক্রেশ্বর হয়ে আপনি ফিরতে পারেন। তো এই যে ট্রিপগুলি এইগুলো কিন্তু আপনি বক্রেশ্বর থেকে আবার সরাসরি ট্রেনে চলে আসতে পারেন, আপনাকে আবার ফিরে আসার দরকার নেই বোলপুরে। তো এই ট্রিপগুলি কিন্তু উইকেন্ড ডেস্টিনেশন, কিন্তু দারুণ সুন্দর ট্রিপ যারা ধর্মীয় দিক থেকে পছন্দ করেন।
3: না দেখুন, এই যে আপনি বললেন কথাটা যে উইকেন্ড ডেস্টিনেশন নাকি বড় ট্রিপ করব, সেইটার মধ্যে একটা দ্বিমত। তা আমার কি মনে হয় জানেন তো, যে দেখুন বড় ট্রিপ কিন্তু বাঙালি করেই থাকে, বছরে একবার কি দুবার করে থাকে। এই উইকেন্ড যে ডেস্টিনেশনগুলো আমরা ট্রিপগুলো করি, এটা কিন্তু আমাদের রিফ্রেশমেন্ট, মাইন্ডের জন্য, এত মানসিক আমাদের এখন চাপ কাজের জন্য, সেই কাজগুলো থেকে রিলিফ হওয়ার জন্য আপনার যদি এটা মনে হয় যে আমার অনেক টাকা বেরিয়ে যাবে, সেইটা মনে না করে যদি আপনি এটা মনে করেন যে এই যে আমি 10,000 টাকা দিচ্ছি তার জন্য কিন্তু আমি এর দ্বিগুণ কাজ করতে পারবো ফিরে এসে, আপনার ইনকামের জায়গাটাও কিন্তু তাতে করে মাইন্ডটা যদি পিসফুল থাকে আপনার ইনকামের জায়গাটাও কিন্তু ডবল হবে, তাই না? আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বড় ট্রিপ ছোট ট্রিপ মিলিয়ে করা উচিত, মানে ওই 10,000 টাকা 20,000

0: টাকা প্রতি ডেস্টিনেশনে খরচ হবে বলে ওটা বাদ দিয়ে বছরে একদিন ছদিন আনন্দ করার মধ্যে আমার মনে হয় যুক্তি কম। এবং এই জন্যই আমি দেখছি আমাদের যে ট্যুরগুলো করা হচ্ছে তাতে প্রচুর মানুষের ভিড়, এই ছোট ট্রিপে প্রচুর মানুষ।
1: একে তো ছুটির ব্যাপার থাকে, আর দ্বিতীয়ত এটা আরও আর একটা জিনিস কি, যখনই আপনি আপনার সন্তানকে নিয়ে, ধরুন আপনি আপনার ছেলেকে বা মেয়েকে নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গাগুলোতে যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন আপনি, এই জায়গাগুলোর মাধ্যমে সেই আপনি সেটা বাঁকুড়া বিষ্ণুপুরে বলুন, আপনি গড়পঞ্চকোটি বলুন, আপনি ঝাড়গ্রাম বলুন বা চন্দননগরী, আমি যেটা বললাম ছোট ছোট যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলো এত মানে কম সময়ের মধ্যে এত বিশাল ইতিহাস, এত বিশাল সেখানকার যে রিচ যে হেরিটেজ সেটাকে মানুষের কাছে তুলে ধরা যায়, মানে বাচ্চাদের কাছে তুলে ধরা যায়, এইটার কিন্তু খুব দরকার আছে। আমরা মানে আমি অত মানে সহমত হবে আমার সাথে, মানে নিজের কথা হয়তো বলা হবে, আমরা যেমন মনে মানে মনে করতাম আর কি যে আমার সন্তানকে আমি ছোট থেকে যখন বড় করেছি সেইভাবেই টিউশনগুলো তৈরি করা হতো বা সেট আপ করা হতো, ও সেট আপ করতো সেগুলো বিভিন্ন স্যার ম্যাডামের কাছে, যে সোম থেকে শুক্রবার পর্যন্ত পড়বে, শনি রোববার ঘুরবে। এই ভ্রমণের থেকে বড় শিক্ষা আর কিছু হয় না। এবং আমার কন্যা আজ সোলো ট্রাভেল করে, সে তো নিজের মতন থাকে নিজের, কিন্তু সে বিভিন্ন জায়গায় তার কাজই হচ্ছে চাকরি বাকরি করে যতটুকু পয়সা জমাবে, তার উদ্দেশ্য হচ্ছে, টার্গেট হচ্ছে পরে আমি কোন দেশটা যাব, পরে কোন জায়গায় যাব, এটা এই যে নেশাটা ঢুকিয়ে দেওয়া, ভ্রমণের থেকে বড় শিক্ষা আর কিছু হয় না। আমাদের ছেলে মেয়েরা সকাল থেকে পড়াশোনা করছে, বিভিন্ন টিউশনে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রজেক্ট করছে, এ করছে, সে সমস্ত কিছু ঠিক আছে, বেড়ানোর যে শিক্ষাটা এটা, এই যে প্রকৃতি পাঠ, এই প্রকৃতি পাঠকে আমাদের মানে সরকারের এই যে এত শিক্ষানীতি হচ্ছে, এত কিছু হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু এক্সকার্শনের জায়গাটা, শেখানোর জায়গাটা, প্রকৃতির থেকে শেখার ব্যাপারটা, প্রকৃতিতে গেলে শিখতে গেলে যে কোনো একটা জায়গায় গেলে, আপনি ধরুন ঝাড়গ্রামে গেলেন, শুধুমাত্র গেলেন তো তাই নয়, আপনি গিয়ে সেখানকার পরিবেশ দেখলেন তাই নয়, আপনি সেখানকার গাছপালা দেখছেন তাই নয়, সেখানকার মানুষগুলোকে দেখছেন। আমি আমার পাড়ায় আমার চারপাশে যে পজ এরিয়াটাতে থাকি সেখানে যে মানুষগুলোকে আমি দেখি, হ্যাঁ, যাদের সকালে উঠে আমার গুড মর্নিং বলতে হয়, আমি ঝাড়গ্রামের মানুষগুলোকে একটু ফলো করি না, সকালবেলায় উঠে বাচ্চাগুলোকে নিয়ে একটু যদি বেরিয়ে যাই, তাহলে একটা মানুষও কি তোমাকে দেখে গুড মর্নিং বলবে?
2: না,
1: খুব সুরেলা গলায় কি সুপ্রভাত বলবে? বলবে না। এই যে মানুষকে চেনা, এই যে মানুষকে চেনা, এই যে কোনো একটা জায়গাকে দেখা, এর জন্য এডুকেশনের সাথে ভ্রমণ মাস্ট থাকা উচিত, এটা কম্পালসারি থাকা উচিত প্রত্যেক বাচ্চাকে। এমন এমন প্রজেক্ট, হয়তো বা কন্ট্রাডিক্টরি কথা হতে পারে, কেউ খারাপ মনে করবেন, এমন এমন প্রজেক্ট প্রত্যেক বাচ্চার সিলেবাসে এখন অন্তর্ভুক্ত বাচ্চারা করে, যেই প্রজেক্ট তার সারা জীবনে কতটা কাজে লাগবে সন্দেহ, কিন্তু ভ্রমণ এক এমন একটা জিনিস, আপনার বাচ্চা সায়েন্সের দিকে যাক, আর্টসের দিকে যাক, কমার্সের দিকে যাক, যে কোনো দিকে যাক, ভ্রমণ তাকে সব দিক থেকে পাঠ দেয়,
0: সমৃদ্ধ করে,
1: সমৃদ্ধ করে। কোনো একটা জায়গায় ঘুরে এসে অন্তত মাসে যদি একটিবার যদি সে কোনো একটা জায়গায় গিয়ে ঘুরে আসে, এবং তুমি ঘুরে এসে কি করতে পারলে তার উপরে একটা প্রজেক্ট তৈরি করো, ওখানে কোন নদী দেখেছো, ওখানে সেই যে সময় গেলে সেই সময় কোন ফসল হতে দেখেছো, ওখানে যে গেলে মানুষগুলোকে কেমন দেখলে, ওখানকার বাড়িঘরের আকৃতি কেমন, ওখানকার লোকজন কি কাজ করে, তবেই না প্রকৃতির সাথে শুধু না মানুষজনের সাথে আপনার ইন্টারাকশনটা ভালো হবে, না হলে শুধু ওই গল্পের বই পড়ে আর সিনেমা দেখে মানুষ চেনা যায়।
2: আপনার কাছে ভ্রমণ কি কোনো গন্তব্যে পৌঁছানো নাকি পথ চলার নাম?
1: আমার কাছে হচ্ছে আমি কোথায় যাচ্ছি সেটা বড় কথা নয়, যাওয়াটাই বড় কথা,
2: অর্থাৎ পথ চলা,
1: পথ চলা, আপনি কি দেখছেন চারপাশে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, আমি গিয়ে কি দেখবো সেটা তো পরের কথা, অর্থাৎ লক্ষ্য বড় নয় পথ বড়। এই জন্যই হয়তো বা আমি ট্রেনের যাত্রা বেশি পছন্দ করি ফ্লাইটের যাত্রা থেকে, যে প্রতি স্টেশনে নামা, আবহাওয়ার পরিবর্তন, এলাকার পরিবর্তন, মানুষজনের পরিবর্তন, খাওয়া দাওয়ার পরিবর্তন, এই দেখতে দেখতে আপনি যখন এখান থেকে রাজস্থানে যাচ্ছেন, এতগুলো স্টেট পার করে করে যাচ্ছেন, তো প্রত্যেকটা স্টেট পার করবেন দেখবেন একরকমভাবে ফিচার্সগুলো বদলাবে, আপনি ফিল করবেন।
2: ঠিক, যে প্রশ্নটা এবার না করলেই নয়, একটু ইকোনমিক্যাল প্রশ্ন, বাঙালি তো বেড়াতে ভালোবাসে, কিন্তু এখন বেড়ানোর খরচ অনেকটা বেড়ে গেছে, এবং এই যে আমরা বলতাম যে পুরীর ধারে কিছু উইকেন্ড কাটাতে মানুষ যাবে, দেখা গেছে পুরীর সমুদ্রের ধারের যে ঘর ভাড়া সেটা অনেক বেড়ে গেছে আগের থেকে, এটা খুব মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি নেই আর। তো বাঙালির বেড়ানোর রুটিনে টাকা জমানোর পদ্ধতি কেমন হওয়া উচিত? এখন একটা নতুন বিষয় আমরা দেখতে পাচ্ছি বাজারজাত হয়েছে, সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, মানে বেড়ানোর জন্য অনেকে ইন্স্যুরেন্স।

0: বাৎসরিক একটা ইন্স্যুরেন্স করেন বা একটা রেকারিংয়ে টাকা জমান, আপনারা কি সাজেস্ট করছেন যারা বেড়াতে পছন্দ করেন মধ্যবিত্ত বাড়িতে, সংসার খরচ সব কিছু সামলে ডাক্তার বুদ্ধি সামলে বেড়াবেন, তার ইকোনমিক্যাল কন্ডিশনটা কি রকম হবে?
1: সব থেকে আগে হওয়া উচিত যেটা সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আপনার কিরকম। আমার মনে হয় সেটাই, যদি আপনার ইচ্ছা থাকে উপায় হবেই, আমার কাছে এটা সব থেকে বড় কথা। আমি যদি মনে করি যে পুজোর সময় আমাকে এই জামাকাপড় কিনতে হবে এটার জন্য যদি আমি সারা বছর প্রস্তুত থাকতে পারি, আমি যদি আমার অমুক দিন অমুক বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেখানে আমার গিয়ে একটা গিফট দিতে হবে, মাসে একটা দুটো অনুষ্ঠান পড়তে পারে তার জন্য প্রস্তুত থাকতে পারি, সমস্ত কিছুর জন্য আমি যদি প্রতি মাসে অন্তত দুবার অন্তত মাংস খাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি, আমি প্রতি ছমাসে একবার অন্তত বেড়াতে যাওয়ার জন্য, এই মানসিকতা সবার আগে দরকার। মানসিকতা যদি আমার মনে হয় যে এটা না হলে আমি বাঁচবো না, এটা আমার বাঁচার জন্য দরকার, আমি না হলে বাঁচবো না, আজকে আমার জীবনদায়ী ওষুধ যেগুলো দরকার, বাড়িতে যে এসেনশিয়াল যে মেডিসিনগুলো দরকার, আমি তো হাজার চেষ্টাগুলো কিনবো, কারণ ওটা না হলে আমি বাঁচবো না। আমার ক্ষেত্রে যদি বলেন আমার কোনো ওষুধ লাগে না, সেটা ছেড়ে দিন, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি না বেড়াতে পারলে বাঁচবো না, আমাকে বেড়াতে যেতে হয়, যার জন্য সেটা আমি ঘরের কাছে যাই, এক রাতের জন্য যাই, দশ রাতের জন্য যাই, সেটা ডাজন্ট ম্যাটার, এইটা হচ্ছে সবার আগে। তারপরে যদি বলেন টাকা কোত্থেকে আসবে, টাকার ব্যাপার ওই যে বললাম, আপনার বাড়িতে আপনি ধরুন মাসে 10,000 টাকা রোজগার করেন, আপনার বাড়িতে ওষুধের পেছনে যাচ্ছে ধরুন 3,000 টাকা, 7,000 টাকা দিয়ে আপনি সংসার চালাচ্ছেন, এখানে আপনি বাঁচবেন না। আপনি যদি মনে করেন না বেড়াতে গেলে আমি বাঁচবো না, আমি হাঁপিয়ে উঠছি, আমাদের সাথে যারা বেড়াতে যান অনেকে বলেন যে বাবা বাড়িতে বন্দী থেকেছিলাম হাঁপিয়ে উঠেছিলাম, কোনো রকমে ব্যবস্থা করে এসেছি, এই কোনো রকমের ব্যাপারটা একটা বড় ব্যাপার। এবার আমরা যখন ঘুরি, এবারে এটা তো একটু আবেগের কথা গেল, এবারে যদি প্র্যাকটিক্যাল কথা হয়, আমরা যখন ঘুরতাম, এখন না হয় ইউটিউব করছি সে ছেড়ে দিন অন্য জগৎ, কিন্তু আগে যখন আমরা দুজনে ঘুরতাম আমাদের বাৎসরিক একটা প্ল্যানিং আমরা করতাম যে আমরা এখানে গেলে আমাদের কত টাকা লাগতে পারে, ওখানে গেলে কত টাকা লাগতে পারে, মাসকাবারি আমাদের এই টাকাটা কিন্তু ধরে রাখতে হবে, এইভাবে আমরা প্ল্যানিংটা করতাম, এই মাসকাবারি ধরে রাখার ব্যাপারটা। এবং তারপরে ধরুন মনে হলো না ওখানে যাওয়া হলো না কোনো কারণে, তখন সেটাকে ভেঙে দুটো তিনটে করা, বলো আমার বাড়ি আমার ইনি হচ্ছেন আমার অর্থমন্ত্রী এবং আমার গৃহমন্ত্রী, উনি বলুন যে কিভাবে সামলাতে।
0: দারুণ, কিন্তু আপনিই বলে দিয়েছেন, মানে বাঙালি উত্তর পেয়ে গিয়েছে। আমরাও আপনাদেরকে আবারও কখনো এখানেই ডেকে আনবো, শুনবো আরও গল্প। সঙ্গে ছিলেন এতক্ষণ
2: নমস্কার আকাশবাণী সমাচার কে সাথ মে প্রশান্ত কুমার। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज सरकार प्रमुख के रूप में निरंतर 25 वर्षों की जनसेवा पूरी की। श्री मोदी ने सुबह नई दिल्ली के सरोजनी नगर स्थित श्री विनायक मंदिर का दौरा किया और वहां पूजा अर्चना की। इस अवसर पर प्रधानमंत्री ने नई दिल्ली में आयोजित विकसित भारत संकल्प सभा को संबोधित किया। उन्होंने कहा कि दूरदर्शी नीतियों और कड़ी मेहनत के माध्यम से भारत 2047 तक एक विकसित राष्ट्र बनने के अपने सपने को अवश्य पूरा करेगा। प्रधानमंत्री ने कहा कि ये भारत के लिए बड़े लक्ष्य निर्धारित करने का समय है।
3: विकसित भारत का लक्ष्य, आत्मनिर्भर भारत का लक्ष्य, इकोनॉमी को टॉप 3 में लाने का लक्ष्य, गरीबी का नामो निशान मिटाने का लक्ष्य, ड्रग्स फ्री इंडिया बनाने का लक्ष्य, हमें ऐसा भारत बनाना है कि लक्ष्य ऐसे हो कि हर क्षेत्र में तिरंगा शान से लहराए।
2: श्री मोदी ने कहा कि पहले आयात बढ़ाने के प्रयास किए जाते थे, जबकि आज भारत निर्यात के नए रिकॉर्ड बना रहा है। जापान, भूटान, फिलीपींस, बेल्जियम, नेपाल, नाइजीरिया और बोत्सवाना सहित कई देशों के नेताओं ने आज प्रधानमंत्री नरेंद्र मोदी को सरकार के प्रमुख के तौर पर लगातार 25 वर्ष की जनसेवा पूरी करने पर बधाई दी है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सरकार प्रमुख के रूप में अपने 25 वर्ष पूरे होने पर विश्व नेताओं से मिली शुभकामनाओं के लिए आभार व्यक्त किया है। प्रधानमंत्री नरेंद्र मोदी कल नई दिल्ली के यशोभूमि में इंडिया मोबाइल कांग्रेस IMC के 10वें संस्करण का उद्घाटन करेंगे। इंडिया मोबाइल कांग्रेस का आयोजन 7 से 10 अक्टूबर तक किया जाएगा। यह आयोजन सहयोग, निवेश और ज्ञान के आदान प्रदान के लिए एक वैश्विक मंच प्रदान करेगा। IMC 2026 का विषय सीमाओं

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold.
1: 100.1 FM Gold এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে রাত 11:10, অর্থাৎ সময়টা বেঁচে থাকার গানের সময়। হ্যাঁ, আমরা শুনবো তো গান, গান আমাদের বাঁচিয়ে রাখে 100 বার, সেই সমস্ত ভালো লাগার গান, বেঁচে থাকার গান। কিন্তু সেই সঙ্গে থাকবে এমন দুজন নারীর কথা, যিনি যারা সাধারণ মানুষের জন্য, দুর্বল মানুষের জন্য, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে বেঁচে থাকার পথ দেখান, দেখিয়ে চলেছেন, কাজ করে চলেছেন। একবারও নিজেদের প্রচার করতে চাননি, কিন্তু তাদের কাজ তাদেরকে আলোই নিয়ে এসেছে। তেমন দুজন নারীর কথা বলবো তো বটেই, সেই সঙ্গে শুনবো কিন্তু, যেমন বলেছি, বেঁচে থাকার গান। শুনে নি পরপর দুটি গান, তারপর ফিরছি কথায়।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1

0: একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
0: বলছিলাম দুই সাহসী মহিলার, দুই সাহসী নারীর কথা বলবো, যারা লড়াই করে চলেছেন, কাজ করে চলেছেন পিছিয়ে থাকা মানুষদের জন্য, পিছিয়ে থাকা মহিলাদের জন্য, দরিদ্র অসহায়দের জন্য। এ ব্যাপারে অত্যন্ত প্রাসঙ্গিক নারী হলেন ডক্টর উর্বশী সাহানি। বিশেষ করে মেয়েদের শিক্ষা, নারী অধিকার এবং দরিদ্র ও প্রান্তিক শিশুদের উন্নয়ন, এই তিনটি ক্ষেত্রকে একসঙ্গে দেখতে চাইলে তাঁর কাজ খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর উর্বশী সাহানি একজন শিক্ষাবিদ, সমাজকর্মী ও নারী অধিকার কর্মী। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি নারী ও শিশুদের অধিকার এবং শিক্ষার প্রসারে কাজ করছেন। তিনি স্টাডি হল এডুকেশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আর নেতৃত্বে রয়েছেন।
2: দরিদ্র পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষা তার উল্লেখযোগ্য উদ্যোগ। সেই উদ্যোগে তিনি তৈরি করেছেন প্রেরণা গার্লস স্কুল। এই স্কুলের মাধ্যমে শহরের বস্তি ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তিনি। সিএফ অর্থাৎ SHEF এর অধীনে বিভিন্ন উদ্যোগ মিলিয়ে প্রায় 4000-এর বেশি ছাত্রছাত্রী শিক্ষার সঙ্গে যুক্ত এবং প্রেরণার মাধ্যমে হাজারেরও বেশি মেয়ে শিক্ষা পেয়েছে বলে সংগঠনটির দাবি।
0: আমরা বলবো এমনই শুধু এনার কথাই নয়, অর্থাৎ আমরা বলছিলাম উর্বশী সাহানির কথা, ডক্টর উর্বশী সাহানি, ওনার কথা আরও তো কিছু বলবোই, বলবো আরও একজন নারীর কথাও, সেই লড়াকু নারী। কিন্তু হ্যাঁ, তার আগে বেঁচে থাকার গানে, সত্যি বেঁচে থাকার মতোই সব গান শুনবো।

0: বলছিলাম ডক্টর উর্বশী সাহানির কথায়। তিনি ডিজিটাল স্টাডি হলের সঙ্গে যুক্ত, যার মাধ্যমে শহরের বাইরে এবং গ্রামীণ এলাকার স্কুল আর শিক্ষার্থীদের কাছে শিক্ষার পদ্ধতি আর শিক্ষক প্রশিক্ষণের সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে। সংগঠনের তথ্য অনুযায়ী উদ্যোগ 100,000-এরও বেশি শিক্ষার্থী আর শিক্ষক পর্যন্ত পৌঁছেছে, আর মেয়েদের জন্য শুধু শিক্ষা নয়, জীবিকারও সুযোগ করেছেন তিনি।
1: উর্বশী সাহানি দিদিজ নামে একটি সোশ্যাল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে প্রেরণা স্কুলের প্রাক্তন ছাত্রী এবং তাদের মায়েরাও জীবিকার সুযোগ পাচ্ছেন। সংগঠনের তথ্য অনুযায়ী সেখানে 65 জন প্রেরণার ছাত্রী এবং তাদের মায়েরা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। অর্থাৎ প্রেরণার এই কাজের ধারাটা অনেকটা এই রকম যে শিক্ষা তো দেওয়া হয়, তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা হয়, কাজের দক্ষতা তৈরি করা হয়, তারপর আবার অ্যাসিস্ট্যান্সও করা হয়, জব অ্যাসিস্ট্যান্স মানে জীবিকাও দেওয়া হয়, এবং এর ফলে নিজের সিদ্ধান্ত মেয়েরা নিজেরা নিতে পারছে। নারীর অধিকার নিয়ে দীর্ঘদিনের এই কাজ করতে করতে প্রেরণার ডক্টর উর্বশী সাহানি হয়ে উঠছেন দেশের শিক্ষাবিদ এবং মহিলাদের ক্ষমতায়নের অন্যতম মুখ।
0: এরপর বলবো আরও একজন সাহসী নারীর কথা, তিনি শান্তি রাঘবন। কিন্তু তার আগে শুনব পরপর দুটো গান।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1।

0: আমরা কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে যে মানুষ তার জীবন উৎসর্গ করেছেন নারীর ক্ষমতায়নের দিকে, যে মানুষ মেয়েদের তৈরি করেছেন। এই যে শান্তি রাঘবনের কথা আমরা বলবো বলছিলাম, যিনি নাকি আরও একজন এরকম মানুষ যিনি প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান ও মর্যাদার জন্য কাজ করেন। তার কাজের ক্ষেত্রটি প্রতিবন্ধী ব্যক্তির দক্ষতা, জীবিকা ও কর্মসংস্থান। এনেবল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং চিফ এনেবলার। তার কাজের কেন্দ্রে রয়েছে এমন একটা ধারণা যে প্রতিবন্ধী মানুষ শুধু সহানুভূতিতে বাঁচবেন কেন, বরং তারা নিজেদের দক্ষতা তৈরি করবেন, স্বনির্ভর হবেন, কর্মজীবনের সুযোগ পাবেন। এনেবল ইন্ডিয়া শহর আর গ্রাম দু জায়গাতেই প্রতিবন্ধী ব্যক্তিদের জীবিকা কর্মসংস্থানের ক্ষেত্র নিয়ে কাজ করে। বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। শান্তি রাঘবনের সেই গুরুত্বপূর্ণ দিকই ক্ষমতায়ন।
1: অর্থাৎ একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য শুধুমাত্র সাহায্যের ব্যবস্থা না করে তার নিজের দক্ষতা আর সামর্থ্যকে কাজে লাগিয়ে সমাজ আর কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ তৈরি করা। তার দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে তিনি অশোকা ফেলো হয়েছেন এবং পার্সনস উইথ ডিসএবিলিটির জন্য স্কিল কাউন্সিলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও যুক্ত ছিলেন। এই যে মানুষ, এদের একে নিয়ে আমাদের মানে বলার কোনো শেষ নেই। এদের মতো অনেকেই আছেন, তাদের মধ্যেই কাউকে কাউকে বেছে নেওয়া, তাদের জীবনের কথা বলে আসলে নিজেদেরই উদ্বুদ্ধ করা। আমরাও যদি এমনই করে হাত বাড়িয়ে দিতে পারি সেই পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য, আসবো এমন তাদের নিয়ে আরও কথায়। কিন্তু হ্যাঁ, আজ তো বেঁচে থাকার গান, সঙ্গে আছি মনীষা সুস্মিতা, শুনবো আরও আরও গান, চলে যাই পরবর্তী গানে।

এবারের গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর রবীন চট্টোপাধ্যায়, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এবারে শিল্পী বাবুল সুপ্রিয়, গানটির গীতিকার শ্যামল সেনগুপ্ত, সুরকার বাবুল বসু।

বাইয়ে দুইটা সেমি আসে ডাইনে বাইয়ে দুইটা সেমি পয়রা আসে থাকাই শাড়ি আসে ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি পয়রা আসে থাকাই শাড়ি ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ফ্যাশন দেখায় ভারি।

এবারের গানটির শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গানটির গীতিকার আনন্দ মুখোপাধ্যায়, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, গানটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, সুর দিয়েছেন সলিল চৌধুরী।

এবারের গানটি গেয়েছেন শুভমিতা, গানটি লিখেছেন সঞ্জয় বণিক, সুর দিয়েছেন শ্রীকান্ত আচার্য।

এবারের গানটি গেয়েছেন লোপামুদ্রা মিত্র, শুভমিতা বন্দ্যোপাধ্যায় ও জয়তী চক্রবর্তী। গানটি লিখেছেন রাজীব চক্রবর্তী, সুর আশীর চক্রবর্তী।

এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ওয়াই এস মল্কী।

দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু নয় কালে কালে মেতে চলি। দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু নয়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন ছায়াছবির গান, প্রথম ছবি প্রতিবাদ। গানটি গেয়েছেন বিশ্বজিৎ ও সহশিল্পীরা।

এবারের গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা ও অন্যান্যরা। ছবির নাম রক্তজবা।

0: ছবির নাম অনুসন্ধান, গানটি গেয়েছেন কিশোর কুমার ও সহশিল্পীরা।
1: এই গানটা কি হলো রে?

0: लक्की छाड़ा।
1: এবারের গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর ও অন্যান্যরা। ছবির নাম একদিন রাত্রে।

হাতে না চলতে গিয়ে বাই চরণ ডাইনে যেন যায় চরণ ডাইনে যেন যায় চলতে গিয়ে বাই।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শ্যামল মিত্র ও আশা ভোঁসলে, ছবির নাম রাজকন্যা।

0: ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অধীর বাগচি ও মান্না দে।
1: শুনো হে অ্যান্টনি, তোমায় একটি কথা কই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই। শুনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, শুনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, তারে পা

0: কাকার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়?
1: এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, হয়ে ঠাকুর সিংহের বাপের জামাই, হয়ে ঠাকুর সিংহের বাপের

0: দেখ না আমার এই তো খালি গা, দিন টুপি মাথায় দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা,
1: ওলে মাথা খা মাথা খা মাথা খা।
2: সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, ও তোর পাদ্রি সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রি সাহেব।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন নানা রঙের গান।

এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে অতুল প্রসাদের গান, শিল্পী নীলা মজুমদার।

এতক্ষণ বিজেন্দ্র গীতি শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এখন শুনবেন নজরুল গীতি শিল্পী মানব।

0: ডিটিএইচ বাংলা পরিষেবা এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এখন লোকগীতি ভূমি ব্যান্ডের।
1: ওরে পসারে,
2: নাজাও নাজাও নাজাও নাজাও নাজাও নাজাও।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শেষ হলো আপকে লিয়ে 107 FM রেইনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আমরা প্রথমেই শুনব খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, রাগ বিলাস খানি টোড়ি।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য, রাগ বিলাস খানি টুটি। এরপরে শুনব একক তবলা বাদন, শিল্পী অনুব্রত চট্টোপাধ্যায়, ঝাপতাল।

আমরা শুনলাম একক তবলা বাদন, শিল্পী ছিলেন অনুব্রত চট্টোপাধ্যায়, ঝাপতাল। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, পীযূষকান্তি সরকারের কণ্ঠে শুনলাম উদাসীনী বেশে, এরপর পূরবী মুখোপাধ্যায়।

তুমি তো সেই যাবেই চলে, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। এরপর বিশ্বরূপ রুদ্র।

তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, গানটা আমরা শুনলাম শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, পরবর্তী শিল্পী মনোজ মুরলী নায়ার।